সংঘমিত্রা গুপ্তের কণ্ঠে শুনলাম তোমারই ঝর্ণাতলার নির্জনে। এরপর জয়তী চক্রবর্তী, আমার মন মানে না।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
2: সুপ্রভাত, নতুন আরও একটা ভোরে আবারও আপনার সঙ্গে দেখা। আজ ঠিক এখন থেকে সকাল 7টা পর্যন্ত থাকব আপনারই সঙ্গে প্রভাত বিনার সুর নিয়ে। ঘড়িতে এখন সময় বলছে ভোর 6:11 হয়ে 40 সেকেন্ড। আজ গোপা আছি, কথা হবে, গান শোনা হবে। গান শুনতে শুনতেই তাহলে শুরু হোক আজকের প্রভাত বিনা।

স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আজকে আমাদের প্রভাত বীণার যে কথা আমরা শুনব বা আমরা বলি

সেই কথায় আমরা ফিরে আসি। আমাদের বাংলায় একটা বাক্য প্রায়শই আমরা অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি, যে শব্দটা বা যে বাক্যটা হচ্ছে ক্ষমা পরম ধর্ম। এই ছোট্ট একটা বাক্যের মধ্যে বা ছোট্ট একটা কথার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে, এবং এই অনেক কিছু লুকিয়ে থাকার মাঝে যেটা রয়েছে, ক্ষমা মানে কেবলমাত্র কি ক্ষমা করে দেওয়া? ক্ষমা মানে কেবলমাত্র ক্ষমা করা বা অন্যের ভুলটাকে ক্ষমা করে দেওয়া তেমনটা নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে রাগ, প্রতিহিংসা এবং ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। মানুষ আমরা প্রত্যেকেই ভুল করি জীবনে চলার পথে, কেউ জেনে ভুল করি, কেউ না জেনে ভুল করি, কেউ কাউকে কষ্ট দিই জেনে অথবা না জেনে। তো সেই জায়গার থেকে কাউকে যখন আমরা কষ্ট দিয়ে ফেলি বা কারোর কাছ থেকে যখন আঘাত পাই, প্রতিশোধ নেওয়াটা কিন্তু খুব সহজ হয়, কিন্তু ক্ষমা করাটা খুব কঠিন। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা দুটোর মধ্যেই একটা সৎ সাহস এবং শির দ্বারা সোজা থাকবার একটা বিষয় থেকে যায়। এই ক্ষমা পরম ধর্ম বা ক্ষমা করতে গেলে এবং ক্ষমা চাইতে গেলে দুদিক থেকেই কিন্তু সৎ সাহস এবং যে মনের জোর থাকতে হয়, সেইটা নিয়েই আজকে আমাদের এই প্রভাত বিনায় কথা হবে নানানভাবে। আপনি সঙ্গে থাকুন আমাদের, আর কথা শুনতে শুনতে ক্ষমার সঙ্গে সঙ্গে ভালোবাসার একটা জায়গা আসে, আর এই ভোরবেলা সেই ভালোবাসা প্রভুর দিকেই যেন এগিয়ে যায়, সেই প্রত্যাশাতেই আমরা পথ হাঁটি আজকের এই ভোরবেলা।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও আমরা ফিরে আসি আমাদের আজকের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, ক্ষমা পরম ধর্ম এবং ক্ষমা চাওয়া আর ক্ষমা করা দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের সাহসের প্রয়োজন হয় এবং শিরদাঁড়াকে সোজা রাখবারও প্রয়োজন হয়। একটা ছোট্ট শব্দ ক্ষমা, অথবা যদি বিদেশি ভাষা ইংরেজি ভাষায় বলি তাহলে সরি, এই যে দুটো শব্দ, এই শব্দ দুটো অভাবে কত কিছু ভেঙে যেতে পারে। বন্ধুত্ব ভেঙে যেতে পারে, ভালোবাসা দূরে সরে যেতে পারে, পরিবার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কেবলমাত্র দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিক যদি ক্ষমা করে দাও বা সরি এইটুকুনি বলে, সেক্ষেত্রে কিন্তু বেঁচে যেতে পারে অনেক কিছু। আমাদের অনেকেরই মনে হয় যে আমরা যদি ক্ষমা চাই তাহলে আমরা ছোট হয়ে যাব, অথবা যদি আমরা ক্ষমা করে দিই তাহলে আমাকে দুর্বল ভাববে। আসলে ক্ষমা যে করে এবং ক্ষমা যে চায় দুটোই কিন্তু অনেক বড় মনের পরিচয়, কারণ নিজেরা নিজেদের আত্মশুদ্ধি করতে পারলেই তবে ক্ষমা চাইতে পারবো, এবং ক্ষমাটা করতেও পারবো তখনই যখন আমার মনকে রাগ প্রতিহিংসা এগুলো থেকে, ঘৃণা এগুলো থেকে আমি দূরে সরিয়ে রাখতে পারবো। তাই ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা দুটোর ক্ষেত্রেই কিন্তু অনেক বড় মনের পরিচয় হয়। একটা স্কুলে একটি বাচ্চা পড়াশুনো করতো, তো সে দু তিন বছর সেই স্কুলে পড়াশুনো করছে। এবার একবার তিন চার বছর বাদে একজন টিচারের সঙ্গে তার দেখা হলো। তো দেখা হতে সে বললো, তুই এখনও এরকমভাবে গোমড়া মুখে ক্লাসে বসে থাকিস, এত রাগ বা এত মানে এরকম করে থাকিস কেন? তখন বলছে যে আমি এরকম তিন চার বছর আগের কথা বলছে যে তারই এক ক্লাসের বন্ধুর সঙ্গে তার খুব ঝামেলা হয়েছিল এবং সেই জন্য তাকে আর কি সে সহ্য করতে পারে না, ওই জন্য একই ক্লাসে যেহেতু পড়াশোনা করতে হয় তার জন্য ক্লাসে এলেই তার মুড অফ হয়ে যায় এবং তার মুখটা ওরকম হয়ে যায়। তো তখন টিচার তাকে বললেন, আচ্ছা একটা কথা বল, তুই কি বছরের পর বছর প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মুহূর্তে কোনো বড় পাথরের বস্তা তোর পিঠে নিয়ে তুই চলতে পারবি? তখন সে বলল, না স্যার পারবো না, আমার তো খুব কষ্ট হবে, আমাকে বোঝা তো নামিয়ে রাখতেই হবে। তখন বলছে, হ্যাঁ এই বোঝা নামিয়ে আমাদের রাখতে হবে, বোঝা যদি নামিয়ে আমরা রাখতে পারি তাহলে আমাদের কি হবে, মুখের মধ্যে এইরকম মানে বোঝা নিয়ে চলবার যে কষ্ট সেটা প্রতি মুহূর্তে মুখ গোমড়া হয়ে থাকবে, মুখের যে আমাদের মানে মুখটা আমাদের আসলে যেমন তেমনটা থাকবে না। তো সেজন্য এই যে রাগ প্রতিহিংসা বিরক্তি এইগুলো হচ্ছে আমাদের মনের এক একটা বড় বড় পাথর, এই পাথরগুলোকে পথ চলতে চলতে যদি আমরা সরাতে সরাতে যাই, অন্যের কি সুবিধা হবে অসুবিধা হবে, অন্যে কি ভাববে না ভাববে সেটা বলতে পারা যাবে না, কিন্তু নিজের মন এবং নিজের শরীর যে অনেক হালকা হবে এবং অনেক রোগ ব্যাধি অনেক কিছু থেকে যে আমরা দূরে সরে থাকবো।

করতে পারবো, এই কথাটা সেই স্যার সেদিন সেই তার যে স্টুডেন্ট তাকে বুঝিয়েছিলেন। এবং আবারও তিনি আরেকবার বলেছিলেন, ক্ষমা পরম ধর্ম। আর তাই ক্ষমা দিয়ে, দয়া, ক্ষমা, ভালোবাসা, এগুলো যদি জীবনে থাকে তাহলে জীবন অনেক বড় হয়ে যায়। যেমন ঘৃণা দিয়ে ঘৃণার অবসান কখনো হতে পারে না, প্রেম দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়েই ঘৃণার অবসান হতে পারে, গৌতম বুদ্ধ বারবার আমাদের বলেছেন। আর দুর্বল কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা কেবলমাত্র শক্তিশালীর গুণ, একথা বারবার মহাত্মা গান্ধী আমাদের মনে করাতেন। আবার একটা আমরা গান শুনব, গান শুনে আবার ফিরে আসবো আমাদের কথাতে। গোপা আছি আজ আপনার সঙ্গে প্রভাত বিনায়, আপাতত একটা গান শুনি, শুনে ফিরছি।

ভাস্বতী দত্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবারও আমরা আমাদের কথায় ফিরি। ক্ষমা চাওয়া কঠিন, কিন্তু ক্ষমা করা সেটা আরও বেশি কঠিন। কেউ যখন আমাদের কষ্ট দেয়, অপমান করে, বিশ্বাস ভাঙে, তখন মনে হয় তাকে কখনোই ক্ষমা করা সম্ভব নয়। কিন্তু ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে হচ্ছে নিজের মনকে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। যে ভুলটা হয়েছে সেই ভুলটা তাকে পরিষ্কার করে বোঝানো এবং সেই ভুলটাকে যাতে ঠিক করা যায় সেই জায়গাটা তৈরি করা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও সেটা করতে গিয়ে যেন নিজের মনের ভেতর রাগ, প্রতিহিংসা, ঘৃণা এগুলো তৈরি না হয় সেটাও দেখা, কারণ এগুলো তৈরি হলে নিজেকে ব্যস্ত করা হয়। যে মানুষ ক্ষমা করতে পারে না সে অনেক সময় কিন্তু নিজের ভেতরে ভেতরে অনেক কষ্ট, অনেক কিছু জমিয়ে রাখে। সেই কষ্ট ধীরে ধীরে তার মনকে ক্লান্ত করে দেয়। ক্ষমা মানে সেজন্য আমরা সবসময় যেগুলো ভাবি, খুব স্বাভাবিকভাবে যেগুলো ভাবি যে ক্ষমা চাইলে বা ক্ষমা করলে আমাদের লোক দুর্বল ভাববে, ভাববে ওর তো কোনো মানে নিজস্ব দাঁড়াবার জায়গা নেই, ওকে যা খুশি তাই বলে দেওয়া যায়, যা খুশি তাই তার সঙ্গে করা যায়। আসলে তা নয়। ক্ষমা মানে ভুলটাকে স্বীকার করা, ভুলটাকে বুঝিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে মুক্ত করা। ক্ষমা মানে অন্যের কি হলো না হলো সেটার থেকে বড় কথা হচ্ছে আমি নিজেকে অনেক কিছু থেকে মুক্ত করতে পারলাম। এই অনেক কিছু মানে ঘৃণা, প্রতিহিংসা, রাগ, তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এইগুলোকে সমস্ত নিয়ন্ত্রণ করা গেল, সঙ্গে সঙ্গে মাথাকে ঠান্ডা করা গেল, মনকে ঠান্ডা করা গেল। এবং ক্ষমা মানে হচ্ছে সেই জায়গা যেখানে অন্তত নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে নিজেকে দেখা যায়। সেটা ক্ষমা চাইতে গেলেও নিজের ভুলটাকে বুঝতে হয় এবং সেই ভুলটাকে ঠিক করবার জন্য বা সেই ভুলটাকে ঠিক করে ক্ষমা চাওয়া সেটার একটা জায়গা, এবং ক্ষমা করবার জন্য তো আরও বেশি করে সেই সাহস এবং সেই সততার প্রয়োজন হয়, যে জায়গার থেকে দুটি মানুষের মধ্যে সম্পর্কটা অনেক সহজ হয়ে যায় বা একাধিক মানুষের মধ্যে সম্পর্কটা সহজ হয়ে যায়। আবার ক্ষমা চাইতে গেলে কিন্তু উদ্ধত হলেও হয় না। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা দুটোর মধ্যেই একটা ভালোবাসা, দুটোর মধ্যেই একটা আদর, দুটোর মধ্যেই একটা উষ্ণ কিছু থাকতে হয় যা দিয়ে কিন্তু ওই রাগ, প্রতিহিংসা বা ওই যে একটা পাঁচিল তোলা ছিল সেই পাঁচিলটাকে গলিয়ে ফেলা যায়, ভেঙে ফেলা যায়। সেই জায়গাটা কিন্তু থাকতে হয় ক্ষমার মধ্যে। ক্ষমার মধ্যে অনেক কিছু থাকতে হয়, যে কারণে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা দুটোই খুব কঠিন। আর দুটোই যে করতে পারেন, তিনি খুব সহজেই নিজের জীবন পথ পেরিয়ে সেই ঈশ্বরের কাছে হোক বা প্রকৃতির কাছে হোক লীন হতে পারেন, নিজের একেবারে আত্মশুদ্ধি এবং নিজেকে পরিষ্কারভাবে আয়নায় দেখতে দেখতে। তাই ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া দুটোর মধ্যেই সাহস থাকতে হয়, দুটোর মধ্যেই সততা থাকতে হয়। আর সত্যিই ক্ষমা পরম ধর্ম।

অনুরূপের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা, আজ আপনার সঙ্গে আছি গোপা। মানুষের জীবনে অনেক রকম গুণ আছে, সত্যবাদিতা, দয়া, সাহস, ত্যাগ, সহানুভূতি। এরকমই নানা নারো গুণের মধ্যে ক্ষমা হচ্ছে একটি অনন্য গুণ, কারণ ক্ষমা শুধু অন্যকে নয় নিজেকেও মুক্তি দেয়। ক্ষমা বীরস্য ভূষণম, ক্ষমাই বীরের অলঙ্কার আমাদের শাস্ত্র বলে। যে প্রতিশোধ নিতে পারে অথচ নেয় না, যে রাগ করতে পারে অথচ নিজেকে সংযত রাখে, সেই কিন্তু প্রকৃত বীর। আবার মহাভারত যেখানে তো বলাই হয় ক্ষমাই ধর্ম, ক্ষমাই যজ্ঞ, ক্ষমাই জ্ঞান। ক্ষমা তপস্বীদের সৌন্দর্য আর শক্তিশালীদের মহত্ব, চাণক্য বলতেন এ কথা। ক্ষমা এমন এক জিনিস যা কিন্তু মানুষকে প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ, সময়ের পর সময় আমাদের মধ্যে বাঁচিয়ে রাখে। অনেক উদাহরণ রয়েছে, ঠিক এই মুহূর্তে যার কথা ভীষণভাবে মনে পড়ছে, প্রভু যীশু। প্রভু যীশু যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, যখন তার ওপর অত্যাচার করা হচ্ছে, তখনও কিন্তু তিনি বলছেন যে ওরা জানে না ওরা কি করছে, প্রভু তুমি ওদের ক্ষমা করো। শুধু নিজে ক্ষমা করছেন এমনটা নয়, তিনি বলছেন প্রভু তুমি ওদের ক্ষমা করো। এই যে ক্ষমা, এই ক্ষমার মধ্যে গোটা পৃথিবী জুড়ে যে ভালোবাসার কথা রয়েছে, ভালো লাগার কথা রয়েছে, সেইখানে কিন্তু এমন এক জায়গা আছে যে জায়গা আমাদের সকলকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা কিন্তু ভালোবাসা ছাড়া সেখানে আর কিছুই থাকে না। আর এই ভালোবাসাটুকুর মধ্যেই এমন অনেক কিছু থেকে যায়, শুধুমাত্র ক্ষমা নয়, এক আশীর্বাদের হাতও কোথাও কোথাও থাকে, কোথাও কোথাও বন্ধুত্বের আলিঙ্গন থাকে, কোথাও কোথাও আরও অনেক কিছু থাকে। শুধুমাত্র একটা ছোট্ট শব্দ, ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, অথবা একটা সরি, যা কিন্তু আমাদের অনেক অনেক কিছু অনেক কিছু থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসতে পারে, সেটাও কিন্তু সত্যি কথা। তো এইভাবেই ক্ষমা আমাদের মধ্যে থাক। আমরা চলে যাব পরের গানে এবং গান শুনতে শুনতে আবারও ফিরে আসব। আপাতত যে গানটি শুনতে শুনতে আমরা এগিয়ে চলব, সেই গানটি আমাদের খুব প্রিয়, এবং যেহেতু প্রভু যীশুর কথা হলো, যিনি আমাদের বারবার ক্ষমা করতে শিখিয়েছেন এবং ভালোবাসতে শিখিয়েছেন, তার কথা যখন হলোই এই গানটা শুনি, শুনে ফিরে আসছি।

0: সবিতা চৌধুরী এবং অন্যান্য আরো শিল্পীদের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। শুনছেন প্রভাত বীণা 100.1 FM গোল্ডে। গোপা আপনার সঙ্গে আছি আজ।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

প্রত্যেক দিন ভোরবেলা আমাদের নতুন করে সুযোগ দেয় গতকালের বা পুরনো সমস্ত ভুল শুধরে নেওয়ার। আজকের এই ভোর আমাদের যদি শেখায় ক্ষমা চাইতে এবং ক্ষমা করতে, তাহলে বোধহয় সেই শিক্ষাকে আমরা অনেক দিন আরও নিয়ে এগিয়ে যেতে পারি এবং আমাদের অনেকেরই সেই শিক্ষার আলোয় আমরা আলোকিত হতে পারি, আমাদের মনের অনেক বোঝা, অনেক ভারী ভারী পাথর আমরা সরিয়ে রাখতে পারি। ক্ষমা চাওয়া বা ক্ষমা করার মধ্যে কোনো লজ্জা নেই, আসলে যেটা আছে সেটা হচ্ছে সাহস, ভালোবাসা এবং একটা অনেক বড় মন। যে মনের ভেতর রাগ যেমন আছে, অভিমান যেমন আছে, কান্না যেমন আছে, তেমন ক্ষমা করবার শক্তিও রয়েছে। আর যে ক্ষমা করতে পারে সেই মানুষ শক্তিশালী মানুষ, বারবার আমাদের ইতিহাস আমাদের শিখিয়েছে, আমাদের ইতিহাস আমাদের বারবার সে কথাই বলেছে, ক্ষমা পরম ধর্ম। ক্ষমার মধ্যে যে শান্তি রয়েছে, যে প্রশান্তি রয়েছে, প্রতিশোধের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। একটা প্রতিশোধ, তারপরে আবার প্রতিশোধ, তারপরে আবার প্রতিশোধ, এভাবেই এগিয়ে চলে আমাদের জীবন। কিন্তু আজকে আমাদের জীবন এই ভোরবেলা থেকে যদি একটু অন্য রকমভাবে বয়, তাহলে বোধহয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটু সুবিধা হয়। কারণ আমরা জীবনের শেষ পর্যন্ত কিন্তু বাঁচি আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের মনের শান্তি দিয়ে। আমাদের সম্পদ, আমাদের অহংকার, আমাদের রাগ, আমাদের বিদ্বেষ, আমাদের প্রতিহিংসা, এগুলো কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে না, বাঁচিয়ে রাখে ভালোবাসা এবং ভালো রাখা। তাই আজকের এই শেষ দিকে এসে, অনুষ্ঠানের শেষ দিকে এসে, এই প্রতিহিংসা রাগ এগুলোর মধ্যে দিয়ে ক্লান্ত হতে হতে ক্লান্ত হতে হতে একটা সময় আমরা বলি না যে ঠিক আছে, ক্ষমা চাইলাম এবং ক্ষমা করলাম, এটুকুই থাক। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল, আর সবাই আমরা ভালো থাকি এই প্রার্থনা রইল। গোপা ছিলাম, আবার ফিরে আসবো 8:30 মিনিটে মনের মেলাডি নিয়ে।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
4: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
6: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি

সুপ্রভাত, ঘড়ির কাঁটা বলছে সকাল 8:32 হয়ে 47 সেকেন্ড, আর এখন থেকে সকাল 10 পর্যন্ত আপনার সঙ্গে 100.1 FM গোল্ডে মনের মেলোডি। মনের মেলোডিতে আজ আছি গোপা, কথা হবে ফোনে, ফোনে অবশ্যই আপনার এবং আমার কথা হবে, আর সঙ্গে থাকতে হবে, সেজন্য কি বিষয় নিয়ে কথা হবে সেটাও বলবো, কিন্তু মনের মেলোডি যখন, তখন মনের সঙ্গে মনের কথা, মনের সঙ্গে মনের সুর মিলেমিশে যায় এখানেই।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে গানের নিমন্ত্রণে, প্রাণের নিমন্ত্রণে আজকে আমাদের এই মনের মেলোডিতে সেই বিষয় নিয়েই কথা হবে। এবার নিমন্ত্রণ প্রসঙ্গ যখন উঠলই, তখন উপহার প্রসঙ্গ তো একটা আসবেই। তবে কেবলমাত্র নিমন্ত্রণে কি আমরা উপহার পাই এমনটা নয়। আমাদের সারা জীবন ধরে নানাবিধ কারণে কেউ হয়তো পরীক্ষায় পাশ করলে তাকে কিছু উপহার দেওয়া হয়, জন্মদিনে উপহার দেওয়া হয়, তারপরে এমনি হয়তো কেউ কারুর বাড়ি যাচ্ছি তখন উপহার নিয়ে যাওয়া হয়। এরকম নানানভাবে সারা জীবন ধরে প্রচুর উপহারের সম্মুখীন আমরা হই, এবং এই উপহার দেওয়া নেওয়ার মধ্যে নানাবিধ মানসিক, শারীরিক এবং সামাজিক যোগাযোগ থাকে, এবং সেই জায়গার থেকে উপহার কিন্তু একটা বিশেষ জায়গা আমাদের প্রত্যেকের জীবনে। আর উপহার, যারা উপহার দেন, তারা যাদের উপহার দিচ্ছেন তাদের কথা ভাবনা চিন্তা করে কখনো দেন, কখনো নিজের রুচি অনুযায়ী কখনো উপহার দেন, এরকম মিলে মেনে উপহারের ব্যাপারটা একটা মিলেমিশে একটা অন্যরকম একটা মাত্রায় নিয়ে যায়। এই উপহার তো উপহার, যখন আমরা সুন্দর সুন্দর উপহার পাচ্ছি, কাজের উপহার পাচ্ছি, সেগুলো তো আমরা পাচ্ছি, কিন্তু আমাদের জীবনে প্রচুর আমরা অদ্ভুত উদ্ভট ধরনের উপহার পেয়ে থাকি। তো আজকে আমাদের এই উদ্ভট এবং অদ্ভুত ধরনের উপহারের কথা হবে। 9903055992 আপনার জন্য খুলে দেওয়া আছে, যেখানে এসে অবশ্যই আপনি বলে যেতে পারেন আপনার জীবনে আপনার পাওয়া সেরা অদ্ভুত বা উদ্ভট উপহারের গল্প। আর সেই উপহারের গল্প

শোনবার জন্যেই আজকে কিন্তু গোপা বসে আছে এফএম গোল্ডের মনের মেলোডিতে। আমরা শুনবো সুন্দর সুন্দর গান, আর তার সঙ্গে সঙ্গে আপনার পাঠানো সুন্দর সুন্দর অদ্ভুত এবং উদ্ভট উপহারের গল্প আমরা শুনবো। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আর অবশ্যই টাইপ করতে থাকুন 9903055992 এই নাম্বারে। তবে প্রত্যেক দিনের মতো আজও অনুরোধটা রইল, ছোট্ট ছোট্ট করে লিখলে অনেকের কথা বলা যায়, অনেক বেশি করে বলা যায়, তাই জন্য আপনারা আপনাদের উপহারের কথা, মানে শুধু উপহার নয়, অদ্ভুত এবং উদ্ভট উপহারের কথা আমাকে লিখে পাঠিয়ে দিন। আর এদিকে বসে বসে আমরা শুনবো নানান গান, আমি একা তো শুনবো না, আমরা দুজনে মিলে নিশ্চয়ই শুনবো সুন্দর সুন্দর গান। কিশোর কুমার এবারে আমাদের শোনাবেন কী গান, সেই উপহারের কথাই।

কিশোর কুমারের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, আর গান শুনতে শুনতে মেসেজ আসছে আমার কাছে। যেরকম আজকের প্রথম মেসেজ যেটা পড়ব, একবার একটা অ্যালার্ম ঘড়ি গিফট পেয়েছিলাম জন্মদিনে, সময় মতো ঘুম থেকে ওঠার উপহার পেয়েছিলাম, রজত বিশ্বাস, বনপুর নদিয়া। এই ধরনের উপহার তো আমাদের কাজে আসে, বা এই ধরনের উপহারকে আমরা যে খুব যে একটা উদ্ভট উপহার বলতে পারবো এমনটাও নয়। কিন্তু আজকে আমাদের এই যে মনের মেলোডিতে উপহারের কথা হচ্ছে, সেই উপহার কিন্তু কোনো স্বাভাবিক বা আমাদের প্রত্যেক দিনে যেরকম উপহার আমরা পেয়ে থাকি, যেটা আমাদের জীবনে কাজে লেগে যায় বা আমাদের ভালো লাগে যে উপহার পেলে, তেমন উপহারের কথা কিন্তু হচ্ছে না আজকে। আজকে যে উপহারের কথা হচ্ছে সেটা হচ্ছে অদ্ভুত এবং উদ্ভট উপহারের কথা। যেরকম অতনু দে বালিগঞ্জ থেকে তিনি লিখেছেন, আমার অফিসে প্রথমবার যখন প্রমোশন হয় তখন অফিসের সবাই মিলে আমাকে গিফট করেছিল। উনি একটি বিশেষ ব্র্যান্ডের চানাচুর উনি খুব পছন্দ করেন, এক পেটি চানাচুর ওনাকে গিফট করা হয়েছিল, এবং সেটা ওনার তখন ওই চানাচুরের ওই এক পেটিটা দেখে ওনার মনে হয়েছিল কি অদ্ভুত উপহার। তো সেইটা উনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, এবং উনি এটাও বলেছেন যে এমন করে অদ্ভুত উপহারের কথা কখনো কেউ জিজ্ঞেস করেনি। হ্যাঁ, এটাই একটা ব্যাপার মনের মেলাটিতে।

এরকম অনেক কথা আমরা আপনাদের জিজ্ঞেস করি, যে কথা কিন্তু আপনাদের কেউ কখনো সাধারণভাবে জিজ্ঞেস করবে না। তো সেই জন্য মনের মেলোডি একটু অন্যরকম। মনের মেলোডিতে আমাদের মন থেকে মনে সুর ছড়িয়ে পড়ে, মন থেকে মনে কথা ছড়িয়ে পড়ে, আর সেই সমস্ত কথা ভেসে আসবার জন্য একটা মাধ্যম দরকার। হাওয়ায় হাওয়ায় ভাসতে ভাসতে যে নাম্বারে আসে সেই কথা 9903052, এখানে অবশ্যই আপনি আজকে পাঠাতে পারেন আপনার জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ অদ্ভুত এবং উদ্ভট উপহার, তার কথা আপনি অবশ্যই আমাদের বলতে পারেন। গোপা আছি আজকে মনের মেলোডিতে, 100.1 FM গোল্ড শুনছেন, আর ঠিক এই মুহূর্তে আশা ভোসলের গান এবং কিশোর কুমারের গানের পর এই মুহূর্তে আমরা আরও একটা গান শুনবো, শুনে ফিরে আসছি এক্ষুনি। ততক্ষণে মনে করতে থাকুন তো জীবন জুড়ে কী কী অদ্ভুত এবং উদ্ভট উপহার পেয়েছেন আপনি।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও একটু চলে যাই আমাদের পরের মেসেজে। পরের মেসেজ হচ্ছে ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, তিনি পাঠিয়েছেন। তিনি বলছেন, আমার জন্মদিনে পাড়ার এক কাকিমা ছেঁড়া বই সুন্দর করে মলাট দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। বই খুলে দেখি ভেতরে ছেঁড়া ভর্তি, সেটাকে উনি ব্যবহার করতে পারেননি, সেই কথাই উনি বলেছেন। এবং শেষে উনি বলেছেন, দেবার দরকারটা কী ছিল? দেবার মানে উনি যদি নাই দিতেন তাহলে আজকে আপনি এরকম অদ্ভুত এবং উদ্ভট উপহারের যে মেলা, সেইখানে কিভাবে আপনি আপনার অদ্ভুত এবং উদ্ভট উপহারটা বলতেন সেটাও একবার ভেবে দেখুন। এরকম আমাদের প্রত্যেকের জীবনেই নানান সময় নানান কারণে অদ্ভুত এবং উদ্ভট উপহার আমরা পেয়েছি নানাভাবে। এই উপহারের মধ্যে দিয়ে যেমন একটা ভালোবাসা, ভালো লাগা, এবং আমাকে সেই মানুষটি মনে রাখুক বা যাকে উপহার দিচ্ছি সেই মানুষটি যে উপহার দিচ্ছে তাকে মনে রাখুক, এরকম একটা ইচ্ছে যেমন থাকে, ঠিক সেরকমই মানে উপহার দেওয়ার ক্ষেত্রে যাকে উপহার দেওয়া হচ্ছে এবং যিনি উপহার দিচ্ছেন সেই দুজনের মনের একটা পরিচয়ও কিন্তু পাওয়া যায়। অনেক সময়ই হয় যে যিনি উপহার দিচ্ছেন এবং যিনি উপহার নিচ্ছেন দুজনের মিলল না ঠিক ব্যাপারটা, তখন একে অপরের কাছে সেটা কীরকম একটা অদ্ভুত জায়গায় চলে আসে। আবার যখন মিলে যায় তখন সেই উপহার প্রাণের মধ্যে করে রেখে দেওয়া বা মনের মধ্যে করে রেখে দেওয়া, সেই উপহারটা নষ্ট হয়ে গেলেও সেটা আমাদের সারা জীবন আমরা নিয়ে বেড়াই, আমাদের একটা সুগন্ধি ফুলের মতন আমাদের সঙ্গে সঙ্গে থাকে সেই উপহার। উপহারের ক্ষেত্রে নানান রকম দিক হতে পারে, নানান রকম জায়গা হতে পারে। উপহারের ক্ষেত্রে যেমন ভালো বই হতে পারে, উপহারের ক্ষেত্রে ফুলের বোকে হতে পারে, উপহারের ক্ষেত্রে নানান কিছু, মানে যার যিনি যেরকমভাবে ভাববেন এবং যাকে দেওয়া হবে সেই জায়গাটা একেবারেই তাদের দুজনের মানে ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত দিক। কিন্তু এই ব্যক্তিগত জায়গা এবং ব্যক্তিগত দিক তখন তো আর শুধুমাত্র ব্যক্তিগত থাকে না, যখন সেই উপহার উদ্ভট এবং অদ্ভুতের নমুনায় চলে আসে তখন কিন্তু সে কথা চারজনকে বলতেই হয়, জানো তো আমি না এরম একটা উপহার পেয়েছি। অনেক সময় আবার উপহারের ওপর তো নামও লেখা থাকে না, সুতরাং বোঝাও যায় না ওরকম অদ্ভুত এবং উদ্ভট উপহারের সৃষ্টি কে করেছেন। তো যাই হোক, সেটা বোঝা না গেলেও উপহার পাওয়া গেছে, এবং সেই উপহার যদি স্বাভাবিক এবং সেটা যদি খুব পছন্দের উপহার হয়ে থাকে তাহলে সে উপহার নিয়ে আজকে কিছু বলার নেই, বলার আছে সেই উপহার নিয়ে যে উপহার অদ্ভুত এবং উদ্ভট, যে উপহার থেকে তখন রাগ হয়েছিল কিন্তু পরবর্তী সময় আমরা হাসি বা পরবর্তী সময় আমাদের বেশ মজা লাগে সেই কথা ভেবে। তো সেই রকম কিছু উপহারের কথা আজকে নিশ্চয়ই আপনি আমাদের বলতে আসবেন। আমাদের ফোন নাম্বার আপনি জানেন 9903055992। আর এদিকে তো গোপা রয়েছি, এখনও পর্যন্ত অনেক খুন আছি, 10টা পর্যন্ত আছি। আপনি ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে অনেকগুলো যদি উদ্ভট উপহার পেয়ে থাকেন সেখান থেকে কোনটিকে বেছে আপনি বলবেন সেসব ভাবনা চিন্তা করে আপনি নিশ্চয়ই পাঠাতে পারেন আমাদের কাছে। আর ঠিক এই মুহূর্তে যদি ঘড়ি মেলাতে হয় আপনাকে তাহলে সময়টা আর একবার বলে দিচ্ছি, 8:50 হয়ে 45 সেকেন্ড। আর আপাতত আমরা যাব পরের গানে।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একটু টুক করে চলে যাই পরের মেসেজে। পরের মেসেজ আমাদের পাঠিয়েছেন দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। তিনি বলছেন, আমার জন্মদিনে বন্ধুদের নিমন্ত্রণ করেছিলাম আর বন্ধুরা ভালো রঙিন প্যাকিং করে এক ট্রে হাঁসের ডিম উপহার দিয়েছিল। প্যাকেট খুলে যখন দেখেছিলাম হাঁসের ডিম, খুব হেসেছিলাম এই অদ্ভুত উপহার পেয়ে। আর পরের মেসেজ যেটা, না এই মুহূর্তে, আচ্ছা, রঞ্জিতা সর্দার বাগুইয়াটি থেকে পরের মেসেজটা যেটা লিখেছেন সেটা হচ্ছে, আমার এক বন্ধু, তার এক বন্ধুকে, মানে ওনারা তিনজন কমন ফ্রেন্ড, আমি যতটুকু পড়ে বুঝতে পেরেছি তিনজন কমন ফ্রেন্ড, মানে একজন বন্ধু বেশ কয়েক বছর আগে একটি উপহার তার, মানে আরেকজন বন্ধুকে দিয়েছিল, এবং এই রঞ্জিতা সর্দার বাগুইহাটি থেকে যিনি পাঠিয়েছেন আমাকে এই মেসেজ, তার জন্মদিনে সেই উপহারটি ফিরে তার কাছে আবার এসেছিল। এবং তিনি কিভাবে বুঝতে পেরেছিলেন, কারণ যাকে উপহার দেওয়া হয়েছিল এবং যে উপহার দিয়েছিল তার সঙ্গে উনি গিয়ে সেই উপহারটি কিনেছিলেন এবং তারপর তাকে প্রেজেন্ট করা হয়েছিল। পরবর্তী সময় তার কাছেই আবার নতুন প্যাকিং করে সেই উপহার ফেরত চলে আসে। সেই সময় খুব খারাপও লেগেছিল এবং খুব অদ্ভুতও লেগেছিল, কারণ উপহারটা তো ভালোবেসেই দেওয়া হয় বা ভালোবেসে দেওয়া হয়েছিল, আমরা ভালোবেসেই দিয়েছিলাম, তো সেই কারণে ওই ভালোবাসার উপহার আবার ভালোবেসে ব্যাক করে চলে আসাতে সেটাতে তার খুব অদ্ভুত এবং অবাকই লেগেছিল। সত্যি এরকম হলে কিন্তু খুব মুশকিল, মানে একটা উপহার হাতে হাতে ঘোরে সেটাও কিন্তু হয়, এবং আমাদের অনেকেরই কিন্তু সেই রকম অভিজ্ঞতা রয়েছে, ফলে সেই জায়গার থেকে উপহার কিন্তু অদ্ভুত এবং উদ্ভট। সেই সব উপহারের কথাই আজকে হচ্ছে, আপনার কাছে কতটা অদ্ভুত এবং কতটা উদ্ভট উপহার রয়েছে সে কথা আমাদের বলতে চলে আসুন। আর বাকি কথা আরও রয়েছে এই উপহার এবং অদ্ভুত, মানে শুধু উপহার নয়, অদ্ভুত উপহার নিয়ে আরও অনেক বাকি কথা রয়েছে, সে কথা নিশ্চয়ই আবার আমরা বলছি। কিন্তু তার আগে আবার একটা গান শুনবো, যেটা আমরা মনের মেলোডিতে করেই থাকি, গান শুনতে থাকি এবং আপনাদের পাঠানো মেসেজ, আপনাদের পাঠানো আপনাদের মনের কথা সেগুলো আমরা পড়তেই থাকি। আপাতত এই মুহূর্তে চলুন একটু ঘুড়ি হয়ে উড়ে আসি। আর এই ঘুড়ি উপহার যেটা আমাদের কাছে, মানে ছোট ছোট ছেলেদের কাছে একটা অন্যরকম ব্যাপার, ঘুড়ি সাধারণত পয়সা জমিয়ে, পকেট মানি জমিয়ে কিনানো হয় বা মানে বাবার পকেটে হাত ঢুকিয়ে যেটুকু পয়সা পাওয়া যায় সেটুকু পয়সা দিয়ে ঘুড়ি বা লাটাই এগুলো কেনা হয় এবং এগুলোর জন্য বকাও খেতে হয়। কিন্তু সেই ঘুড়ি বা লাটাই যদি উপহার হয়ে আসে, কেউ যদি ওই আমাদের বিশ্বকর্মা পুজোর সময় যদি ঘুড়ি বা লাটাই উপহার দিয়ে যায়, তাহলে কিন্তু সেটা খুব একটা মন্দ হয় না এবং পাওয়াও যায়। এরকম খুব স্নেহপ্রবণ দাদা বা দাদু যদি থাকেন, জেঠু কাকা মামা পিসমশাই এরকম যদি কেউ থাকেন, তারা কিন্তু দিতেই পারেন ভালোবেসে রঙিন ঘুড়ি, কারণ ঘুড়ি হলো রঙিন মন, ঘুড়ির সঙ্গে সঙ্গে মনেরাও উড়ে যায়, মনেরাও ওড়ে, এবং তার সঙ্গে সঙ্গে, না না, ছাদের ন্যাড়া পাচিলে কখনোই আমি ঘুড়ি ওড়াতে বলবো না বা কার নিশে উঠে কখনোই আমি ঘুড়ি ওড়াতে বলবো না, মন উঠতে উঠতে যদি ধপাস করে সেখান থেকে পড়া হয় নিচে, তাহলে হাত পা ভেঙে সেটারও একটা অদ্ভুত মানে দশা হয়, তো সেটা কখনোই বলবো না। ঘুড়ি উড়ুক, ঘুড়ির সঙ্গে সঙ্গে মন উড়ুক, সবটাই সাবধানে উড়ুক। আর আপাতত ঘুড়ির কথা হচ্ছে যখন, ঘুড়ির গানটা শুনে চলে আসি।

মৌসুমী ভৌমিকের গান আমরা শুনছিলাম। আকাশে ঘর বাঁধা হোক বা না হোক, উপহার কিন্তু আমাদের পাওয়া হয়েই যায়। সেই উপহার কখনো আমাদের খুব পছন্দের, কখনো আবার উপহার খুলে মনে হয় এই কী অদ্ভুত উপহার রে বাবা। তো এরকমই কিছু উপহারের কথা আপনি নিশ্চয়ই আমাকে লিখে পাঠাচ্ছেন, আর সেই কথাই আমি বলছি আপনার অদ্ভুত উপহারের কথা। যেরকম মিনা কর্মকার দমদম থেকে, তিনি বলছেন, তেমন কিছু উপহারের কথা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, আমাকে উপহার তেমন কেউ দেয়নি। তবে আমার জন্মদিনে ছোট মেয়ে দিয়েছিল ফোন এবং জামাই দিয়েছিল এক ক্যান ভর্তি পান্তুয়া, ওটা আমার প্রিয় মিষ্টি। না আপাত দৃষ্টিতে মানে এক কান ভর্তি পান্তুয়া উপহার হিসেবে দেখলেও যারা ভালোবাসেন মিষ্টি খেতে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই অদ্ভুত উপহার নয়, বরং খুব মিষ্টি একটা উপহার। তাই এই মিষ্টি অদ্ভুত উপহার যত পাওয়া যায় ততই ভালো। মিহিদানা যদি কেউ দেয় এক হাঁড়ি ভর্তি করে তাহলে সেটাও খুব একটা খারাপ হয় না। সীতাভোগও যদি কেউ দেয়, মানে মিষ্টির ব্যাপারটা হলেই খুব একটা মন্দ হয় না। আপাতত এই সময় যখন আপনি হয়তো গরম চায়ে চুমুক দিচ্ছেন, ব্রেকফাস্ট হয়ে গেছে বা ব্রেকফাস্ট নিয়ে বসছেন বা বসবেন করছেন, যদিও আজকে ছুটির দিন তো নয়, সেই জন্য কাজে বেরোনোর একটা তাড়া রয়েছে, তাই তাড়ার মধ্যে দিয়েই ওই ব্রেকফাস্টটা হয়তো টিফিন বক্সে করে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলছেন কাজের জায়গায় গিয়ে, হয়তো খেয়ে নেবেন একটু সময় বুঝে। এরকম অবস্থায় যারা রয়েছেন এই সময়টা, এই যে একটা অদ্ভুত সুন্দর সময়, এই সকালবেলায় তাড়াহুড়োর একটা সময়, এই যে একটা অদ্ভুত সময়টা আমাদের জন্য প্রত্যেক দিন উপহার হিসেবে আসে, এই সময়টা যতই বিরক্তিকর হোক না কেন, মানে যে সময়টা আমাদের দৌড়তে হচ্ছে কাজের জন্য, মানে বসবার সময় নেই, সে সময় মনে হয় না উফ বাবা আর পাচ্ছি না। দেখবেন বাসে উঠে বলে বাবা রে বাবা সকালবেলা থেকে উঠে এই সবে বসলাম, গাড়িতে উঠে আমরা বলি বাবা রে বাবা সকালবেলা থেকে উঠে এই পিঠটা একটু সোজা করতে পারলাম। এইরকম একটা অদ্ভুত সময় প্রত্যেক দিনই আমাদের কাছে উপহার হিসেবে আসে, এবং সেই উপহারকে কিন্তু আমাদের সেই সময় বিরক্তিকর মনে হলেও সময়টা যখন একটু আমরা রিল্যাক্স করে ফেলি তখন মনে হয় আহ কি আরাম, এরকম মনে হয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তো সেরকম উপহারের ক্ষেত্রেও বটে, উপহারের ক্ষেত্রেও নানান রকম জায়গা রয়েছে, নানান রকম বিষয় রয়েছে যে জায়গা থেকে আমাদের অদ্ভুত উপহার এবং উদ্ভট উপহারের প্রসঙ্গ আজকে আসছে। এবং অদ্ভুত আর উদ্ভট উপহার প্রসঙ্গে সেই সময়টায় রাগ হতে পারে, অভিমান হতে পারে, দুঃখ হতে পারে যে এ কীরকম ধরনের উপহার রে বাবা, কিন্তু পরবর্তী সময় সেগুলো নিয়ে বেশ হাসি করা যায়। এবং এরকমও মানুষ আছে যে আমরা জানি সেই মানুষটি এরকম উদ্ভট উপহার দেয়, সেরকম মানুষের সংখ্যাও কিন্তু কম নয়, তাদের নিয়েও কিন্তু পরবর্তী সময় একটু আদ্র পিএনপিসি চলেই, এ কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না বাপু। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়েই আমাদের জীবন, সব কিছু নিয়েই আমাদের চলতে হয়, রাগারাগি করে আর মন খারাপ করে রাগ কি মানে লাভটা তো কিছু আমাদের হয় না। আর ঠিক এই মুহূর্তে উপহারের কথা হচ্ছে, এবং উপহার পাওয়া না পাওয়া, অদ্ভুত উপহার, সেই উপহার পেয়ে আবার সেগুলোকে রেখে দেওয়া, এবং পরবর্তী সময় উপহারের রিসাইক্লিং, সবই তো চলে। চলতে চলতেও আমাদের কিন্তু একটা গান মাঝে মাঝে কেন সবসময় খুব মনে পড়ে, দেখুন তো শুনে গানটা মনে পড়ে কি না।

মহিনের ঘোড়াগুলির এই গান বারবার শোনা, বহুবার শোনা এবং বহুবার মনে পড়ার মতন গান। আর রডোডেনড্রন যদি মানে উপহার হিসেবে পাওয়া যায় তার থেকে ভালো, এবং সেরকম উপহার সারা জীবনের মতন রেখে দেওয়ার মতন উপহার। আবার যে উপহারের কথা এই মুহূর্তে বলবো সেটি পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। তিনি বলছেন, আমি ছোটবেলায় অঙ্কে ভীষণ কাঁচা ছিলাম, সকলে বলতো তোর মাথায় গোবর আছে, তাই বন্ধুরা আমাকে গোবর প্রেজেন্ট করেছিল। কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক। অবশ্য গোবরটাকে যদি মানে কেক হিসেবে, কাউডাং কেক হিসেবে যদি ধরা যায় তাহলে ঠিক আছে, মানে সেটা ওই কাউডাং কেক পর্যন্ত আর কি, ও ওইটা উপহার হিসেবে নেওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাগ্যিস আমাকে আমার কোনো বন্ধু এরকম উপহার দেয়নি, কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত অঙ্কে আমি প্রবল কাঁচা। তো পরের মেসেজে আমি পৌঁছই। পরের মেসেজে কে পাঠিয়েছেন? যাদবেন্দ্র পান পাণ্ডা জুকিয়াবাজার।

আর কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন, বাড়িতে একটা অনুষ্ঠানে এক বন্ধু উপহার হিসেবে একটা অদ্ভুত ঘড়ি দিয়েছে, যেটা অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে তার সঙ্গে থাকা চাকা নিয়ে সারা ঘর দৌড়তে থাকে যতক্ষণ না এটিকে বন্ধ করা হচ্ছে। তো সকালবেলা যদি এটা অ্যালার্ম বাজিয়ে মানে আপনার ঘুম ভাঙায়, তাহলে ওইটা যতক্ষণ দৌড়চ্ছে আপনিও যদি তার পিছন পিছন দৌড়ে বেড়ান, তাহলে কিন্তু অনেকটা ওই সকাল

0: করতে হচ্ছে। মনের মেলোডিতে অদ্ভুত এবং উদ্ভট উপহারের কথা হলেও এখানে গান কিন্তু এমনই হয় যে গান মন থেকে মনে বেজে ওঠে যার সুর। 100.1 FM গোল্ড শুনছেন এবং গোপা আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে। গান শুনতে শুনতে আপনার পাঠানো মেসেজের কথা পড়তে পড়তে আমরা কিন্তু এলাম অনেক দূর। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আমি তো আছি আপনার সঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

তপন রায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে মেসেজ এসছে প্রচুর, যেগুলো আমি চটপট এবার পড়তে শুরু করি ধীরে ধীরে। যেরকম আজকের বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে বই উপহার দেওয়া হয় না, তাই বই উপহার দেওয়া একটু অদ্ভুত লাগে বই কি। মনে পড়ে আমার বিয়েতে 46 বছর আগে একজন অর্থনীতিবিদ একটি বই উপহার দিয়েছিলেন। বইটি অর্থনীতির মতন কোনো কাঠখোট্টা বিষয়ের ওপর নয়, সেটি ছিল একটি উপন্যাস, আশিস দত্ত, সল্টলেক। হ্যাঁ, বই উপহার দেওয়া সবচেয়ে মানে সুন্দর এবং খুব মানে ভালো বই উপহার দেওয়া। পুজোর সময়ও অনেকেই কিন্তু জামাকাপড়ের বদলে বই উপহার দিয়ে থাকেন, কিন্তু আবার বইয়ের ক্ষেত্রে অনেকেই মনে করেন যে বইটা আবার কী ধরনের উপহার, অন্য কিছু উপহার দিলে ভালো হতো। ওই যে উপহারের ক্ষেত্রে যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন তাদের মনের মিল হওয়াটা খুব জরুরি বিষয়। কিন্তু বই যদি উপহার হিসেবে পাওয়া যায় এবং সেটি যদি কোনো গল্পের বই, ছোট গল্পের বই হতে পারে, উপন্যাসের বই হতে পারে, থ্রিলার হতে পারে, গোয়েন্দা উপন্যাস হতে পারে, গোয়েন্দা গল্প হতে পারে, তাহলে এরকম ধরনের বই কিন্তু একটা দারুণ ব্যাপার। আর আগে একটা সময় পর্যন্ত তো ছিল যে পুজোর সময় পুজো সংখ্যার যে সমস্ত বইগুলো বেরোতো সেই ধরনের বই নেওয়া, এবং যারা একটু ঘরকুনো, পুজোর সময় যারা বেরোতে চান না বা বেরোতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু গোগ্রাসে ওই বইগুলো পড়ে ফেলা সেটা কিন্তু একটা ব্যাপার ছিল। তখন অবশ্য হাতে আমাদের মুঠোফোন ছিল না, আমাদের ফোনে ফোনে বহুদূর ঘোরবার কোনো ব্যাপার ছিল না, ফোনে ফোনেই সবাই এক একজন বড় বড় মানুষ হয়ে উঠতেন না, ফলে সেই সময় এই ব্যাপারটা ছিল যখন বই অন্যান্য পুজোর জামা কাপড়, সাজের সাজগোজের জিনিসপত্র, জুতো, ছাতা, সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে বই উপহার আসতো এবং বই কেনাও হতো পুজো সংখ্যাগুলো, যেগুলো কিন্তু একটা অন্যরকম আমেজ, একটা অন্যরকম মায়া পুজোর সময়। অনেকেই হয়তো মনে করে পুজোর সময় বসে বসে বই পড়া, হ্যাঁ অনেকেই যারা ভিড়ভাট্টার মধ্যে বেশি বেরোতে পছন্দ করেন না, বা সারা বছর যারা কাজ করেন, পুজোর হয়তো 2-3টে দিন তাদের ছুটি, সেই সময়টা কিন্তু ওইভাবেও রিল্যাক্স করা যায়। আচ্ছা, আর এক পরের ইয়েতে চলে যাই, পরের মেসেজে বার্নার্ড শোয়ের কথা তিনি একজন বলেছেন যে বার্নার্ড শো তার এক বন্ধুকে একটি বই উপহার দিয়েছিলেন এবং পরবর্তী সময় সেই বইটি তিনি পুরনো বইয়ের দোকানে আবার খুঁজে পান, বার্নার্ড শোই খুঁজে পান, মানে তার সেই বন্ধুটি সেই বইটি বিক্রি করে দিয়েছিল, সেইখান থেকে আবার বার্নার্ড শো সেই বইটি কিনে নিয়েছিলেন এবং নিয়ে আবার সেই বন্ধুকে সেটি উপহার দিয়েছিলেন। ঐশী সরকার চিনার পার্ক থেকে তিনি বলছেন। আর শিশির ঘোষ মালদা থেকে তিনি বলছেন যে তার বিয়েতে বন্ধুরা জন্ম নিরোধকের প্যাকেট দিয়েছিলেন। একটা সময় এটা খুব অদ্ভুত উপহার হিসেবেই ছিল, কিন্তু এখন এই উপহারটা অনেকেই দিয়ে থাকেন এবং এটা খুব কমন হয়ে গেছে এখন এই উপহার, বিশেষ করে বিয়ের সময়। তো এরকম নানান ধরনের উপহার কিন্তু আমরা পেয়ে থাকি এবং নানান ধরনের উপহার আমরা দিয়ে থাকি। আরেকটি উপহারের কথা আছে হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তিনি বলছেন যে ছোটবেলায় মা ঘুড়ি কিনে দিত না, দাদা নিউজ পেপার দিয়ে ঘুড়ি বানাতে পারত, আমাকে দাদা সেই ঘুড়ি উপহার দিত, যদিও এটি খুব মূল্যহীন তাহলেও উপহার হিসেবে খুব আনন্দের। এবং এটা সত্যি কথাই অদ্ভুত বা উদ্ভট উপহারের মধ্যে কিন্তু যাচ্ছে না, এটা একটা খুব মিষ্টি উপহারের মধ্যে যাচ্ছে, যেখানে কাগজ কেটে, খবরের কাগজ হোক, যে কোনো কাগজ হোক, কাগজ কেটে ঘুড়ি বানিয়ে দেওয়া, এটা একেবারেই মূল্যহীন নয়। দোকান থেকে যে ঘুড়ি কিনে আনা হয় তার থেকে অনেক অনেক অনেক অনেক গুণ বেশি দাম এই ঘড়ির, যে দাম মনে মনে ঠিক হয়, যে দাম ভালোবাসায় ঠিক হয়, সেই দাম কিন্তু পয়সাতে হিসেব করা যাবে না। তাই এই উপহারেরও কিন্তু মূল্য মানে মূল্যহীন এটা একটা উপহার। তো আজকে আমাদের মূলত কথা হচ্ছে অদ্ভুত এবং উদ্ভট উপহারের, সেই উপহারের কথা আমাকে লিখছেন এবং প্রচুর মেসেজ আরও জমা হয়ে রয়েছে, নিশ্চয়ই পড়বো সবার কথাই, সবার উপহারের কথা নিশ্চয়ই জানবো, নিশ্চয়ই পড়বো। আর ঠিক এই মুহূর্তে একটা গান শুনে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

0: মানাদের গান শুনছিলাম, মানাদের গান শুনবার পর ছোট্ট করে একটা বিরতি নেব, নিয়ে এক্ষুনি ফিরে আসছি।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায়, জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায়। 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায়, পরিবার অর দেশ কা আর্থিক আধার।
4: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িয়ো কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
3: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
5: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
0: চলে যাব গান শুনতে, কিন্তু গান শুনবার আগে চট করে কিছু মেসেজ একবার আমি পড়ে দিই। যেরকম ফলতা বকুলতলা থেকে শম্ভু, তিনি বলছেন, একবার উপহার হিসেবে পেয়েছিলাম মল্লিকা আম, স্বাদে গন্ধে অতুলনীয়, এটাকে

উপহার বলবো না উপঢৌকন বলবো সেটা জানি না, সেটা তো আমিও জানি না, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি সেটা পেয়েছিলেন সেটা তো একমাত্র আপনিই জানেন। তবে উপহার হিসেবে ধরলেই বরং স্বাদগন্ধটা আরও বেশি বেড়ে যায়। আমি এখন সিমলা যাচ্ছি আর এই অনুষ্ঠান শুনছি, আমি জানি না এটা উদ্ভট কি না, কিন্তু আমি বিয়েতে কিছু শাড়ি পেয়েছিলাম যেগুলো আজ বছর ছয় পরেও কোনো কাজে আসেনি, তাই মনে হয় এইগুলো না দিলেই পারত। সায়ন্তনী পান। এরকম বেশ কিছু উপহার আমাদের জীবনে থাকে, বিশেষ করে এই বিয়েবাড়ি মানে বিয়ের পরে এমন কিছু কিছু জামা কাপড়, এমন কিছু কিছু জিনিসপত্র আমাদের জড়ো হয় যেগুলো কিন্তু মনে হয় যে এই এত কিছু দিয়ে আমি কি করব। যেরকম আমার এক বোনের বিয়েতে প্রচুর সে স্টিলের থালাবাটি গ্লাস সে কিন্তু প্রচুর বিয়েতে পেয়েছিল এবং তারপর সেগুলো অবশ্যই বিলিয়ে দেওয়াও হয়েছিল, কারণ অনেকগুলো জিনিসই সে পেয়েছিল ওরকম। আচ্ছা, আমার মা পাড়ায় ছোটদের নিয়ে নাটক পরিচালনা করে, তার জন্য পাশের পাড়ার ক্লাব সম্মান জানিয়ে তাকে পুরস্কৃত করে, একটি গাছ, ফুলের তোড়া, রবীন্দ্রনাথের প্রতিকৃতি এবং উত্তরীয় দিয়ে। পার্থকুমার মোদক, তালপুর, হুগলি, এটা তো একটাও অদ্ভুত বা উদ্ভট উপহার নয়, এগুলো তো খুব সুন্দর উপহার। এর পরবর্তীতে আমি চলে যাই আমার বিবাহবার্ষিকীতে, আমি একবার উদ্ভট উপহার পেয়েছিলাম, একটি প্যাকেট খুলতে বেশ সময় লেগেছিল, তারপর সেটি খুলে দেখা গেল তার ভিতরে একটি প্লাস্টিকের টিকটিকি। আমি টিকটিকিকে খুব ভয় পাই, সেই প্লাস্টিকের টিকটিকি দেখে আমি খুব চেঁচিয়ে উঠেছিলাম। রাম রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5। টিকটিকিকে আমরা অনেকেই ভয় পাই, আমিও টিকটিকিকে ভয় পাই, এটা নিয়ে কিছু মানে লজ্জার নেই, কিন্তু সত্যি এরকম ধরনের উপহার যদি বাক্সের মধ্যে কেউ বোঝাই করে দেয় সেটাকে উদ্ভট বা অদ্ভুত উপহারের থেকেও আরও অনেক বেশি কিছু সংজ্ঞায়িত করা যেতেই পারে। আমরা চার বন্ধু ছিলাম হরিহর আত্মা, আমার এক জন্মদিনে তিন বন্ধু তিন রকমের জিনিস উপহার দিয়েছিল। একজন গ্রিটিংস কার্ডে নানান রকম দানা শস্য যেমন ধান, গম, বিভিন্ন ডাল, গোটা সর্ষে এগুলো দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল। দ্বিতীয়জন ঝাঁটার কাঠি আর রঙিন রেশমি সুতো দিয়ে হাত পাখা, আর তৃতীয়জন ফাঁপা বাঁশ দিয়ে ফুলদানি বানিয়ে আমাকে দিয়েছিল। বহুদিন সেগুলো আমার শোকেসে রাখা ছিল, সেই বন্ধুদের সঙ্গে আজ আর কোনো যোগাযোগ নেই। বিয়ের পর ঘরের মালিক পরিবর্তনের সঙ্গে জিনিসগুলো কোথায় হারিয়ে গেছে কে জানে। আজ মনের মেলোডিতে তুমি স্মরণ করালে সেই সমস্ত উপহারের কথা। এগুলো তো সত্যি একটা অদ্ভুত বা উদ্ভট উপহার নয়, এগুলো খুব মিষ্টি সুন্দর উপহার। নন্দা রায় পোড়েল, হাওড়া, বেলগাছিয়া এলরোড থেকে তিনি পাঠিয়েছেন। এরকম আরও অনেক উপহারের কথা আমার কাছে রয়েছে, যেরকম আমি পড়ব নিশ্চয়ই সেই সমস্ত উপহারের কথা, কিন্তু একটা গান শুনে তারপরে ফিরে আসছি।

সবিতা চৌধুরীর কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। গান শুনতে শুনতে এবার আমি মেসেজে এসে পৌঁছব। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, আমার জীবনের অদ্ভুত উপহারের ঘটনার কথা। আমাদের একজন পরিচিত দিদি ছিলেন, ওনার লেখা প্রচুর বই আমাদের বাড়িতে গচ্ছিত ছিল। এবার অনেকদিন চলে যাওয়ার পর আমরা ওই দিদিকে ওনার বইগুলো নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, কারণ ওনার তখন অনেকটা বয়স হয়ে গিয়েছিল। এরপর দিদি ওই বইগুলো নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেননি বলে আমরা সবাই গাড়ি ঠিক করে বইগুলো দিদির বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। এরপর যেটা ঘটলো সেটা আমাদের কাছে খুব অদ্ভুত ছিল, কারণ ওই দিদি আনন্দিত হওয়ার পরিবর্তে আমাদের তিরস্কার করেছিলেন বইগুলো নিয়ে যাওয়ার জন্য। এই অদ্ভুত আচরণে আমরা খুব ধাক্কা খেয়েছিলাম। পরে অবশ্য উনি ওনার ভুল স্বীকার করেছিলেন। আচ্ছা, এরপরের মেসেজটা হচ্ছে হলদিয়া থেকে মনীষ। হোস্টেলে থাকার সময় জন্মদিনে আমরা একে অপরকে একটা স্পেশাল উপহার দিতাম। যার জন্মদিন সে রাত্রে ঘুমিয়ে পড়লে রাত 12টার পর তাকে উত্তম মধ্যম মারধর করে ঘুম থেকে তোলা হতো। তারপর হোস্টেলের পাশে ফাঁকা মাঠে কেক দিয়ে সেলিব্রেশন করা হতো। এ তো বড় সত্যিই অদ্ভুত উপহার, অদ্ভুত এবং সারপ্রাইজড উপহার। আচ্ছা, এক বন্ধুর বিয়েতে আমরা অন্য সব বন্ধুরা মিলে একটা ভালো ফ্রিজ উপহার দিয়েছিলাম। উপহারটা অদ্ভুত নয়, কিন্তু ধরনটা ছিল অদ্ভুত। ওটা কেনা হয়েছিল মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে। বন্ধু বাড়াতে সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু ব্যাপারটা কাউকে বলা হয়নি। বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসবার সময় ইএমআই এর কার্ডটা ওর মিসেসের হাতে ধরিয়ে দিয়ে চলে এসেছিলাম। পরে আমার ওই বন্ধুটি আমাদের সকলকে খুব কথা শুনিয়েছিল। অমিতাভ হোর, গল্ফ গার্ডেন, কলকাতা 33। পরের মেসেজে হচ্ছে, আমার ছেলে যখন আইআইটি বোম্বেতে মাস্টার্স করতে যায় তখন একটা স্টাইপেন্ড পেত, আমাকে মাসে মাসে কিছু দিতে চেয়েছিল, আমি নিইনি। এবার ছুটিতে বাড়িতে এসে বলছে, আমি তোমাকে শাড়ি গয়না কিছু কিনে দিই, আমি তোমার জন্য একটা, আমি কি তোমাকে শাড়ি গয়না কিছু কিনে দেবো, এরকম জিজ্ঞেস করেছিলেন। এবং এটাও ছেলে বলেছিল যে, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি বলে তার ওনার হাতে একটা অলিভ অয়েল উপহার দিয়েছিল, এবং সেটাতে ওনার খুব আনন্দ হয়েছিল। এটা একটা অন্য ধরনের উপহার, আমি খুব আনন্দিত হয়েছিলাম। কোন্নগর থেকে মানসী বৈদ্য। এরকম বেশ কিছু ধরনের উপহার যেগুলো কাজে লাগে, কিন্তু খুব মানে একটু অন্য ধরনের, একটু হাটকে এই উপহারগুলো, ঠিক অদ্ভুত বা উদ্ভট বলা যাবে না, একটু অন্যরকম। উপহার নিয়ে বলতে গিয়ে উনি যেটা বলতে চেয়েছেন, আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশনে এক ভদ্রলোক একটি পটি সিট উপহার দিয়েছিলেন, যা দেখে অনেকেই মুখ টিপে হাসাহাসি করলেও আমরা কিন্তু ভদ্রলোকের নতুন ভাবনাটা বেশ ভালো লেগেছিল। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। বিষয়টা হচ্ছে যে, প্রথম প্রথম যখন কেউ এরম ধরনের উপহার দেয় তখন সেটা অদ্ভুত বা উদ্ভট হয়ে যায়, কিন্তু এগুলো কাজের উপহার, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। এইটা মানে দৈনন্দিন জীবনের খুব কাজের উপহার। তো যাই হোক, অনেকগুলো উপহারের কথা আমরা শুনে ফেলেছি, অনেকগুলো উপহারের কথা শুনতে শুনতে এবার একটু টুক করে পৌঁছে যাব পরের গানে। পরের গান থেকে ফিরে এসে কথা দিলাম, বাকি যে কটা রয়েছে, যে কটা উপহারের কথা আমার কাছে রয়েছে, আমি নিশ্চয়ই টুকটুক করে পড়ে ফেলবো।

নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, এবং চটপট করে পড়তে থাকি এরপর। হৃদয়ের অনাবিল আনন্দ এই তো উপহার জানি, মনের নীর ভরিয়ে দিয়েছ গানে তুমি দানি, হৃদয় কাননে পাখির কূজন এই তো উপহার মনে, প্রাণের ময়ূর নাচ করে এই হৃদয় কোণে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে তিনি পাঠিয়েছেন। এরপরের যে মেসেজ পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া, তিনি বলছেন তার মামিকে, উনি তখন ছোট ছিলেন, ওনার এক মামি মাকে তার মামিমাকে তার বিয়ের সময় একটা সুন্দর কালার পেপারে মুড়ে একটা উপহার দেওয়া হয়েছিল, বাঁশের টুকরো। তিনি তো সেই উপহারটি দেখে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবং যদি সেই উপহারের উপর নাম লেখা থাকতো কে দিয়েছিলেন, তাহলে যে কি সাংঘাতিক একটা অবস্থা ঘটতো সেটা বলাই বাহুল্য। আর উনি নিজে ওনার বন্ধুর কাছ থেকে, ওনার প্রিয় বন্ধু প্রীতি এবং আরও অন্যান্য বন্ধুদের কাছ থেকে জীবনে বহুবার উপহার পেয়েছেন এবং উপহার প্রায় পেয়ে থাকেন সেটা বলেছেন, এবং কোনোটাই অদ্ভুত উপহার নয় সে কথাও উনি বলেছেন। আর পরের মেসেজটা একটু দেখে নি টুক করে, তিনি বলছেন, আমার এক আত্মীয় বিয়ে বাড়িতে হাজির হয়ে যেতেন নিমন্ত্রণ না করলেও, নিজেকে পরিচয় দিতেন বরযাত্রী বলে, হয়তো নিমন্ত্রণ না করার প্রতিশোধ হিসেবে ইট পাথর পুরনো কাগজ ইত্যাদি কাগজে সুন্দর করে মুড়ে উপহার দিতেন, আর উপহারে লেখা থাকত বন্ধু লক্ষ্মী দে সুভাষগ্রাম। এ তো অদ্ভুত, মানে এটাও সত্যি একটা উদ্ভট অদ্ভুত উপহার। আর এরপরে নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া, উনি বলছেন যে আমাকে কেউ কোনো দিন সেরকম অদ্ভুত উপহার দেননি, তবে আমার শ্বশুরমশাই আমাকে এক অদ্ভুত পরিবার দিয়েছেন যিনি সবসময় ওনার খেয়াল রাখেন। আচ্ছা, এরপরে হচ্ছে ওনার এক মাস্টারমশাই যার কাছে ছোটবেলা থেকেই পড়াশোনা করেছেন, তখন উনি ক্লাস নাইনে পড়েন, তিনি চাকরি পেয়ে হরিয়ানা চলে গেলেন সে মাস্টারমশাই। আমার ওনাদের খুব মন খারাপ হয়ে গেল এবং বলে গেলেন আমি ছুটিতে এখানে আসব এবং কি পড়েছিস তার সব হিসেব নেব। এক মাস পরে তিনি সত্যি এসেছিলেন এবং হাতে একটি উপহার, সেটি বাচ্চা ছেলেদের চোখে দেখার খেলনা সিনেমা। আমি তো অবাক, তার চোখে আমি এখনও

এই ছোট্ট ছেলেটি তখন ক্লাস নাইনে উনি পড়েন, স্বাভাবিক বাবা মা এবং স্নেহপ্রবণ মাস্টারমশাইদের কাছে স্টুডেন্টরা সবসময় কিন্তু ছোটই থাকেন, যেমন বাবা মাদের কাছেও থাকেন। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে তিনি পাঠিয়েছেন এটা। এরপরে আমি চলে যাব শুভ্রা ভট্টাচার্য বাসদ্রোণী কলকাতা সত্তর। আমার জীবনে পাওয়া সেরা উদ্ভট উপহার হলো গোল্ড বিস্কুট। আমার হাতে দিয়ে বলল, সোনার যা দাম আকাশ ছোঁয়া, তোকে তো আর সোনা দিতে পারলাম না, তাই বাজার থেকে ওল্ড বিস্কুট নিয়ে এলাম। সকালে চা দিয়ে খাবি আর প্যাকেটটা দেখে বলবি, আহা এই তো আমার সোনার বিস্কুট। ওটা বিস্কুট নয়, বন্ধুত্বের খাঁটি সোনা ছিল। তাহলে নিশ্চয়ই বন্ধুই পাঠিয়েছিল সেরকম বিস্কুট। এরপরে হচ্ছে বিয়েতে পাওয়া একটা উদ্ভট উপহারের কথা ভীষণভাবে মনে পড়ছে। আমি বিয়েতে একটা লোহার মাঝারি আকৃতির জিনিস পেয়েছিলাম, অনেকে আলোচনা পর্যালোচনা করে আমরা বার করতে পেরেছিলাম ওটা একটা ইস্ত্রি স্ট্যান্ড। তার সঙ্গে ইস্ত্রি ছিল না, মানে আয়রনটা ছিল না। যারা উপহার দেয় তারা আবার অনেক সময় অতিরিক্ত বিচক্ষণ এবং সুবিচারপূর্ণ হয়, তাই তারা অর্থনৈতিক দিকটাও ভীষণভাবে দেখেন। আমাদের কাছে ইস্ত্রি থাকলেও অনেক সময় তা স্ট্যান্ডটা থাকে না, খুবই প্রয়োজনীয় একটা জিনিস, তাই সেই অদ্ভুত উপহার আমাদের উপকারেও এসেছিল। অনিরিনা ঘোষ বেহালা থেকে। তো একটা স্ট্যান্ড দেওয়ার কথা কেউ না কেউ তো ভেবেছে, এটাও একটা বড় কথা। ছোটবেলার জন্মদিনে হয়েছিল সেটা পাওয়া, মনে আমার ছিল তখন অন্য কিছু চাওয়া। এক প্যাকেট সুগন্ধি ধূপ, দেশলাই, একটি মোমবাতি, গন্ধ ছড়াবে নিজে পুড়ে দূরে সরাবে রাতি। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে আমাদের কাছে পাঠিয়েছেন এই মেসেজ। এরপরে কিশোর, উপহার পেতে যেমন ভালো লাগে, উপহার দিতেও ভালো লাগে। আমি ছোট থেকে ডগ লাভার ছিলাম, এখনও আছি, তাই আমার জ্যাঠামশাই আমার জন্মদিনে আমাকে একটি জার্মান শেপার্ড দিয়েছিলেন উপহার। আমি সেদিন আমি অনেক উপহার পেয়েছিলাম, কিন্তু সবথেকে দামি উপহার ছিল ওই জার্মান শেপার্ড। তো এরকম ধরনের দামি উপহারের কথা আমরা নিশ্চয়ই শুনি, কিন্তু উদ্ভট উপহারের কথা, যে কথা আমরা বারবার জানতে চাই, সেরকম উদ্ভট উপহারের কথাও আজকে বেশ কিছু শুনেছি। আমার যেরকম একটি পড়ে নিই, আমারও আমার ছেলের জন্মদিন একই দিনে, বাহ, আমার ছেলেকে ওর জেঠু আগের বছর জন্মদিনে উপহার দিয়েছিল একটা গল্পের বই আর একটা আর যে পেনগুলো দিয়ে, মানে পেনগুলো ব্যবহার করলে কারেন্ট লাগে সেরকম পেন, ছেলে তো বুঝতে পারেনি, পেনটা ওই রকম। জেঠু দিয়ে বললেন, পেনের প্যাকটা খুলে দেখ কেমন হয়েছে। পেনটা যখন খুলে দেখা হলো, তখন যেই কারেন্ট লাগলো, তখন আমরা হেসে একেবারে পাগল হওয়ার মতন অবস্থা। এইটা কে পাঠিয়েছেন আমাকে, নামটা কোথায় গেল, রানীকুঠি থেকে রীনা, সম্ভবত দুটো আলাদা আলাদাভাবে মেসেজ এসছে, রানীকুঠি থেকে রীনা পাঠিয়েছেন। একটা গান শুনবো, অনেকগুলো মেসেজ পরপর পড়ে ফেলেছি, এবার একটা গান শুনবো, গান শুনে ফিরে আসছি এক্ষুনি।

লোপামুদ্রা মিত্রের গান শুনতে শুনতে এবার একটুখানি চলে যাই আমরা পরের মেসেজে। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, তিনি বলছেন, শুভ সকাল গোপা, খুব মজার মজার উপহারের কথা শুনছি। আর তিনি যে উপহারের কথা বলেছেন সেটা হচ্ছে যে অদ্ভুত উপহার আমি কাউকে দিইনি বা পাইনি, তবে আমার হাত থেকে এক অদ্ভুত উপহার পাঠানো হয়েছিল আমার এক বোনঝি। তার এক বোনঝিকে এক শিশি পিঁপড়ে উপহার পাঠিয়েছিল, এত ভয়ঙ্কর, ভালোভাবে প্যাকিং করেছিল, ওপর থেকে কেউ দেখলে বুঝতে পারবে না। পরের কীরকম মানে অদ্ভুত এবং উদ্ভট উপহারের মধ্যে কত কিছুই আমাদের পড়ে যায় সেটা আমরা হয়তো সবসময় খেয়াল করি না। আচ্ছা, এরপরে যে মেসেজ সেটা হচ্ছে, আমার মামার বউ ভাতে তার বন্ধুরা উপহার দিয়েছিলেন টর্চ লাইট আর এমার্জেন্সি লাইট। আর এটা অমিত ঘোষ মানিকতলা থেকে। পরের মেসেজ হচ্ছে, আমার বিয়েতে কেউ মজা করে থানিট দিয়েছিল, কাগজের ভাঁজ আর ভাঁজ, অনেক ভাঁজ খোলার পরে একটা থানিট বেরিয়েছিল। রবিন মান্না জুজারসা পাঁচলা হাওড়া থেকে তিনি পাঠিয়েছেন এই মেসেজ। আপাতত আজকের মতন আমি যারা যারা আমাকে মেসেজ পাঠিয়েছেন আমি পড়ে ফেলেছি। আর গান নিশ্চয়ই তো আমরা শুনতে পারবো, একটা গান আমরা শুনতেই পারি এই মুহূর্তে। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল। উপহার দেওয়া নেওয়া চলতে থাকুক, উপহার যিনি দিচ্ছেন তিনিও কারুর কথা মনে করেই সেই উপহার নিচ্ছেন, এবং যাকে উপহার দেওয়া হচ্ছে তারও মনের মণিকুঠায় সেই উপহার থেকে যায়, কখনো ভালোবাসায়, কখনো আবার অদ্ভুত বা উদ্ভটভাবে। যেমনভাবেই থাকুক না কেন, উপহার দেওয়া নেওয়া চলতে থাকুক, যাতে করে ভালোবাসা আদান প্রদান হয়। তবে কেবলমাত্র দেওয়ার জন্য যদি দেওয়া হয় তেমন উপহারগুলো কেবলমাত্র পড়েই থাকে, কিন্তু আজ সেরকম উপহারের কথা হচ্ছে না, উদ্ভট এবং অদ্ভুত উপহারের কথা হতে হতে উপহার থাকুক, ভালোবাসা থাকুক, ভালো লাগা থাকুক। গোপা ছিলাম এতক্ষণ আপনার সঙ্গে আজকের মনের মেলোডিতে। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল।

0: আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ, তবে দু সপ্তাহের জন্য রক্ষা কবচ পেয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকের ইস্তফা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে। জবাবে ইরানের ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার খবর। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়েও আলোচনা হবে। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলি ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে যৌথভাবে কাজ করছে। তিনি আরও বলেন, বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের বৈঠকের মূল ভাবনা, বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এটি বয়স, অঞ্চল, লিঙ্গ বা আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে গৃহীত। অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন পরিকাঠামোর বিষয়ে আলোচনার জন্য এই বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নররাও উপস্থিত আছেন। এই বৈঠকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজমাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, PM কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো উদ্যোগগুলি কেবল কৃষকদের আয়কেই সুরক্ষিত করছে না, বরং কৃষিক্ষেত্রকেও আরও শক্তিশালী করে তুলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরামর্শদাতা সংস্থা কাউন্সেলস ইন্ডিয়ার প্রতিষ্ঠাতার লেখা একটি নিবন্ধ সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধে প্রধানমন্ত্রীর কার্যকালের ওপর আলোকপাত করা হয়েছে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই চারটি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার হবে শূন্য। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হল এই সম্পর্ককে আরও গতিশীল ও ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। বুলগেরিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা চামোভার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসেছে। প্রথমত, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, সেই বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনায়।
1: Second, the partnership between India and the European Union. And third, what our two countries can do together in the world for the world.
0: আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-র সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সোভা করন্দ্লাজে একথা জানান। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সামাজিক ন্যায় বিচার ও সুস্থ কর্ম পরিবেশ প্রতিষ্ঠায় ILO-র ধারাবাহিক নেতৃত্বের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 2017 থেকে 2025 সালের মধ্যে বেকারত্বের হার 6% থেকে কমে 3.1% নেমে এসেছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার 22% থেকে বেড়ে 38.8% হয়েছে। আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পাশাপাশি প্রতিমন্ত্রী, রুয়ান্ডার জনসেবা ও শ্রমমন্ত্রী ক্রিস্টিন এনকুলিকিইঙ্কা, শ্রীলঙ্কার শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো এবং আইএলওর মহানির্দেশক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। খবর শুনছেন এফএম প্রচার তরঙ্গে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন সন্ধে ছটার মধ্যে তাঁকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী দুসপ্তাহের জন্য অভিষেককে গ্রেফতার করা যাবে না বলে জানানো হয়। দুসপ্তাহের পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবেন না সিআইডি। এদিকে আদালতের নির্দেশ সামনে আসতেই আজ অভিষেক কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক আজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি প্রকাশ চিকবরাইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। উল্লেখ্য, এই নিয়ে গত চার দিনে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লা খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এরাজ্যের পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। মালয়েশিয়া, জাপান সহ বহু বিদেশের মাটিতে তিনি ছৌ নাচ পরিবেশন করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর নৃত্যকলার প্রশংসা করেছেন আকাশবাণীকে, সে কথা জানালেন শ্রী মাহাতো।
1: আমাকে বিসমিল্লা খাঁ অ্যাওয়ার্ড ঘোষিত হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি বিদেশেতেও গেছি, গত একসালায় গিয়েছিলাম মালয়েশিয়া, জাপান, পুরুলিয়া সহ গিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, রাষ্ট্রপতির কাছে প্রোগ্রাম করেছি।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং ওই অঞ্চলে যে যে স্থানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেই সব স্থানে পাল্টা হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাবে তারা এই নিয়ে টানা দ্বিতীয় দিন আত্মরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেয়। এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি ক্ষমতাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেলোর ক্ষেপণাস্ত্র হামলা ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেলোর ওপর হামলার ঘটনায় গতকাল ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে। জাহাজটিতে থাকা 24 জন ভারতীয় নাবিকের মধ্যে 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এর লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এবার বিশ্বকাপে সব থেকে বেশি 48টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল 19 জুলাই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের ইস্তফা। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন বেলা 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই লভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी नई दिल्ली में राष्ट्रपति भवन में नीति आयोग के 11वीं शासी परिषद के बैठक की अध्यक्षता कर रहे हैं। बैठक में देश भर में उद्यमिता और कौशल विकास को बढ़ावा देने तथा रोजगार के स्थायी अवसर सृजित करने के उपायों पर विचार विमर्श किया जाएगा। चर्चा में शासन, डिजिटल, सार्वजनिक ढांचे और साझेदारी सहित प्रमुख मुद्दों के समुचित कार्यान्वयन की रूपरेखा तैयार करने पर भी ध्यान केंद्रित किया

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: जानते हो, बेल्जियम या ग्रीस की कुल आबादी भी इतनी नहीं है, जिससे ज्यादा महिलाएं हमारे देश में लखपति दीदी बनी हैं। 3 करोड़ से अधिक महिलाएं लखपति दीदी बनकर बनी हैं परिवार और देश का आर्थिक आधार।
4: लखपति दीदी बनाने का ये अभियान आने वाली पीढ़ियों को सशक्त करने का एक महाअभियान है।
3: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
6: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
7: তোমায় গান শোনাবো
6: 100.1 FM Gold। তোমায় গান শোনাবো,
7: তোমায় গান শোনাবো
6: 100.1 FM Gold।

0: 100.1 AIR FM গোল্ডে আমরা চলে এসেছি সুরেলা আপনার অনুরোধে নিয়ে, আপনাদের অনুরোধের গান তোমায় গান শোনাবো এই অনুষ্ঠান নিয়ে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে আমি দোলন,
1: আমি প্রযুক্তি। আমরা শুনছিলাম সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গান, এবং এই গান শোনার অনুরোধ জানিয়েছেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা থেকে।
0: মুকুল দত্তের কথায় সুমিত্রা লাহিড়ির সুরে শুনছিলাম আমরা 79 সালের এই গান। আর বন্ধুরা তো আমাদের ফেসবুকে নিয়মিত অনুরোধ পাঠান, যারা তারা জানেনই অনুরোধ পাঠানোর নিয়ম। আর তার বাইরে যারা ল্যান্ড ফোনে অভ্যস্ত তারা কিন্তু ল্যান্ড ফোনেও আমাদেরকে অনুরোধ পাঠাতে পারেন 2248-8085 এই নাম্বারে। আমরা পরের গানে চলে যাই,
1: পরের গানে যাব। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আমরা পরের শিল্পীর গানে চলে যাচ্ছি।
2: কানাডা দেশ তো আপ জানতেই হোঙ্গে, কানাডা কি টোটাল পপুলেশন জিতনি পক্কি ছত বাঁধি হ্যায় হামারে দেশ নে আপনে গরিবো কে সির পর। 12 সাল মে 4 কারোর সে অধিক পিএম আবাসো কা নির্মাণ হুয়া, কারোড়ো পরিবারো কা কল্যাণ।
3: জব এক পরিবার কো আপনা ঘর মিলতা হ্যায় তো উসকা আত্মসম্মান বড় জাতা হ্যায়, ও আপনা বর্তমান সুধারনে কে সাথ হি বেহতর ভবিষ্য কে বারে মে সোচনে লাগতা হ্যায়।
2: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।

0: সত্যি তো বক্ষের কাছে এসে ঝড় থেমে গেছে, কারণ বুকে যে উষ্ণতা রয়েছে, ভালোবাসার উষ্ণতা, বন্ধুত্বের উষ্ণতা সহ মর্মিতার যে দুর্ভেদ্য প্রাচীর, তার কাছে সব ঝড়ই থেমে যেতে বাধ্য। শুনছিলাম আমরা বিশ্বজিতের কণ্ঠে গান, সলিল চৌধুরীর কথা এবং সুরে, আর কার অনুরোধে প্রযুক্তি গান আমরা শুনলাম?
1: আমরা শুনলাম সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি থেকে এই অনুরোধ করেছেন। আমরা পরের অনুরোধে চলে যাই। এরপর দোলন চাঁপা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছেন প্রবীর কুমার পাল দক্ষিণতলা মহেশতলা থেকে। শঙ্কর ঘোষের কথায় কানু ভট্টাচার্যের সুরে এই গান রইল আপনাদের জন্য।

0: শুনছিলাম আমরা দোলন চাপা ছবির গান।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এই গান শুনছিলাম মনিহার ছবি থেকে, এই গান আমরা শুনলাম।
1: 65 সালের ছবি, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, মুকুল দত্তের কথায় শুনলাম। আর তার আগের গান শুনেছিলাম আমরা, যেটা একটু তার ডিটেলটা বলে দিই, শঙ্কর ঘোষের কথায় কানু ভট্টাচার্যের সুরে, কিশোর কুমার গিয়েছিলেন দোলন চাপা ছবিতে।
0: সুমন কল্যাণপুরের এই গানের অনুরোধ জানিয়েছিলেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়সী, রিমা ধর, আমতা, হাওড়া থেকে। আমরা পরের গানে চলে যাব, পরের গানের শিল্পী মান্না দে।
1: মান্নাদের গান আমরা শুনে নিই, তারপর আমরা অনুরোধ করেছেন যিনি তার কথা বলে দেব না হয়
0: আমাদের। বেশ, তাহলে তাই, মান্নাদের গান নাম পেয়ে গেছি এই মুহূর্তে। মান্নাদের গান যারা শুনতে চেয়েছেন, মোনালিসা তাঁতি, চাঁদ কুমার তাঁতি, মধুজা তাঁতি, চিরশ্রী তাঁতি, নিশ্চিন্তপুর কাকদ্বীপ থেকে এই গান শুনতে চেয়েছেন, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে এই গান রইল আপনাদের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

0: সত্যেন্দ্রনাথ দত্তের কথা, ছন্দের জাদুকর তাঁর লেখা কবিতা, সুর দিলেন সলিল চৌধুরী, আর কণ্ঠটা তো আমরা সকলেই চিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন নিউ টাউন থেকে বিশু মণ্ডল।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমরা শুনছিলাম, আর কদিন পরেই আসছে তার জন্মদিন। আমরা চলে যাব পরের গানে, শ্যামল মিত্রের গান। আমাদের বন্ধু শুনতে চেয়েছেন কে কে বলে দিই, সুনীত এবং সোনালী সেনগুপ্ত, 60 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29 থেকে। উনি লিখে দিয়েছেন শ্যামল মিত্রের শেষের দিকে গাওয়া গান। হ্যাঁ, এবং সেজন্যেই বোধহয় গানের কথার মধ্যে সেই সময়ের ইঙ্গিত পাওয়া যায়। আমরা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে শুনব শ্যামল মিত্রের গাওয়া এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: শুধু গানে দুরাশা খুঁজলে খুঁজতে আমরা বসে নিয়ে আমরা গানে আশার সন্ধান পাওয়ার জন্য আপনাদের অনুরোধের গান শোনাচ্ছি। শুনছি, শুনছিলাম লতা মঙ্গেশকর, সলিল চৌধুরীর কথায় সুরে।
1: আলাউল মল্লিক আমতা হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান। এবারে চলে যাই পরের গানে। পরের গানের শিল্পী কিশোর কুমার। কিশোর কুমারের কণ্ঠে জয়দীপ রায় বাঘা যতীন থেকে শুনতে চেয়েছেন এই গানটি। এই গানের
0: অমর কণ্ঠক ছবির গান
1: লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর অজয় দাসের।

0: আমরা শেষ শেষের কথা বলছি না, আমরা আরও একটি অনুরোধের কথায় যাব, যদিও শেষ পর্বে আমরা পৌঁছে গেছি।
1: একদমই তাই, আমরা শেষের যে গানটি শোনাবো আজকে, তোমায় গান শোনাবো অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, প্রণব রায়ের কথা রবীন চট্টোপাধ্যায় সুরে এই গান।
0: আর এই গানের জন্য অনুরোধ করেছেন আমাদের এসএন ব্যানার্জি থেকে নীলাঞ্জন দেবমান্না, তার অনুরোধের এই গান শুনতে শুনতে বিদায় নেব, এই পর্ব থেকে ফিরে আসব ঠিক 2:30 দোলন আর প্রযুক্তি আপনাদের সঙ্গে সুরেলা সফরে ম্যাটিনি মেগাস্টার নিয়ে। সুতরাং শুনতে থাকুন, সঙ্গে থাকুন এফএম গোল্ডের।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: আমরা গান দিয়ে শুরু করেই দিলাম আমাদের সুরেলা সফর, আর ঘড়ি বলছে ঠিক এই মুহূর্তে 2:38। তো গান শুনে কি কিছু আন্দাজ করা গেল আমরা আজকে কী নিয়ে কথা বলবো, কোন তারকা আমাদের আজকের ম্যাটিনি মেগাস্টারের চেয়ারে রয়েছেন?
1: যদিও খুব পরিচিত গান নয়, আর ছবিটাও যে খুব পরিচিত তা নয়, শ্যাম ঘনশ্যাম ছবি থেকে আমরা এই গান শুনছিলাম, এবং গানটা শুনলে হয়তো বা মনে পড়বে না, কিন্তু আজকে আমরা যে মানুষটির জন্মদিন সেলিব্রেট করতে বসলাম ম্যাটিনি মেগাস্টারে, তার নামটা শুনলেই কিন্তু আপনারা বেশ কয়েকটি ছবির কথা আপনাদের মনের মধ্যে ভেসে উঠবে, এবং যেটা আসলে ভেসে উঠবে সেটা হচ্ছে তার মিষ্টি মুখখানা এবং মিষ্টি হাসিটি।
0: শুধু যে নামটা শুনলে ছবিগুলো ভেসে উঠবে এমনটা নয়, তার থেকেও যেটা বড়, যেটা অনেকটা জুড়ে আপনাকে আচ্ছন্ন করে ফেলবে, সেই শব্দটা হলো নস্টালজিয়া। কারণ চন্দ্রচূড় সিং, অর্থাৎ আজকের আমাদের ম্যাটিনি মেগাস্টার যিনি, তিনি খুব অল্প সময়ের জন্য বলিউডের রূপলি পর্দায় ছিলেন, এসেছিলেন, এবং ওই হয় না যে একটা মানে খুব অল্প সময়ের জন্য এসেছিলেন, তারপরে তাকে আর সেভাবে আমরা পাইনি, কেন পাইনি সেটা অন্য প্রসঙ্গ, আসবো আমরা সে কথায়, কিন্তু একটা অদ্ভুত আবেশ রেখে যান। তো এই এইটা যদিও ওই সব ক্ষেত্রেই সুন্দরী মেয়েদের সম্বন্ধে ব্যবহার হয়, কিন্তু এক্ষেত্রে কেন আমরা বলছি এই কথা সে কথা আসবো পরবর্তীতে।
1: তো আর এটা বলছি তার কারণ, আমরা যারা 90s বড় হয়েছি তাদের কাছে কিন্তু চন্দ্রচূড় একটা আলাদাই ওই আবেশ শব্দটা যেটা বললে না, এটাই কিন্তু ম্যাচ করে যায়
0: ঠিকই, এবং সে কারণে না ওই সময়কার ওই কয়েকটা ছবি, হয়তো ছবির সংখ্যা খুব বেশি নয়, কিন্তু ওই কয়েকটা ছবি মানেই সেখানে আলাদা করে দেখো প্রযুক্তি, ওই সময় তো অনেকেই এসেছিলেন, হয়তো দেখা যাবে এমন অনেক অভিনেতা যিনি সংখ্যা চন্দ্রচূড়ের চেয়ে অনেক বেশি ছবি করেছেন, কিন্তু আমরা তাদের নামটা মনে রাখতে পারিনি, মানে আমাদের মনে থাকেনি তাদের নাম। চন্দ্রচূড় বললে কিন্তু আমরা রিলেট করতে পারি, আমরা মনে করতে পারি, ও সেই ছেলেটা না, কি সুন্দর ভাষা চোখ ছিল, কি মিষ্টি একটা মুখ ছিল, এরকম শব্দগুলো আসে। আজকে না আমরা প্রযুক্তি এই পর্বটা যেহেতু বললাম নস্টালজিয়া ব্যাপারটা থাকবে, বন্ধুরা যদি কেউ ফোনে আসতে চান, আপনারা এসে আপনাদের মানে ওই সময়ের এই যে ছবিগুলো চন্দ্রচূড়ের অভিনীত ছবিগুলো নিয়ে আপনাদের ভালো লাগা সেগুলো একটু বলতে পারেন, আমাদের সাথে ভাগ করে নিতে পারেন।
1: আমরা গানে যাব, তার অভিনীত প্রথম যে ছবি সেই ছবির গান আমরা শুনব, যদিও প্রথম নিয়ে কোথাও একটা কনফিউশন রয়েছে, কেন রয়েছে সেটা আমরা ফিরে এসে বলছি।
0: বেশ, আপাতত তেরে মেরে স্বপ্নে ছবির গান।

আমরা শুনছিলাম তেরে মেরে সপনে ছবির গান, এবং এই ছবিটা যখন রিলিজ হওয়ার পর একটা গান তো যাকে বলে সেই মোড়ে মোড়ে, তখন তো রিল ছিল না, যাকে বলে মোড়ে মোড়ে ঠেকে ঠেকে, এবং মানে ওই সাইকেলে যেতে যেতে ভীষণভাবে ছুঁড়ে দেওয়া হতো বা বাজতো সব জায়গায়, এবং সেই গানটা থেকে একটুখানি দূরে থাকতে থাকার কথা বলতেন বাবা মারা। সেটা হলো আঁখ মারে আঁখ মারে ও লড়কা আঁখ মারে, মানে এটা তো একেবারে সে আজকের ভাষায় ভাইরাল হয়ে গিয়েছিল। তো একদিকে আশা দোয়ারসি আর একদিকে হচ্ছে চন্দ্রচূড়। মানে একটা জিনিস মনে হয়, দেখো চন্দ্রচূড়ের প্রেজেন্সটা তো মানে চন্দ্রচূড়, এবং এখানে হচ্ছে ওই রোল রিভার্সালের গল্প, একজন প্রচণ্ড ধনী মানে একটা ভীষণ প্রিভিলেজড একটি ছেলে, এবং একজন ট্যাক্সি ড্রাইভার। যে ছেলেটি প্রিভিলেজ সে কিন্তু সবসময় একটা কনফিউশনের মধ্যে থাকে, মানে তাকে কোথাও তার যে নিশ্চিন্ত একটা মানে ভরাট জীবনের

0: নিশ্চয়তা তাকে সব কিছু থেকে অ্যালোভ করে ফেলতে পারেনি। তার মনে এই যে বাকি পৃথিবীর মানুষের দুঃখ দুর্দশা, এগুলো তাকে ভীষণ ভাবায়, যে কারণে সে একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে তার লাইফটা এক্সচেঞ্জ করে, মানে কিছু সময়ের জন্য রোল রিভার্সাল হয়, যাতে সে ওই সাধারণ জীবনের একটা স্বাদ নিতে পারে। এবং এইখানে একটা কথা প্রযুক্তি, মানে চন্দ্রচূড় ঠিক সেই অর্থে চন্দ্রচূড়কে হিরো, মানে হিরো বলতে আমরা তার মধ্যে যে মাচো ব্যাপারগুলো দেখি, বিশেষত বলিউডে, যে ভীষণ একটা উদ্ধত পৌরুষ থাকে, চন্দ্রচূড় কিন্তু সেই ঘরানার বাইরের, মানে একটা সফট, একটা সিনসিয়ার, একটা সেন্সিবল, এই ব্যাপারগুলো কিন্তু চন্দ্রচূড়ের মধ্যে ভীষণভাবে আছে, তাই না?
1: ঠিক।
0: এবং আরশাদ ওয়ারসির ক্যারেক্টারটা ঠিক অপোজিট স্বাভাবিকভাবেই, যেটা কিনা আরও বেশি করে চন্দ্রচূড়ের এই কোয়ালিটিগুলোকে হাইলাইট করে।
1: আসলে তার ছোটবেলার বেড়ে ওঠাটার দিকেও যদি আমরা তাকাই, তাহলে দেখব যে তার পরিবারে কোথাও কখনো, মানে ছবির জগতে আসবেন এরকম কোনো মানুষই ছিলেন না, বা ছবির সঙ্গে যুক্ত কোনো মানুষ ছিলেনই না তাদের পরিবারে। তার বাবা ছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের একজন এমএলএ, মা ছিলেন একজন মানে ওড়িশার বোলাঙ্গীরের মহারাজার কন্যা। ফলে এই যে তুমি যেটা বলছো যে তার ভিতরে একটা সফট এবং কোথাও একটা সুভদ্র যে অ্যাটিটিউড তার ভিতরে, সেটা বোধহয় তার পারিবারিক শিক্ষাটাও বটে। এবং দেখো তার মানে পড়াশোনাটা, দেরাদুনের দুন স্কুল থেকে তিনি পড়াশোনা করছেন, এবং সেখানে
0: তারপর সেন্ট স্টিফেন্স কলেজ, মানে দুটোই ভারতবর্ষের, মানে যাকে বলে ওইখানে যাওয়াটা প্রতিটি ছেলেমেয়ের একটা স্বপ্ন থাকে।
1: ঠিক তাই।
0: এবং
1: আর এই এই এইখানে না, তার একজন মাস্টারমশাই ছিলেন, যে মাস্টারমশাই তাকে ভীষণভাবে ইন্সপায়ার করতেন, যে এই এই যে উচ্চস্তরের যে পড়াশোনা এবং উচ্চস্তরের যে জীবনযাত্রার দিকে, আইএএস অফিসার বা মানে এই ধরনের যেন তিনি পরীক্ষায় পাশ করেন বা সেই ধরনের কাজকর্ম করেন, এই রকম দিকে তাকে একটা
0: মানে হায়ার স্টাডিজ এর জন্য ইন্সপায়ার করা, এটা সবসময়।
1: হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। এবং তিনি কিন্তু ইউপিএস এর মানে ট্রেনিংও নিচ্ছিলেন সেই সময়, পড়াশোনাও করছিলেন। তিনি নিজে বলছেন যে আমার ছবির জগতে আসাটা মানে ছবিটাই, মানে সিনেমা আমাকে টেনে নিল। আমি যে খুব একটা সিনেমার অভিনেতা হওয়ার খুব একটা যে আমার ইচ্ছে ছিল বা ট্রেনিং ছিল, সেরকম কিছুই নয়।
0: এবং আরেকটা জিনিস যেটা হয়, ইউজুয়ালি আমরা দেখেছি বোম্বেতে যারা অভিনয় আসেন, সাকসেসফুল হন, খুব কম অভিনেতা তার মধ্যে আছেন যারা এই রকম একটা সাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। আমরা বেশিরভাগই দেখি ওই পড়তে পড়তে, তারপরে কারণ আগ্রহটা তাদের সেদিকেই থাকে, হয়তো গ্র্যাজুয়েশন করতে করতে ছবিতে চলে আসে অ্যাড ফিল্ম করা, বা কোনো বন্ধুর সূত্রে কোনো একটা কোথাও অ্যাসিস্ট্যান্টের কাজ করা, তারপরে আস্তে আস্তে চলে আসা। কিন্তু চন্দ্রচূড় এখানে যে নিজের ওই পড়াশোনা, হায়ার স্টাডিজের জন্য প্রিপেয়ার করা, এবং তার সঙ্গে একটা কথা দেখো, যেরকম মানে সেন্ট স্টিফেন্স বা তোমার দুন স্কুলের মতন জায়গা থেকে তিনি পড়েছেন, একটা সময় তিনি কিন্তু শিক্ষকতাও করছেন, এবং সেখানে তিনি মিউজিক শেখাচ্ছেন, মিউজিক আর হিস্ট্রি এই দুটো পড়াচ্ছেন। তো ফলে কোথাও যেন ওই বলিউড সিনেমার ওই রকম একটা, মানে কি বলবো, খুব মাসালা গানের হিরো হিসেবে তাকে ভাবতে আমাদের একটু অন্যরকম লাগে।
1: ঠিক তাই। আর যে বছর তেরে মেরে স্বপ্নে রিলিজ করলো, সেই বছরই গুলজার তাকে ডেকে নিলেন আরেকটি ছবির জন্য, যে ছবিটা চন্দ্রচূড় সিং এর সঙ্গে কোথাও যেন
0: এক হয়ে যায়, মানে মাচিস বললে আমরা আর কারো কথা ভাবতে পারি না। এবং এই ছবিটা নিয়ে না অনেক কিছু মানে বলার থাকে। আমার তো মাঝে মাঝে মনে হয় চন্দ্রচূড় যদি আর কোনো ছবি না করতেন, শুধু মাচিসটাই করতেন, তাহলেও একই রকমভাবে আজকে ঠিক অন্য ছবিগুলো করার পরেও তাকে আমরা যে জায়গায় রেখেছি সেগুলো না করে শুধুমাত্র মাচিসটুকু করলেও তিনি সেই একই জায়গাতে থাকতেন।

শুনছিলাম আমরা মাচিসের গান। আমার একটা জিনিস চন্দ্রচূড় সম্পর্কে মনে হয় যে চন্দ্রচূড় না একটা খুব ভুল সময়ে আসা একজন অভিনেতা। কারণ হচ্ছে যে সময়টায় চন্দ্রচূড় অভিনয় আসছেন, অভিনয় করছেন 90-এর, সেই সময়টায় হিন্দি ছবির দর্শক কোথাও একটু ফ্ল্যাম্বয়েন্সকে বেশি প্রাধান্য দিত দ্যান রেস্ট্রেন্ড অ্যাক্টিং। ধরো শাহরুখ যখন স্ক্রিনে রয়েছেন, ভীষণ তার মানে শাহরুখ বলো, সাইফ বলো, যে ছবিগুলোতে মানে চন্দ্রচূড়ের পাশাপাশি তারা থেকেছেন, সেখানে এদের যে মানে কি বলবো, এদের যে ভীষণ একটা এক্সট্রোভার্ট যে ওয়ে অফ অ্যাক্টিং, প্রচণ্ড হাত পা নাড়ছে তারা, শাহরুখের যে র্যাপিড স্পিচ, খুব তাড়াতাড়ি কথা বলা, চোখ মুখ মেকিয়ে কথা বলা, সেই তুলনায় না চন্দ্রচূড় অনেক শান্ত, সমা মানে একটা কি বলবো, একটা খুব একটা সিরিন ব্যাপার রয়েছে। এবং যেটাই আমার মনে হয় গুলজারকে বাধ্য মানে তাকে আর কি মানে বাধ্য করেছিল তার ছবির এতখানি একটা গুরুত্বপূর্ণ চরিত্র চন্দ্রচূড়কে দিতে, এবং যে চরিত্রটার প্রতি মানে ভয়ঙ্করভাবে তিনি জাস্টিস করেছিলেন। আমরা মাচিসের মানে মাচিস ছবির নামটা তাই চন্দ্রচূড়ের সাথে কোথাও একাত্ম হয়ে গেছে এবং

0: যুক্তি আরেকটা কথা, তুমি দেখবে এই ছবিটাতে বহু ম্যাক্সিমাম সিন রয়েছে যেখানে তিনি অম্পুরির সঙ্গে, সনাতনের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করছেন সেখানে, মানে হ্যাঁ হয়তো চন্দ্রচূড় একটা রিসেপ্টিভ এন্ডে রয়েছে, একটা মিলিটেন্ট গ্রুপের মধ্যে যখন একটা সাধারণ ছেলে গিয়ে জয়েন করে, সে তার কাছে তো সবটাই নতুন, সে শুধু চায় তার একান্ত আপনজনের সঙ্গে যে ইনজাস্টিসটা হয়েছে তার একটা বদলা নিতে, সেজন্য সে সবটাই তার কাছে নতুন, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা আগ্নেয়াস্ত্র, প্রতিটা মানে প্রতিশোধের যে প্রস্তুতি সবটাই তার কাছে নতুন, কিন্তু সে সবটার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। এই যে ভীষণ নিপাট ভালো মানুষ, মানে যার একদম সেই স্বচ্ছ সরোবরের মতন চোখ, প্রেমিকাকে ছেড়ে এসেছে সে পাঞ্জাবের একটা গ্রামে, সেই ছেলেটা যে আস্তে আস্তে একটু একটু করে বুঝতে পারছে যে ওই শান্ত মানে শীতল জীবনটার থেকেও জীবনের এই রক্তাক্ত দিকগুলো কোনো অংশে কম নয়, সে কিন্তু নিজেকে সেই জায়গাটার উপযোগী করে তুলছে। আর এই যে ট্রানজিশনটা নেই, এটা চন্দ্রচূড় অসামান্য দেখিয়েছেন। অম্পুরি তো একজন মানে প্রতিষ্ঠিত অভিনেতা, কিন্তু চন্দ্রচূড় যেভাবে নিজেকে সেই জায়গায় তুলে নিয়ে গেছেন, অবশ্যই গুলজার তো রয়েছেন পেছনে, সেটা তো অনস্বীকার্য, কিন্তু চন্দ্রচূড়কে আমার মনে হয় গুলজার খুব সঠিকভাবে পেয়েছিলেন, এবং যে কারণে মাচিসে তিনি ফিল্মফেয়ার পেলেন বেস্ট ডেবিউ অ্যাক্টর হিসেবে। আমরা মাচিসের আরেকটা গান শুনি,
1: বেশ

আমরা শুনলাম পরপর দুটো গান, মাচিস থেকে শুনলাম, তেরে মেরে সপনে থেকে শুনলাম। চন্দ্রচূড়ের প্রথম দিকের প্রথম, একেবারেই প্রথম দিককার ছবি দুটোই। মাচিসের কথা বলছিলাম, মাচিস বলতে বলতে আবারও মনে হলো যে মানে মাচিসটা নিয়ে আসলে এতটাই বলা যায়। মাচিসে চন্দ্রচূড়ের মানে কি বলা যাবে, চন্দ্রচূড়কে কি সেখানে বিপ্লবী বলবে, উগ্রপন্থী বলবে, প্রতিবাদী বলবে, আমি জানি না কি বলা যায়। কিন্তু যেটা সবথেকে মানে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আলটিমেটলি একটা ছেলে, সাধারণ ছেলে, সে কোনো একটা ইনজাস্টিস, কোনো একটা অন্যায়ের মানে অত ভালোবাসত হিরণকে, তার ভাইকে, তার সঙ্গে যে ইনজাস্টিসটা হয়েছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবনটাকেই বদলে ফেলল। এবং আস্তে আস্তে করে ওর গা থেকে যাকে বলে সেই সারল্যের যে পরতগুলো সেগুলো খসে যেতে লাগলো। এই যে একটা আমি অলমোস্ট মানে একটা মিলিটেন্ট গ্রুপের সঙ্গে আমি ঘুরছি রয়েছি, ক্রমশ চেঞ্জেস আসছে, এই ধরনের একটা চরিত্র পোর্ট্রে করতে গেলে যেটা হয় সাধারণত, দর্শক যাতে প্রচুর হাততালি দেয় যে খুব ফায়ারি স্পিচ, আগুন ঝরানো কোনো ডায়লগ থাকছে, কোনো মানে একটা ভয়ঙ্কর মানে মারামারি কাটাকাটি থাকছে, কেটে ফেলছি নিজের হাতে, হাতে রক্ত, কপালে রক্ত, এরকম একটাও কিন্তু দৃশ্য ছিল না। শুধু যেটা ছিল যে কীভাবে আস্তে আস্তে ওর সারল্যের জায়গাগুলো তিলে তিলে তিলে তিলে মরে যাচ্ছে, মানে মেরে ফেলতে সে বাধ্য হচ্ছে। এই যে এত সাইলেন্টলি, এত গভীর শুধু বলবো না, এত স্ট্রাইকিং একটা জায়গায় নিজেকে তুলে নিয়ে যাওয়া, এটা ভীষণই অন্যরকম একজন মানে নিউকামারের পক্ষে তো বটেই। দ্বিতীয়ত হচ্ছে উল্টো দিকে যেখানে টাবুর মতন, টাবুও এই ছবিতে ফিল্মফেয়ার পেয়েছিলেন, এবং টাবুর মতন যাকে বলে অত্যন্ত মানে শক্তিশালী, পাওয়ারফুল অ্যাক্ট্রেস ভীষণ টাবু, এবং দুজনের মধ্যে একটা রোম্যান্স রয়েছে, সেই রোম্যান্স এবং হিন্দি ছবি বলিউড, হ্যাঁ মানতেই হবে গুলজারের ছবি, আফটারঅল এটা কোনো কিছুই উচ্চকিত আমরা এখানে পাই না, কিন্তু তারপরেও একটা প্রেম এতটাই সেটা চাপা, এতটাই সেটা অনুচ্চারিত যে আলাদা করে মনে থেকে যায়। এবং এই মাচিসের প্রেম বলতে বলতেই তুমি এই যে শেষ গানটা শোনালে, কোচ মেরে দিল নে কাহা, এটাও তো একটা রোম্যান্টিক সিকোয়েন্স তেরে মেরে সপনেতে প্রিয়া গিলের সঙ্গে, কিন্তু কি সুন্দর, কি অদ্ভুত নম্র একটা, আমরা যেটা বলিউডের মানে রোম্যান্টিক সিকোয়েন্স মানেই হচ্ছে সেখানে ভীষণ উদ্দাম ব্যাপার স্যাপার থাকে চলে, কিন্তু এখানে ভীষণ অন্যরকম, ঠিক যে

0: দেখছি তার যেমন স্নিগ্ধতা দেখছি, তার যেরকম পরিশীলিত, তার যেরকম একটা সুস্থায়ী যে তার চলন রয়েছে, এদের রোম্যান্সটাও ঠিক সেরকমই।
1: আমরা আরেকটা ছবির গান শুনে নিই এবং সেই
0: ছবির গানে আমরা যাব, তার আগে তো আমাদের একটু বিজ্ঞাপনে যাওয়ার আছে। সেই বিজ্ঞাপনের যে ব্যাপারটা আছে তার মধ্যে আরেকটু যদি আমরা একটু ছবির কথা বলে নিই, তাহলে কিন্তু বলতে হয় যে মানে ধরো এর পরে চন্দ্রচূড় মানে সে সময়ের যারা প্রতিষ্ঠিত অভিনেতা, সাইফকে তিনি তার সাথে স্ক্রিন শেয়ার করছেন, তিনি শাহরুখের সঙ্গে শেয়ার করছেন, ওদিকে আরশাদ ওয়ারসির কথা তো বলেইছি, তো দাগ দা ফায়ারে আমরা সঞ্জয় দত্তকে পাচ্ছি তার সঙ্গে, তো সেরকমভাবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু চন্দ্রচূড় নিজের যে বৈশিষ্ট্য বলি সেইগুলোকে তিনি কিন্তু ধরে রেখে এগিয়েছেন। এবং তার যে অভিনীত চরিত্র শুধু নয়, অভিনেতা চন্দ্রচূড়কে কিন্তু সেটা একটা বিশেষ জায়গা, আলাদা জায়গা করে দিয়েছে। তো আমরা আসবো আরও এই বাকি প্রত্যেকটা তার ছবির কথাতে আসবো, কিন্তু প্রযুক্তি একটা কথা বলো, আমরা যখন জোশ দেখেছিলাম সেই ছোট্টবেলায় প্রথমটায়, আমরা খুব একটু মানে কিরকম মন খারাপ হয়ে গিয়েছিল না, ও বাবা শাহরুখ ঐশ্বর্যর এগেনস্ট নয়, মানে ঐশ্বর্যর নায়ক নয়, এখানে ওর ভাই, আচ্ছা তাহলে নায়কটাকেও, আচ্ছা আচ্ছা তাহলে কিরম হবে, এই ব্যাপারটা কিন্তু আমার এখনও মনে আছে ছোটোবেলায়। এটা আমাদের স্কুলে ভীষণ আলোচনার একটা বিষয় হয়েছিল, তারপরে যাদের কোন ছবিটা দেখা হয়েছে তাদের কাছ থেকে বারে বারে শোনা যে কী হলো না হলো কেমন করলো। তো এইভাবেই আর কি আমরা মানে চন্দ্রচূড়ের যে অভিনয়ের স্বল্প জীবন কিন্তু তার ডেভেলপমেন্টটা খুব ইন্টারেস্টিং যে ছবিগুলোর মধ্যে দিয়ে তিনি এগিয়েছেন। আমরা চলে যাব এবার বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসব আবার পরের কথায়।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন, বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: आपको पता है जो सपना कुछ विकसित देशों की बेटियां भी नहीं देख सकती हैं, वो सपना भारत की बेटियां साकार कर रही हैं। बेटी बचाओ बेटी पढ़ाओ से लेकर के सेना में स्थायी कमीशन तक, ड्रोन से लेकर फाइटर जेट्स उड़ाने तक, भारत की बेटियां नामुमकिन को मुमकिन कर रही हैं।
5: हमारी माँ बहनों का गर्व, उनका योगदान, उनका सामर्थ्य आज देश अनुभव कर रहा है।
4: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
6: সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, ম্যাটিনি মেগাস্টার।

0: জোশ জোশ ছবির কথা তুমি বললে, তাই জোশ ছবির গানই শোনালাম বন্ধুদেরও
1: একদম। হ্যাঁ অবশ্যই। আর এই নতুন করে এই গানগুলো শুনতে শুনতে না একদম সেই ওই সময়টায় বারবার মনে হচ্ছে যে মানে ওই সময়টায় ফিরে যাওয়ার,
0: একদম যেটা বলছিলাম যে 90 এর দশকের আমাদের স্কুল কলেজ এই সময়টার ফিরে যাওয়া আর কি।
1: এবং একটু একটু করে তখন বড় হওয়াতে এবং তখন এইসব রোমান্টিক গান এগুলো তখন আলাদা রকম একটা ঝড় তুলতো মনের ভেতরে এত। মানে এখন কি হয় নতুন কোনো ছবি বা নতুন কোনো গান হলে সেটা নিয়ে সেটা শুনলাম ভালো লাগলো এবং সেখানে সঙ্গে সঙ্গে তার একটা অ্যানালিটিক্যাল জায়গা আমাদের মনের ভেতর তৈরি হয়ে যায়, জানি এটা নিয়ে আমাদের কথা বলতে হবে, কিন্তু তখন তো এমন কোনো দায় ছিল না, সেজন্য ওই গানের যে রোমান্টিসিজম সেটাতে ভেসে যাওয়াটাই ছিল মুখ্য।
0: আরেকটা বিষয় দেখো, জোশ ছবিতে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তিনি কাজ করলেন, মানে চন্দ্রচূড়ের লাইফ স্প্যানটা খুব অদ্ভুত আর কি। মাঝখানে তো অনেকগুলো বছর তিনি কাজ থেকে সরে গিয়েছিলেন তার একটি অ্যাক্সিডেন্টের জন্য,
1: হোয়াট ইজ কি করতে গিয়ে তার গোয়াতে হার্ট ডিসলোকেটেড হয়ে যায়,
0: এবং তারপরে যখন ফিরে এলেন তখন আরেক বিশ্ব সুন্দরীর হাত ধরে, মানে এটাও খুব অদ্ভুত আর কি। দুই বিশ্ব সুন্দরীর সঙ্গে কাজ করেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে কাজ করার তার অভিজ্ঞতা কীরকম, মানে তিনি তো বিশ্ব সুন্দরী, তখন তিনি বললেন যে মানে ওই সময়টা তো ঐশ্বরিয়াও স্ট্রাগল করছেন, সেই সময় তো সেই অর্থে এই জায়গাটা এখন যে জায়গাটা সেই জায়গাটা তো তখনও পৌঁছননি।

0: দুজনেই স্ট্রাগলার দেখো সেই সময়টা, এবং বন্ধুত্ব খুব সুন্দর, যে কারণে ওই কেমিস্ট্রিটা পর্দায় আমরা এত অপূর্বভাবে ফুটে উঠতে দেখেছি।
1: ঠিকই তাই। এবং মানে এই যে চন্দ্রচূড়ের মতন, মানে আমরা কি বলবো, দেখো বম্বের হিরোদের কথা যদি বলতে হয়, আমি ভাবছিলাম আজকে স্নিগ্ধ শব্দটা না খুব সঠিক শব্দ না, যায় না কারোর সঙ্গে। আর ঠিকই তো, একজন মানে হিরো নায়ক যিনি, তিনি তো মানে একদম পৌরুষের প্রতিমূর্তি, তার দেখ স্নিগ্ধ ব্যাপারটা জানে, কিন্তু চন্দ্রচূড়ের মধ্যে না সেই স্নিগ্ধতাটা আছে। তো এহেন একজন স্নিগ্ধ একটি যুবক, সে যখন মানে ম্যাক্সের যে ইগল গ্যাং, আমি জোশের কথা বলছি, যেখানে মানে এই ভাই বোন মিলে কাঁপিয়ে বেড়াচ্ছে, কখনো তারা মানে বাইক নিয়ে জয় রাইডে বেরিয়ে পড়ছে, কখনো তারা কাঁচের বোতল ভেঙে একদম প্রতিপক্ষকে যাকে বলে পাঙ্গা নিচ্ছে, তো এরকম সেই ম্যাক্সের গ্যাংকে যখন ফেস করছে ও প্রথম, মানে কোথাও সেখানে আমরা এই ধরনের সিনে দেখি যে যেটা হয়, শান্তশিষ্ট ছেলেটি এলো এবং সবাই ভেবে নিয়েছে যে এ কিছুই পারবে না, তারপরে তাকে ওরকমভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হলো এবং দেখা গেল সে মানে সাংঘাতিক রকমের, সেও একজন সুপারম্যান, প্রচুর সে লাফাঝাপি করে মার দাঙ্গা করে সে জয়ী হয়ে বেরিয়ে এলো। এখানে না কিন্তু তেমন কিছুই হলো না, মানে শাহরুখ ওই ওই সিনটার কথা বলছি, শাহরুখ আরকে একটা কয়েন ছুঁড়ে দিল, দিয়ে বলল যে নানান সব কসরত টসরত করতে বলল, ও কিছুই করলো না, ও জাস্ট একটু হেঁটে গিয়ে কয়েনটা কুড়োলো, কুড়িয়ে বলল যে এই 50 পয়সার সম্ভবত ছিল সেটা, বলল এটা তো মানে তার আগে শাহরুখ বলেছে যে এটা আমি ভিখারিদের দেওয়ার জন্য রেখেছিলাম। তো চন্দ্রচূড় এসে শান্তভাবে বললে এক কাজ করো, যে পারপাসে রেখেছিলে সেটাই হোক, পাঁচজনে দশ মানে দশজন ছিল, পাঁচ পয়সা করে ভাগ করে নিয়ে নাও। মানে কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, একদম শান্ত গলায় গিয়ে একটা কথা বলে, এবং সেটাই যাকে বলে একেবারে সে কাটা ঘায় নুনের ছিটে দেওয়ার মতন, তাকে তো একেবারে মুহূর্তের মধ্যে তাকে ধরে, মানে দর্শকের তখন একটা প্রচণ্ড উৎকণ্ঠা হয় এই যে এবার বোধহয় এই শান্তশিষ্ট ছেলেটাকে পুরো টুকরো টুকরো করে ফেললো। কিন্তু যাই হোক, সেটা সেরকমটা হয় না, সেই পরিস্থিতিটা উতরে যায়, এবং আস্তে আস্তে এই শার্লিনের সঙ্গে মানে ঐশ্বরিয়ার সঙ্গে চন্দ্রচূড়ের একটা রোম্যান্টিক সম্পর্ক তৈরি হয়। এরপর তো ছবি আমরা জানি, ছবির গল্প সবাই জানি, শাহরুখ কতখানি প্রথমে কেঁপে যায় যে কী করে হতে পারে এটা, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ছবি ছবির মতন এগোয়, এবং আমরা খুশি হয়ে এই ভেবে যে কোথাও এখন ভাবলে মনে হয় যে বোধহয় কে কে মেনন বা ইরফান খানের ছবির অভিনয়ের যে ধারাটা খুব শান্ত, খুব উচ্চকিত নয়, খুব থেমে থেমে কথা, অল্প ডায়লগ, সেগুলোর সবটাই বোধহয় ইন্ট্রোডিউস করে গিয়েছিলেন চন্দ্রচূড় তার ওই স্বল্প অভিনয় জীবনের মধ্যে।
0: আর এই যে তুমি বলছো যে খুব স্বল্প অভিনয় বা স্বল্প কি বলবো অ্যাপিয়ারেন্সের মধ্যে যে খুব একটা সফট মানে কি বলবো অ্যাপিয়ারেন্স বলি বা এস্টাবলিশমেন্ট বলি যাই বলি না কেন, সেই যে একটা একটা যে একটা শান্ত বন্ধুর মতো, সবচেয়ে যে শব্দটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হয় চন্দ্রচূড়ের ক্ষেত্রে, যে খুব ভালো একজন ভালো মনের কাছের বন্ধু,
1: ঠিকই তাই,
0: এই এই শব্দটা তার বিভিন্ন ছবিতে আমরা দেখেছি। আমরা এরপরে যে ছবির গান শুনবো দিল কে আকারে, এখানেও আমরা দেখতে পাই যে সেখানে কাজলের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন, এবং সেখানেও ওই রকম একটা কোথাও এমন একজন বন্ধু যার কাছে সব কিছু বলা যায়, যার কাছ থেকে খুব একটা একটা শান্ত আশ্রয় পাওয়া যায়, এরকম আমরা বেশ কিছু ছবিতে, এর পরেও আমরা অনেকগুলি ছবির কথা বলবো যেখানে আমরা দেখেছি চন্দ্রচূড় সিংকে একজন বন্ধু হিসেবে, নায়িকার বন্ধু হিসেবে আমরা দেখেছি দিলকে আকারে। হ্যাঁ, দিলকে আকারে ছবিতেও আমরা দেখছি অজয় দেবগন এবং কাজল তাদের দাম্পত্য জীবনে ছোট্ট একটি মেয়েকে তারা অ্যাডপ্ট করে, এবং পরবর্তীকালে দেখা যায় যে অজয় দেবগনের একটি যে চরিত্র তারই একটি মেয়ের সঙ্গে একদিনের একটি সম্পর্ক, এবং সেখানেই এই ছোট্ট মেয়েটির জন্ম হয়। এবং পরবর্তীকালে কাজল আর চন্দ্রচূড় সিংয়ের যে বন্ধুত্বের যে রসায়নটা, সেটা এত মিষ্টি করে ফুটে উঠেছে ছবির মধ্যে যে তার কোথাও একটা সেই চন্দ্রচূড়ের যে নিজস্ব দর্শন বলি বা নিজস্ব ভাবনা বলি বা নিজস্ব ব্যক্তিত্ব বলি, সেইটাও যেন ফুটে উঠেছে ছবির মধ্যে দিয়ে। শুনি সেই ছবির গান।

দিল কে আকারে ছবির আমরা গান শুনছিলাম, বীরু দেবগানের প্রযোজনার এই ছবি। এবং এই ছবিতে অজয় দেবগান এবং মহিমা চৌধুরী তারা ছিলেন হাজব্যান্ড ওয়াইফ। এবং এই যে মেয়েটি মানে যার সন্তান তারা দত্তক নিলেন, সেই চরিত্রে অভিনয় করলেন কাজল। এবং এখানে আমরা দেখছি মহিমা চৌধুরীর সঙ্গে যে বন্ধুত্বটা, যে বন্ধুত্বের কথা একটু আগে বলছিলাম আপনাদের, মহিমা চৌধুরীর সঙ্গে চন্দ্রচূড় সিংয়ের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের গল্প আরও খানিকটা আরও সুন্দরভাবে অন্য একটি ছবির কথা দোলন বলেই দিলে, সেই ছবির নাম হলো ক্যা কেহনা। ক্যা কেহনাতেও আমরা দেখেছি ওই রকম একজন বন্ধু, যে বন্ধুর উপর ভরসা করা যায়, যে বন্ধুরকে সব কিছু বলা যায়। এবং অবশেষে দেখা গেল

0: যে একটা কি বলবো, একটা বিপর্যয়ের হাত থেকে একটা পরিবারকে রক্ষা করা, সেটা সেক্ষেত্রেও এগিয়ে এলো যে যে মানুষটি সে সেই বন্ধু, এবং সেই যেই সেই বন্ধুর চরিত্রে আমরা পেলাম চন্দ্রচূড় সিংকে। আসলে চন্দ্রচূড় সবসময় না খুঁজেছেন এমন কিছু গল্প, তিনি তার ইন্টারভিউতে বলছিলেন যে আমি সবসময় এমন কিছু গল্প খুঁজেছি যে গল্পগুলোর মধ্যে কিছু ভ্যালিউস থাকছে, কিছু বলার মতন কিছু থাকছে, বা চরিত্রটার মধ্যেই এমন একটা জোর থাকছে যেটা আমি অভিনয় করতে পারি। তাই
1: একদমই তাই। এবং কিয়া কাহেনা প্রসঙ্গ তুমি আনলে, কিয়া কাহেনাতে মানে প্রিটিজেন্টটা অত্যন্ত ফ্ল্যাম্বয়েন্ট কাইন্ড অফ একটি মেয়ে, কলেজে পড়ে, আর যাকে বলে বাবার আদরে কিছুটা বাঁদর বলাই যায়, কারণ এটা আমার কথা নয়, এটা ছবিতে তার দাদারাই একটা সময় বলছে। এবং এই মেয়েটি ছোটবেলা থেকে যাকে বলে একদম সেই একসঙ্গে মারপিট করে বড় হয়েছে যার সঙ্গে, সে হলো অজয়, মানে চন্দ্রচূড়। তো চন্দ্রচূড় অসম্ভব ভালো বন্ধু, কিন্তু চন্দ্রচূড় মনের গভীরে কোথাও একটা তার মানে এই মেয়েটির প্রতি শুধু বন্ধুত্ব না, একটা প্রেমও পোষণ করে। কিন্তু এদিকে তো মেয়ে কলেজে গিয়ে যা মানে যা হয়, অত্যন্ত একটি যাকে বলে লোফার টাইপ অফ ছেলে তার প্রেমে পড়লো, এবং শুধু প্রেম নয়, সেটা প্রেম থেকে অনেক দূর গড়িয়ে গেল। তো মেয়েটি কনসিভ করেছে এই খবরটা বাড়িতে জানাজানি হওয়ার পর, তার দাদারা যখন তাকে মানে এই মারে তো সেই মারে, একটা দৃশ্য আছে যেটা তখনও খবরটা জানাজানি হয়নি, কিন্তু সে তার আগে বাড়িতে বাবা মা অনেকবার মানা করেছে যে এই ছেলের সঙ্গে বেশি মিশবে না, কিন্তু মেয়ে কোনো কথাই শোনেনি, কারণ মেয়ের প্রেমে পাগল তখন। এইরকম অবস্থায় একদিন সে যখন অনেকটা রাত করে ফিরছে এবং জানে আজকে বাড়িতে একটা ভয়ঙ্কর কাণ্ড হবে, কারণ সেদিন বাবা মাও প্রচণ্ড তারা রেগে গেছেন, সেদিন ফেরার মুহূর্তে সে কিন্তু চন্দ্রচূড়কে ডাকে, বলে যে তুমি আমার সঙ্গে চলো। মানে ওই যে বাড়িতে ঢোকার মুখে বাবা মা দাদা সবার যে মানে অ্যাঙ্গারটা, সেটাও একা ফেস করতে চায় না। এবং চন্দ্রচূড় এসে কি অদ্ভুত সিনটা, ভীষণ সুন্দর মিষ্টি একটা দৃশ্য, মানে ও না চন্দ্রচূড়ের হাতটা কনুইয়ের কাছে এরকম জড়িয়ে ধরে বলছে যে মানে ডিফেন্ড করতে চাইছে, বলছে আমার একটা কথা শোনো তোমরা, এবং বাবা মা কেউই শুনবে না স্বাভাবিক। তখন চন্দ্রচূড় বলে যে আঙ্কেল আন্টি ও কি বলছে একটু আপনারা শুনুন, এবং ও তখন বলতে থাকে না ছেলেটা সত্যিই ভালো ইত্যাদি ইত্যাদি, এবং বাবা মা আলটিমেটলি কিন্তু মেয়ের কথায় গলে যান, গিয়ে আবার মেয়েকে সান্ত্বনা টান্ত্বনা দেন, মানে ব্যাপারটা পরিস্থিতিটা মানে অনেক শান্ত হয়ে আসে। এবং ও তখন বেরিয়ে বলে যে আচ্ছা তুমি ছিলে বলে আজকে আমি কথা বলার সুযোগ পেলাম, নাহলে এগুলো কিচ্ছু হতো না। এবং এটা না দিনের পর দিন হতে থাকে, মানে চন্দ্রচূড় সেদিন ঠিক করে এসেছে ওকে ভালোবাসার কথা বলবে, সেই মুহূর্তে বললো আচ্ছা তুমি এসে গেছো, আমার এক্ষুনি চারটা হলুদ রঙের শাড়ি লাগবে, এখানে আমি দুটো পাচ্ছি, তুমি শিখিয়ে তোমার মার কাছে যাও, গিয়ে কটা এনে দাও। এইভাবে দিনের পর দিন মানে দর্শক হিসেবে মনে হয় যে ছেলেটা কীরকমভাবে ইউজড হয়ে চলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কোথাও তো ওর মনের গভীরে আছে যে ও সবসময়ের জন্য এই মেয়েটাকে খুশি দেখতে চায়, যার জন্য কিছুতেই না বলতে পারে না। এবং ছবির শেষ দৃশ্যে যখন ওর বাচ্চাটা জন্ম হয়েছে এবং বাচ্চাটাকে একদিন সবার সামনে নিয়ে এসে ইন্ট্রোডিউস করাচ্ছে, তখনও মানে তারও আগে এরকম একটা পরিস্থিতি আসে, ও যখন মানে একদম খুব অ্যাডভান্স স্টেজ ওর প্রেগনেন্সির, তখন মন্দিরে গিয়ে একদিন অজয় ওকে বলতে বলার চেষ্টা করে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ ততদিনে সেফ, মানে যে ছেলেটি আসলে ওর সন্তানের পিতৃত্বের জন্য দায়ী, সে বলেই দিয়েছে যে না বন্ধু মানে ঘুরবো ফিরবো, হ্যাঁ এরকমটা আমি মানছি, আমি অস্বীকার করছি না যে দুর্ঘটনাটা ঘটেছে, কিন্তু বিয়ে টিয়ে তা বলে ও সবে আমি যাবো না, এটা সে পরিষ্কার বলে দিয়েছে। তো তারপরে মন্দিরে সে যখন বলে যে আমি তোমাকে আমি গ্রহণ করতে চাই, সেখানে ওর উত্তর দেবার পাল্টা উত্তরের সময় আসে না, মানে সুযোগ হয় না, অসুস্থ হয়ে যায়। তো তারপর বাচ্চাটি জন্মায়, এবং জন্মের আসরে মানে ও যখন একদম মানে বাচ্চাকে ইন্ট্রোডিউস করায় যে পার্টিতে, ও একদম নিশ্চিত যে এই পার্টিতেই তাহলে আমাদের এনগেজমেন্টটা ঘোষণা হবে। দেখা যায় যে সেই পার্টিতে ও কিছু আসার আগেই আগের যে ছেলেটি সে এসে, অর্থাৎ সাইফ এসে সবার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা টমা চেয়ে বলে যে আমি ওকে বিয়ে করতে চাই, এরপর আমাদের বিয়েটা ডেট আজকেই অ্যানাউন্সড হবে। সেই মুহূর্তে যে আন্ডার অ্যাক্টিং বলছিলাম না, চন্দ্রচূড় কিন্তু সারাটা সিনেমা জুড়েই ও মানে ও একটা অসম্ভব উৎসাহ আগ্রহ নিয়ে আসছিল, ও যেন কোথাও আবার একদম সেই একটা স্থানুর মতন হয়ে গেল এবং এসে ওদেরকে কনগ্রাচুলেট করলো যে যাক। কিন্তু ছবির শেষে টুইস্ট, কারণ প্রেজেন্টটা সে কখনোই এটাতে রাজি হয় না, কারণ এই এই শেষ বেলা এসেও বোঝে যে সারা জীবন অজয় আমাকে যেভাবে আগলে রেখেছে তাতে এরপর ওর হাত ছাড়া কখনোই আমার পক্ষে ন্যায় হবে না। ও তখন বলে যে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অজয়ের সঙ্গেই যাব। এবং সাইফ সেটা খুব স্পোর্টিংলি নেয়। ও তখন এদের দুজনকে আবার শুভেচ্ছা জানিয়ে ও ওই পার্টি থেকে বিদায় নেয়। তো যাই হোক, ব্যাপারটা এইরকম, শেষ পর্যন্ত হিরো যেতে ঠিকই, কিন্তু গোটা ছবিটা জুড়েই তার একটা ওই মানে একটু বঞ্চিত থেকে যায় সে যেন কোথাও।
0: ক্যা কাহানা ছবির এই গান রইল।
1: হ্যাঁ,
0: এই মুহূর্তে

0: চন্দ্রচূড় সিং এর জন্মদিন উপলক্ষে আমরা ম্যাটিনি মেগাস্টারে তাঁকে নিয়েই কথা বলছি, তাঁকে নিয়েই গল্প করছি। আর এই যে মানুষটি, সেই মানুষটি তো আমরা নানা রকম ছবিতে পেয়েছি তাঁকে, কিন্তু একটা সময় একটা বিরাট অ্যাক্সিডেন্টের জন্য অনেকটা দিন ছবি থেকে তিনি দূরে থেকেছেন, এবং মাচিস যে জায়গাটায় তাকে নিয়ে গিয়েছিল, যে জনপ্রিয়তায় তাকে নিয়ে গিয়েছিল, পরবর্তী ছবিতে আমরা সেই জনপ্রিয়তাটা কিন্তু পেলাম না।
1: কারণ একটা কি জানো তো, ওই যে চেহারাটা, চেহারাটা তো একটু অন্যরকম, মানে ওয়েট গেন করে গিয়েছিলেন, এবং আমরা তো জানি অভিনয়ে মানে দেহপটশনে নট সকলই হারায়, সেই দেহপটটাই একটু বদলে গিয়েছিল, এবং একটা সময় মানে ওয়েট গেন করেছিলেন তো একটু পরের দিকে। তারও আগে যেটা হতো, এত যন্ত্রণা হতো, মানে হয়তো অভিনয় করতে করছেন, সে অভিনয় চলাকালীন এত যন্ত্রণা কাঁধে, মানে ওয়াটার স্কি কিরম দেখো, আমার এটা ভীষণ আশ্চর্য লাগে, মানে কোইনসিডেন্স মনে হয়, একটা অদ্ভুত সমাপতন। এই আমরা জোশের কথা বলছিলাম, জোশের ব্যাকগ্রাউন্ড তো গোয়া, আবার সেই গোয়াতেই ওয়াটার স্কিং করতে গিয়ে তার জীবনের এত বড় একটা দুর্ঘটনা।
0: হ্যাঁ, সেটাই। এবং তুমি শুটিংয়ের কথা বলছিলে, শুটিংয়ে এরকমও হতো যে যেহেতু কাঁধের হাড় ডিসলোকেশন হয়ে গিয়েছিল, এবং শুটিং করতে করতেও না হাড় সরে যেত, এবং ফলে কি হতো, অনেকগুলো দিন শুটিং মানে বন্ধ রাখতে হতো, সেটা একটা প্রোডিউসারের দিক থেকে বিরাট ক্ষতি।
1: ঠিকই তো।
0: এই যে পুরো বিষয়টা, মানে এই যে পুরো ছবি থেকে সরে যাওয়া, সেটা তার জীবনে একটা বিরাট ভূমিকা রেখেছে, এবং তার নিজের ব্যক্তিগত জীবনে অনেক টানা পড়েন গেছে। তো সমস্তটা মিলিয়ে একটা সময়ের পরে তার মনেই হয়েছিল যে হয়তো আর ছবির জগতে ফেরা হবে না। কিন্তু এখন তো ছবির থেকে পর্দায় আমরা যেমন ছবি দেখি, আমরা এখন হাতের মুঠোয় পেয়ে গেছি সমস্ত ছবিকে ওটিটির মাধ্যমে। এই ওটিটির মাধ্যমে চন্দ্রচূড় সিংকে আমরা আবার ফিরে পেলাম, আর রাম মাধবানির যে সিরিজ, ওয়েব সিরিজ আরিয়া, যেখানে সুস্মিতা সেনের সঙ্গে তিনি অভিনয় করছেন। এবং এখানে একটা খুব মজার গল্প হয়েছে, ঘটনা ঘটেছিল জানো, উনি ওনার ছেলেকে ভর্তি করানোর জন্য বা ছেলের পরীক্ষার জন্য সেই সময়টা দেরাদুনে ছিলেন, যে সময় রাম মাধবানি এই কাস্টিং সিলেক্ট করছিলেন আর কি, কে কাস্ট করবে। তো ওইখান থেকে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি অডিশন দেন, এবং অডিশনে রাম মাধবানির খুব পছন্দ হয়, এবং তিনি বলেন যে হ্যাঁ, এই চরিত্রটা আপনি করছেন। এবার ওনাকে মুম্বাইতে ডাকা হয়, এবং উনি তখনও জানতেন না যে ওনার কোস্টার কে। উনি যখন ফ্লাইটে আসছেন, তখন একজন এয়ার হোস্টেস তার কাছে এসে অটোগ্রাফ চান, তো কিন্তু ওখানে একটা যা হয় কোনো একটা প্রোটোকলের মধ্যে আটকে ছিলেন বলে তখন তিনি অটোগ্রাফ দিতে পারেননি। পরে যখন তাকে অটোগ্রাফ দিচ্ছেন, তখন তার নাম জিজ্ঞাসা করলেন এয়ার হোস্টেসের। তা এয়ার হোস্টেস খুব মিষ্টি করে হেসে বললেন, আমার নাম সুস্মিতা সেন। তো তারপরে উনি মুম্বাইতে এসে পৌঁছলেন, এবং মুম্বাইতে এসে যখন মানে ডিরেক্টরের কাছে গেলেন, তখন ডিরেক্টরকে জিজ্ঞাসা করলেন যে কে আমার কোস্টার, জানতে পারলেন সেটি সুস্মিতা সেন। তো
1: এটাও কোইনসিডেন্স,
0: ভীষণ একটা মজার কোইনসিডেন্স তার জীবনে। তো এই রকম আমরা পরবর্তীকালে আমরা দেখেছি সুস্মিতা সেনের বিপরীতে খুব সুন্দর একটা মানে পারিবারিক ছবি, পারিবারিক ঠিক নয় মানে অবশ্যই থ্রিলার, কিন্তু তার মধ্যে যে একটা পারিবারিক মোড রয়েছে, সেই মোডটা যেটা আমরা চন্দ্রচূড় সিং এর এতগুলো ছবির গল্প করতে করতে আমি আর দোলন বলছিলাম যে একটা কোথাও একটা খুব মিষ্টি, খুব বন্ধুত্বপূর্ণ, এবং কোথাও একটা একটা সফট ক্যারেক্টার আমরা তার ভিতরে দেখতে পাই। এখানেও আমরা সেই রকমই একটা বাবাকে, একজন স্বামীকে দেখতে পাচ্ছি। আমরা ছবির গানে থাকি, এরপরে যে ছবির গান শুনবো আমরা, তারই অভিনীত ছবি সিলসিলা হ্যায় প্যার কা।

0: আমরা শুনছিলাম
1: সিলসিলা হ্যায় প্যার কা ছবির গান,
0: এবং কথা বলতে বলতে ঘড়িও সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। একটা জিনিস মনে হয়, মানে আমি জানি না, যদিও এখনো সময় আছে, অনেকটাই সময় আছে, 57 বছরে পড়লেন তিনি আজকে, তাই তো? মানে একটা সময় আমার, মানে চন্দ্রচূড় সিঙ্গিং প্রসঙ্গে যেটা আমি শুরুতে বলছিলাম যে একটু ভুল সময়, মানে তার ওই নায়ক হিরো হওয়ার দিকটা যদি মনে রাখি আমরা, তাহলে মনে হয় যেন 90s হিরোদের যে ঠিক ঘরানা তাতে তিনি পড়তেন না, সেই হিসেবে একটু অন্য সময়ে তার চলে আসা। আর তার পরের যে দুর্ঘটনা সেটাতে না ভীষণ মনে হয় যে ভীষণ ভাগ্য বিড়ম্বিত নায়ক।
2: উনি নিজে বলছেন একটা জায়গায় যে আপনি, আমরা তো জীবনে দুবার বাঁচতে পারি না, তাই আমার জীবনে আমরা যখন নিজেদের জীবনের অঙ্কটাকে একরকমভাবে কষি, আমাদের জীবনের মূল স্রোত বা বাস্তবটা আবার অন্য রকম হয়ে যায়।
0: সেই বিখ্যাত প্রবাদ, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস,
2: একদম।

0: রকমই। কিন্তু তারপরেও এই যে হাল না ছেড়ে আবার তিনি ফিরে আসছেন, এটাও না ভীষণ আশা যোগায় যে একটা কোথাও। যেমন দেখো, আমার এই আজকে কথা বলতে বলতেই মনে হচ্ছিল যে ঘরানার তার অভিনয়, যেটা আমরা বলছিলামই বারবার যে বৈশিষ্ট্যগুলো, সেই ঘরানার সেই বৈশিষ্ট্যের একজন অভিনেতাকে আমরা তার আগেও পেয়েছিলাম, তিনিও কিন্তু খুব শর্ট লিভড। অরবিন্দ সামির কথা মনে করো তুমি, একদম এই একই রকম, খুব শান্ত স্নিগ্ধ, বেশ একটা ওইরকম ভাষা ভাষা চোখ, এবং কোথাও তিনি ওই ফিল্মি হিরোদের মতন উচ্চকিত নন, কিন্তু তিনি
1: তারও ভাগ্য বিড়ম্বিত জীবন একই রকম। তিনিও একটা মানে
0: তার একটা অসুখের
1: অসুখে তিনি দীর্ঘদিন বেডরিডেন হয়েছিলেন, এবং বেডরিডেন হয়ে যাওয়ার পরে যখন তিনি মানে আবার দাঁড়াতে পারলেন, তখন কিন্তু সেই চন্দ্রচূড় সিং এর মতোই তার এত হেভি ওয়েট হয়ে গিয়েছিলেন একদম। তিনি যে সমস্ত চরিত্রে অফার পাচ্ছিলেন সেই সময়, বেশিরভাগই গ্রে শেডের চরিত্র, খলনায়কের চরিত্র। পরবর্তীকালে এখন আবার তিনি নিজেকে বেশ খানিকটা চেঞ্জ করতে পেরেছেন, কিন্তু সেই সময়টা, যে সময়টা ক্রিম সময়,
0: যে সেই গোল্ডেন টাইম,
1: হ্যাঁ সেইটা তো পেরিয়ে গেছে।
0: চন্দ্রচূড়ের ক্ষেত্রে আমরা এটুকু আশা করতে রাখতে পারি যে নায়ক চন্দ্রচূড়কে হয়তো খুব বেশি আমাদের পাওয়া হলো না, অভিনেতা চন্দ্রচূড়কে তো এবার আমরা আরও বেশি করে পেতে পারি, তাই না?
1: ঠিক তাই। আর আজকে যখন তার জন্মদিন, তখন আমরা আবারও তার জীবনের জন্য শুভকামনা জানাতে পারি। এবং যেটা দোলন বলল যে অভিনেতা চন্দ্রচূড়কে, সত্যি সত্যি আমরা কিন্তু এখন এই ওটিটির মাধ্যমে নানা ধরনের ছবি দেখতে পাচ্ছি এবং নানা ধরনের গল্প দেখতে পাচ্ছি, যে গল্পগুলোকে হয়তো বড় পর্দায় সেইভাবে নিয়ে আসা যায় না। এই রকম কিছু গল্প যেটা দোলন একটু মানে আফসোস করছিল যে ভুল সময়ে তিনি জন্মেছেন, এমন কিছু গল্প তার জন্য বেছে দেওয়া উচিত ছিল, বা এমন কোনো পরিচালক তার পাওয়া উচিত ছিল যারা তাকে সেইভাবে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার যে এবিলিটি, সেই এবিলিটিকে যেন ফ্লারিশ করতে পারে। তো এখন নানা ধরনের পরিচালক আসছে, নানা ধরনের গল্প নিয়ে কাজ হচ্ছে,
0: এবং এখন এই রিয়েলিস্টিক, এই যে ধরো আন্ডার অ্যাক্টিং, রিয়েলিস্টিক অ্যাক্টিং, এগুলোর তো এখন আলাদা করে একটা ভীষণ মানে এর সমাদর করা হয় এখন। সেই ঘরানায় চন্দ্রচূড় হয়তো নিজেকে আবার প্রতিষ্ঠা করতে পারবেন, এমনটাই আমাদের আশা রইল, আর রইল তার জন্য অনেক শুভকামনা।
1: আজ যে সুরেলা সফর আমরা এখানেই শেষ করছি। দোলন আর প্রযুক্তি ছিলাম আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে। আপনারা FM গোল্ড সবসময় সঙ্গে রাখুন। আর আমরা শেষ করব জোশ ছবিরই আরও একটি গান দিয়ে, এবং হায় মেরা দিল চুরাকে লে গেয়া, আমাদের যে 90-এর দশকে আমাদের বেড়ে ওঠার সময় যে কয়জন মানুষ আমাদের মন চুরি করেছিলেন, তার মধ্যে তো অবশ্যই চন্দ্রচূড় সিং একজন। তাই আজকে তার জন্মদিনে এই ছবির গান, আর বিশেষ করে এই গানটা দিয়েই আমরা আমাদের মনের কথা জানালাম তাকে। খুব ভালো থাকবেন তিনি, আর আপনারাও খুব ভালো থাকবেন, FM গোল্ডের সঙ্গে থাকবেন।

দিশাস্কিমে টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশতম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা, চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কচ্ছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সালমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তা ভাবনার উপর জোর দিতে হবে।
1: जब हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में, हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेव्स OTT है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खान पान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाए। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करें। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इंप्लीमेंट करने वाले आप।
0: সৈজাল কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডির ডাকে হাজিরা দিতে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে কলকাতায় এসেছেন। সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে বলে আজ হাইকোর্ট নির্দেশ দেয়। এরপরই তড়িঘড়ি শহরে ফেরেন তিনি। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে সিআইডি কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত আজ জানায়। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না সিআইডি। 2 সপ্তাহের পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। এদিকে অভিষেকের হাজিরার জন্য ভবানী ভবন চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা মুলে ফেলা হয়েছে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে পুলিশ। রাজ্য বিধানসভা

মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়ে মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। জয়সওয়াল উল্লেখ করেন, ওই অঞ্চলে জাহাজ চলাচলের উপর লাগাতার আক্রমণ গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এ ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের উপর জোর দেন তিনি। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতি নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কটেশ্বর সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু আজ গুজরাটের ভাদোদরা থেকে মেড ইন ইন্ডিয়া এয়ারবাস C-295 এর প্রথম পরীক্ষামূলক উড়ান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এ লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 6:35।

मेरा दिल है दीवाना दीवानों का, दीवाना दीवाने को समझाने दो।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: 200.1 Akashvani FM Gold.
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রাক বাজেট এক বিশেষ পরামর্শ বৈঠকে যোগ দিয়েছেন তিনি। রাজ্য সরকার কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে কংগ্রেস। বিধানসভায় সইজাল কাণ্ডে হাইকোর্টের নির্দেশে আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির খবর মিলেছে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের উপরেখা তৈরি করতে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। এদিনের বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও ওই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং মতামত জানতেই সরকারের এই উদ্যোগ। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। তিনি কটাক্ষ করে বলেন, আগের সরকারের আমলে বাজেট তৈরি হতো ট্রেডমিলে।
2: আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কোথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন, সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাবো সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন।
1: এদিনের আলোচনায় মূলত উত্তরবঙ্গের অর্থনীতির উন্নয়নে চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং পর্যটন শিল্পের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসবেন। আগামীকাল দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত ওই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আজ জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বিমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় পরিবর্তন করা হবে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার তালিকায় অনেক ভুয়ো নাম থাকার সম্ভাবনার প্রেক্ষিতে সেই তালিকা পুনরায় যাচাই করা হবে বলেও তিনি জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় থাকা উপভোক্তাদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে হলে পুনরায় আবেদন করতে হবে। রাজ্যজুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। এদিকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি বিধাননগরের ঐক্যতান সভাগৃহে 20 জুন বিকেল 4টা নাগাদ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এতে সহযোগিতা করছে। জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ। আজ দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেসের সংক্রান্ত কোনো বিষয় আলোচনা।

0: কর্মসূচিতে ছিল না বলে দুই নেতাই জানিয়েছেন। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভা সাংসদ প্রকাশ শিখ বড়াই কাজে ইস্তফা দিয়েছেন। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ চিক বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তার এই সিদ্ধান্ত।
1: পশ্চিম বঙ্গাল মে যে ম্যান্ডেট বিজেপি কো মিলা, ভারতীয় জনতা পার্টি কো মিলা, অবভিয়াসলি ইস রায় কো দেখতে হুয়ে, কিউকি গণতান্ত্রিক দেশ কা গণ দেবতা পাবলিক হ্যায়, পাবলিক আগর ভোট দিয়া বিজেপি কো, ইস রায় কো দেখতে হুয়ে মে ভি আপনা পদ সে ইস্তফা দিয়া।
0: উল্লেখ্য, এই নিয়ে গত চার দিনে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 13 থেকে কমে হল 10। বিধানসভায় বিরোধী দল নেতার স্বীকৃতির বিষয়ে স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দল নেতা হিসেবে স্বীকৃতি দেবার বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় অধ্যক্ষ আগামী 16 জুন নিজের বক্তব্য আদালতকে জানানোর কথা বলেছেন। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও মামলাটিকে ওই দিন শুনানির জন্য নির্দিষ্ট করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য বিধানসভাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনমুখী করে তুলতে একগুচ্ছ উদ্যোগের কথা ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিধানসভায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 100 দিনের মধ্যে বিধানসভাকে সম্পূর্ণ কাগজবিহীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
2: আমরা এই বিধানসভাকে ই বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। এর আগে 32টা জায়গায় হয়ে গেছে, আমরা 33 নম্বরে সেই মৌ সাইন করেছি। আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব, অর্থাৎ এখানে কোনো পেপারের কাজ হবে না। সাধারণ পক্ষে সুবিধা হবে, তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন প্লেস করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন। বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরো ব্যাপকভাবে হবে।
0: নবনির্বাচিত বিধায়কদের দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অধ্যক্ষ বলেন, 200 জনের বেশি নতুন বিধায়ক প্রথমবার বিধানসভায় এসেছেন, তাদের জন্য বাজেট অধিবেশনের পর দুদিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে 3 বার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। এদিন বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়, সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। এরপর কালীঘাট রোডে নিজের বাড়িতে যান তিনি, সেখান থেকেই ভবানী ভবনে পৌঁছবে অভিষেকের গাড়ি। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট, মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। এদিকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শীর্ষান্ন অভিষেকের মামলাগুলি থেকে সরে দাঁড়িয়েছেন। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অন্য আইনজীবী।
3: ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। দিদি অভিষেককে নিয়ে চলো, অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি আমি দিদির পাশে আছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, হবে না এসব, আমি পারবো না। আমি
0: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি জমি খুঁড়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়ায়, আর্তমুভাতি মাটি খুঁড়তেই বিভিন্ন রকমের ওষুধ উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এইসব ওষুধ সেবাশ্রয় প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে দাবি বিজেপির। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। আগামীকাল উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার কৃষক বন্ধু বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:30। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড। প্রতিদিন রাত 8:00 যে বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য থাকে, সেই আপনার কথা অনুষ্ঠানে আজ চলে এসেছি আপনাদের এপারের বন্ধু রাজর্ষি, আর সেই সাথে রয়েছে দেবারতী। আজ আপনার কথায় একটা বিশেষ বিষয় রাখা হয়েছে, যেমনটা প্রত্যেক দিন রাখা হয়, আর এই বিষয় নিয়েই আপনারা বলবেন আপনাদের মতামত। কিভাবে আপনারা মতামত জানাবেন সেটা বরং সবার আগে জানিয়ে দিই। 2248-8085 এই নাম্বারে টেলিফোন করে সরাসরি কথা বলতে পারেন আমাদের সঙ্গে। সেই সাথে আরও একটি মাধ্যম রয়েছে, সেটি হলো SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার 9903059992। এখানে হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে আপনি জানাতে পারেন আপনার মতামত, কি বিষয়টা নিয়ে আপনার মন্তব্য, সমস্ত কিছু। আর সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেই ফেসবুক পেজে গিয়ে আজ আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে সেই পোস্টের কমেন্ট বক্সে এসেও ছেড়ে যেতে পারেন আপনার মন্তব্য। আর প্রত্যেকটি ক্ষেত্রেই একটা বিষয় খুবই কমন, সেটি হল অনুগ্রহ করে আপনার নাম এবং লোকেশনটি লিখে জানাবেন। সেই সাথে আরও একটা রিকোয়েস্ট রয়েছে, যে কোনো একটি মাধ্যমে অবশ্যই সকলে আসুন, কিন্তু যিনি টেলিফোনও করলেন তিনি হোয়াটসঅ্যাপ বা SMS করবেন না অনুগ্রহ করে। আর সেই সাথে যিনি হয়তো বা ফেসবুক পেজে কমেন্ট করেছেন আবারও SMS করেছেন, এমনটা না হয়। কারণ এমনটা যদি হয় তাহলে আপনাদের মেসেজ হয়তো ভুলবশত আমরা একবারের পর দুবার তিনবার পড়ে ফেললাম, কিন্তু পড়ার পর দেখলাম হয়তো অন্য অনেক নতুন বন্ধুদের মেসেজ বা তাদের যে মতামত সেটা হয়তো সময়ের অভাবে আমরা নিতে পারছি না। তাই এই রিকোয়েস্ট রইল শুরুতেই। প্রথমেই আমরা চোখ রাখব আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, তার যে কমেন্ট বক্স, আজকে আপনার কথা অনুষ্ঠানের কমেন্ট বক্স সেখানে। তবে হ্যাঁ, বিষয়টা আরও একবার জানিয়ে দিই, আমাদের আজকে আপনার কথার বিষয়ে দেওয়া হয়েছে অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ নয়। এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে না অধিক অর্থ সর্বদাই অনর্থের কারণ, বা উল্টোটা আপনারা মনে করেন যে না অধিক অর্থ থাকলেই যে অনর্থ হবে বা খারাপ কিছু ঘটবে? বিষয়টা সেরকমটা নাও হতে পারে, প্রয়োজন তো অর্থের অবশ্যই রয়েছে, এভাবেও আপনারা অনেকেই ভাবতে পারেন। তো যার যেটা ভাবনা, চিন্তা, মতামত সেটা জানাতে পারেন আমাদের, আর আমরা ভাগ করে নেব আপনাদের সকলের সঙ্গে। প্রথমেই চলে আসছি ফেসবুক পেজের কমেন্ট সেকশনে। লিখেছেন আমাদের বন্ধু বাংলাদেশের কালীগঞ্জ ঝিনাইদহের চাপরাইল বাজার থেকে মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস। তিনি লিখেছেন, অর্থ সর্বদা অনর্থের কারণ নয়, অর্থ মানুষের জীবনযাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। সৎ উপায়ে উপার্জিত অর্থ শিক্ষা, চিকিৎসা ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ধনী ব্যক্তি তাদের সম্পদ দিয়ে অসহায় মানুষ

মানুষের পাশে দাঁড়ান। অর্থের সঠিক ব্যবহার ব্যক্তি ও সমাজের উন্নয়ন ঘটায়। সমস্যা সৃষ্টি হয় তখনই যখন অর্থের প্রতি অতিরিক্ত লোভ ও অব্যবহার দেখা দেয়। অর্থ নয় বরং মানুষের মানসিকতাই অনর্থের মূল কারণ হয়ে ওঠে। সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ থাকলে সম্পদ আশীর্বাদে পরিণত হয়। তাই অধিক অর্থকে দোষারোপ না করে তার সুষ্ঠু ব্যবহারের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। সঠিক হাতে অর্থ কল্যাণ, সমৃদ্ধি ও মানব সেবার অন্যতম শক্তি হতে পারে। শুভেচ্ছান্তে মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। পরের বন্ধুর কমেন্ট পড়ব, তিনি লিখছেন তপন চক্রবর্তী, লিখেছেন সিঙ্গুর বাসুবাটি থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম শ্রবণ সঙ্গী আকাশবাণী। প্রবাদ রয়েছে, অর্থম অনর্থস্য মূল কারণম, অর্থাৎ অর্থই অনর্থের মূল কারণ। অর্থে মানুষ অর্থবান হয়ে হয় কে নয়, নয় কে হয় করে। অহংকারী মদমত্ততায় মানুষকে পশুবৎ আচরণ করে। আমরা সবাই রাজা এই মনোভাবে জারিত হয়ে হিংসা, দ্বেষ, অকথ্য অত্যাচার শুরু করে। দশানন রাবণের পরিণতি নৃসিংহ অবতারের কথা স্মরণে আছে। অল্পে সন্তুষ্ট হয় না অনেকে, টাকায় পাহাড়ে করতে চায় বাস, টাকার পাহাড়ে করতে চায় বাস, এতেই মরণাস্ত্র। নমস্কার জানাই শ্রবণ সঙ্গীদের, লিখেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। পরের বন্ধুর মেসেজ পড়ব, লিখছেন আমাদের বন্ধু রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে কল্যাণ কুমার শান্ডিল্য। তিনি লিখছেন, শুভ বর্ষা মুখর সন্ধ্যার শুভেচ্ছা রাজর্ষি ও দেবারতী আপনাদের। বিষয়ে আসি, অল্প বয়স থেকে শুনে এসেছি অধিক অর্থ অনর্থের কারণ। নিন্দকেরা বলেন যারা পায় না তাদের এমন বাহানা। তার মানে অধিক অর্থ অনর্থের কারণেও দুটি পক্ষ, দুপক্ষের অন্যতম পক্ষের জন্য। আজকের বিষয় ভাবনা, অধিক অর্থ অনর্থের কারণ সর্বদা নয়। মহাজনেরা বলে এসেছেন কাঞ্চন থেকে দূরে থাকতে, কিন্তু দূরে থাকলে বাস্তবের বেঁচে থাকার রসদ মিলবে কোথা থেকে? আবার মানবিক দৃষ্টিকোণে একটু সুখ পেলে মানুষ ব্যস্ত হয়ে পড়ে আরেকটু সুখের খোঁজে, আরেকটু অর্থ যোগানের খোঁজে, বেড়া টপকে ঢুকে পড়ে লোভ। এই সময়ে আমাদের ভালো খারাপের দ্বন্দ্বকে আটকাতে হবে পথে, ভালোকে এগোনোর পথ করে দিতে হবে আমাদেরই। এই টানা পোড়েনের জন্যই বিষয়টিতে সর্বদা কথাটি রাখতে হয়েছে। কোনো মানুষ লোভী না হলে তার জন্য অর্থ অনর্থ নয়, কোনো মানুষ লোভী হলে তার জন্য অর্থ অনর্থ। সব মানুষ তো সর্বদা কখনোই লোভী নয়। ধন্যবাদ আপনাদের এবং শ্রোতাদের, লিখেছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে। পরের বন্ধু লিখছেন ছন্দবদ্ধ কবিতার মাধ্যমে, শেষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। তিনি লিখছেন, টাকা বেশি থাকা মানে নয় সেটা মাটি, অর্থ অনর্থের মূল বৃথা ঘাটাঘাটি। টাকা বেশি থাকলে মনে থাকে সুখ, অনায়াসে মিটে যায় যত সব দুঃখ। পেট মোটা পকেটে ধরে না কো টাকা, চলনে বলনে দেখো বেড়ে যায় মান। ডাক্তারের খরচটা বেশ কিছু বাড়ে, ব্লাড প্রেশার সুগার তখন চেপে ধরে। বিছানায় ছটপট করে চোখে ঘুম নাই, দু চারটি ট্যাবলেট খেয়েও কড়ি কাঠ ঘুনে যায়। লিখছেন শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। আরও একটি কমেন্ট পড়ি, বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছে তুফান, দশম শ্রেণীর ছাত্র, আমাদেরকে আগেও কমেন্ট করেছে। লিখছে, নমস্কার শ্রদ্ধেয় দাদা ও দিদি, আমার নাম তুফান। আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা ও পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয়ের সম্বন্ধে নিজের কয়েক কথা লিখছি। মানব সভ্যতার ইতিহাসে অর্থ কখনোই কেবল ভোগের উপকরণ ছিল না, বরং তা ছিল উন্নয়ন, সৃজনশীলতা এবং কল্যাণের এক শক্তিশালী মাধ্যম। তাই অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ এই ধারণাটি সর্বতোভাবে সত্য নয়।
প্রকৃতপক্ষে অর্থের

অভিমান নয়, তার অর্জন ও ব্যবহারের নৈতিকতায় নির্ধারণ করে তার শুভ বা অশুভ পরিণতি। অর্থ মানুষের জীবনযাত্রাকে স্বচ্ছন্দ করে, শিক্ষার দ্বার উন্মুক্ত করে, চিকিৎসার সুযোগ বৃদ্ধি করে এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডকে গতিশীল করে। ইতিহাস সাক্ষ্য দেয় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গবেষণা কেন্দ্র ও জনহিতকর প্রকল্প গড়ে উঠেছে সেই সব মানুষের উদ্যোগে যারা তাদের প্রাচুর্যকে মানব কল্যাণের কাজে নিয়োজিত করেছেন। অতএব অধিক অর্থ যদি সৎ উপায়ে অর্জিত হয় এবং কল্যাণকর কাজে ব্যবহৃত হয় তবে তা অনর্থ নয়, বরং আশীর্বাদে পরিণত হয়। তবে এটাও সত্য যে অর্থের প্রতি অন্ধ আসক্তি, লোভ, অহংকার ও অসততা মানুষকে বিপথে পরিচালিত করতে পারে, কিন্তু সেই অনর্থের জন্য অর্থদায়ী নয়, দায়ী মানুষের মানসিকতা ও চরিত্র। একটি ধারালো অস্ত্র যেমন চিকিৎসকের হাতে জীবন রক্ষার উপায়, তেমনি দুষ্কৃতির হাতে ধ্বংসের কারণ। অর্থের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য। মহান দার্শনিক ফ্রান্সিস বেকনের একটি উক্তি স্মরণীয়, মানি ইজ আ গুড সার্ভেন্ট বাট আ ব্যাড মাস্টার, অর্থাৎ অর্থ ভালো ভৃত্য হতে পারে কিন্তু খারাপ প্রভু। এই বাণীর মধ্যেই অর্থের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। সুতরাং অধিক অর্থকে অনর্থের উৎস বলে দোষারোপ না করে আমাদের উচিত তার সৎ ও মানবিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা, কারণ অর্থ যখন বিবেক, নৈতিকতা ও মানব কল্যাণের সঙ্গে যুক্ত হয় তখন তা কেবল ব্যক্তির নয়, সমগ্র সমাজের অগ্রগতির সোপান হয়ে ওঠে। খুব সুন্দর লিখেছ তুমি তুফান, বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছে এই কমেন্ট। আমরা আবারও কমেন্টে আসব, আপনাদের ফেসবুক পেজে যে কমেন্টগুলো আপনারা করেছেন সেগুলো পড়ব, তার পাশাপাশি SMS এবং হোয়াটসঅ্যাপে আপনারা কী লিখছেন সেগুলোও ভাগ করে নেব, আর অবশ্যই টেলিফোনেও আসব। তবে তার আগে রইল ছোট্ট একটা গান আপনাদের সকলের জন্য।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: ফেসবুক পেজের পর এবার একটু চলে আসি আমাদের SMS এবং হোয়াটসঅ্যাপ কি এসেছে সেখানে। আমাদের বন্ধু কুন্তল ভট্টাচার্য লিখছেন যাদবপুর থেকে, তিনিও ছন্দে ছন্দে লিখেছেন, অর্থ যদি থাকে শনে সুখে থাকে দশজনে, সৎপথে উপার্জনে ভরে যায় মন, টাকা নয় কভু শুধু অনর্থের কারণ, বুদ্ধি আর সদিচ্ছায় অর্থ শুধু আলো ছড়ায়, মানুষের সেবায় কাটে সব ক্ষণ, টাকা নয় কভু শুধু অনর্থের কারণ। যাদবপুর থেকে কুন্তল ভট্টাচার্য লিখেছেন এই ছন্দে ছন্দে কবিতা। পরের বন্ধু লিখছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, তিনি লিখেছেন, অর্থ মানুষের বাঁচার জন্য, জীবন ধারণ করার জন্য প্রয়োজন, দোষটা আসলে অর্থের নয়, মানুষের মানসিকতা ঠিক হওয়া দরকার। অধিক অর্থ থাকলে কিছু মানুষের ভিতরে যে অহংকার কাজ করে তার ফলে কিছু মানুষ খারাপ পথে চলে যায়, আর সেটাই অনর্থের মূল। তাই মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। অর্থ আছে মানে সেটা অহংকার নয়, নিজের অর্থ থেকে কিছু অর্থ দিয়ে মানুষের মুখে ভাত তুলে দিন, তাহলেই সব কিছু ঠিক থাকবে। কর্ম এক সাধনা, আর তার দ্বারাই ভগবানকে পাওয়া যায়, তাহলেই অর্থ অনর্থের মূল নয়। লিখছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। আমাদেরকে এই মুহূর্তে বিভিন্ন বন্ধুরা যারা SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করছেন, তাদের মধ্যে একটি মেসেজে বরং চলে যাই, দেখি কার মেসেজ চলে এসেছে। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন বিশ্বজিৎ কর, লিখছেন বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। তিনি লিখেছেন, তিনিও ছন্দে ছন্দে লিখেছেন, অর্থই অনর্থের মূল অবশ্যই এক প্রবচন, বহুল উচ্চারিত বাক্য এক শিক্ষণীয় উদাহরণ, তবে সব ক্ষেত্র নিশ্চয় আদৌ উপযুক্ত নয়, বহু ক্ষেত্রে অন্তর্নিহিত অর্থ বিপরীত ধর্মী হয়। কত বিত্তবান সমাজসেবী, মানব ধর্ম পালনে ব্রতী, বিপদকালে সমাজ বন্ধু, পরোপকারিতার দূতি, পরহিতার্থে কত ব্যক্তিত্ব তুলে ধরেন মানবিকতা, মানুষ মানুষেরই জন্য ভাস্বর হয় এই চিরসত্যতা। অর্থ অনর্থের মূল নয়, অতি অর্থ এক দীনতা, উপযুক্ত ব্যবহারে চাই নির্ভেজাল এক উদারতা। লিখছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। খুব সুন্দর লিখেছেন, ছন্দের মধ্যেই সব কথাগুলো তিনি বলে দিয়েছেন। পরের বন্ধুর কমেন্ট দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি লিখছেন, শুভ সন্ধ্যা। অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ নয়, বরং অর্থের সঠিক ব্যবহার ও সদ্ব্যবহার মানুষের জীবন মান উন্নত করতে এবং সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পর্যাপ্ত অর্থ থাকলে জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সহজ হয়, যা মানুষের মানসিক দুশ্চিন্তা কমায় ও নিরাপত্তা বোধ বাড়ায়। অর্থ মানুষকে উন্নত শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়, যা পেশাগত জীবনে সফল হতে সাহায্য করে। অনেক সময় স্বাস্থ্য সংকট বা যে কোনো জরুরি প্রয়োজনে অর্থ দ্রুত সমাধান হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায়, অর্থ হলো একটি মাধ্যম বা হাতিয়ার। অর্থ অনর্থের মূল প্রবাদটি মূলত অর্থের লোভ এবং অপব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থের সঠিক নিয়ন্ত্রণ এবং সদ্ব্যবহার মানুষকে একটি সুন্দর, স্বাচ্ছন্দ্যময় ও অর্থপূর্ণ জীবন দিতে পারে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, এমনটাই লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। বিজয়কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা রাজর্ষি ও দেবারতী। দেখো, কথাটি একেবারে সঠিক নাও হতে পারে, কারণ আমরা বেশি অর্থ পেয়ে গেলে কি করব বা কি করব না, ভালো মন্দ কিছু একটা করে বসি। তবে যাদের বেশি টাকা আছে তারা কিন্তু নিয়ম ভেঙে কোনো কাজ করে না। তবে কথায় আছে, অর্থই হচ্ছে অনর্থের মূল। তবে একটু ছন্দে বলি, অর্থ তুমি বড়ই দামি, অনেক কিছু পারো, হঠাৎ তুমি শত্রু বানাও, হঠাৎ আপন করো। অর্থ তুমি বসুন ধরায় শুকনো চোখের জল।

0: প্রিয়জনের মনের খোরাক ভালোবাসার ছল, অর্থ তোমায় পাইনি বলে আমি ভীষণ একা, মনে বড় তৃষ্ণা ওগো কখন দেবে দেখা। বিজয় দালাল লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে। আপনারা কমেন্ট করছেন আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতায়। আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে, এবং সেই সাথে SMS হোয়াটসঅ্যাপ করছেন 9903059992 এই নম্বরে। চলে আসি পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা দিদি। অধিক অর্থ এর কারণ নয়, জীবনের জন্য অর্থ ভীষণভাবে প্রয়োজন, কিন্তু মানুষের চাওয়ার তো শেষ নেই, তাই আরও আরও টাকা চায়। এই অধিক অর্থ তাদের বিলাসী লোভী অহংকারী করে তুলতে পারে, কিন্তু এই অর্থ যা নিজের প্রয়োজন ভালোভাবে মেটাবার পরেও থেকে যায়, তা যদি অনেক মানুষের ভালোর জন্য ব্যবহার করা হয় তাহলে মানুষের ভালোর জন্য কি তাকে অনর্থ বলা যায়? লিখছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। আমরা আজকের বিষয় রেখেছি অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ নয়। আর এই মুহূর্তে মানে অনেকক্ষণ ধরেই আমাদের টেলিফোন লাইন ব্লিঙ্ক করছে, আমরা বরং দেখে নিই কে আছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি শুভজিৎ বলছি। হ্যাঁ শুভজিৎ বলছি, পেলগড়িয়া থেকে। ব্যাপারটা হচ্ছে যে অভাব যখন দরজায় কড়া নাড়ে তখন কিন্তু ভালোবাসা জানলা দিয়ে পালায়। এবং আমরা ছোটবেলায় সেই আমাদের লিখতে দিত না যে মানি কান্ট ব্রিং রিয়েল হ্যাপিনেস, সেটা কিন্তু আমরা যত বড় হই আমরা আরো বেশি বুঝতে পারি যে এটা কতটা শেডি। মানে জীবনে যদি জানতে হয় টাকার মূল্য, তাহলে সেই দুঃখের কষ্টের সময় সেই প্রবলেমেটিক সিচুয়েশনে আমাকে আসতে হবে যেখানে দেখব আমার পাশে কেউ নেই, যেটা আছে সেটা হচ্ছে টাকা, কারণ সেই টাকাই আমাকে একটা জায়গায় আনবে, সেটা আমার চিকিৎসার জন্য হোক। যেটা আমরা সব থেকে বেশি দেখি যে আমার যখন ভালো সময় সবাই আছে, আমার টাকা পয়সা আছে, আমার আশেপাশে সবাই খুব আনন্দে আছে এবং আমার সাথে সাথে সে চলছে, যেই দিন আমি অসুস্থ হব, যেই দিন আমার মেডিক্লেমের টাকাটা জিরো হয়ে যাবে, তারপরে নিজের টাকাটা দিতে হবে, তখন দেখবো আমার সাথে সাথে আমার ফ্যামিলি ছাড়া, একদম ইমিডিয়েট ফ্যামিলি ছাড়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হওয়া, সেখানেই টাকার মূল্য। এজন্য টাকা যদি মানুষের জীবনে আসে সেটা কিন্তু মানুষকে পরিবর্তন করে না, কারণ মানুষ অলরেডি সে ওইভাবে আপব্রিঙ্গিং হয়ে ভালো বা মন্দ হয়ে গেছে তার। এবার সে টাকাটা দেখে কিভাবে সেটাকে চালিত করবে সেটা হচ্ছে তার ওপর। তাই জন্য বোধ হয় আমরা কখনো বলি যে বনিয়াদি যারা টাকা ওইভাবে তারা স্ট্রাগল করে রোজগার করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আর যে লটারিতে পেয়ে টাকা ওড়াচ্ছে তার মধ্যে তাদের দুজনের মধ্যে যে এথিক্যাল যে ব্যাপারটা এটা কিন্তু আলাদা হয়। যে টাকা এখানে খুব প্রয়োজন এবং টাকা ছাড়া চলবে না, একদমই চলবে না বাস্তব জীবনে, তাই সেটা কোনো রকম ভাবেই অনর্থক নয়। ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বললেন।
2: এখানে একটা মোরাল অফ দ্য স্টোরি আছে, যে জিনিস আমার নেই সে নিয়ে অনর্থ হবে না কি অর্থ হবে সেটা নিয়ে আমি ভাবি না।
0: ওই জন্য তুমি চুপ করে বসে রয়েছো, কারণ তোমার ওই পকেট ফাঁকা আর
2: কি। যেটা নিয়ে সেটা ভালোভাবে অহংকার করবো কেন?
0: বেশ, তাহলে যেটা তুমি করতে পারো, অহংকার করো না, টাকা পয়সা হিসেব করো না, তুমি তাহলে কমেন্ট করতে পারো ফেসবুক পেজে।
2: তুমি এত বড়
0: গুছিয়ে সুন্দর করে লিখেছেন, তুমি পড়বে না বললে হয়?
2: না কেন পড়বো না, কিন্তু এত বড় লিখলে যেটা হাতে লেখা ভালো হয়ে যায়।
0: হাতে লেখা এমনি ভালো কারণ এটা টাইপ করা।
2: দীনেশ নস্কর বালি মধ্য জয়পুর থেকে লিখছেন, তিনি লিখছেন অর্থ অনর্থের মূল হবে কেন অর্থ ছাড়া কোন ভালোভাবেই বাঁচতে পারেন মানুষ, আরও চাই আরও চাই, চাওয়ার শেষ নেই, সব ঠিক আছে, এই অর্থটা যদি সৎ পথে হয় তাহলে ভালো, খারাপ পথে রোজগার হলে আপনার রাত্রে ঘুম হবে না। আসলে উনি কোনো কমাফুল স্টপ দেননি, তাই জন্য আমি একটু থমকে থমকে পড়ছি। হ্যাঁ, তখন ট্যাবলেট খেতে হবে, ঘুমের আরও কত কি রোগ বাসা বাঁধবে, অনেক পয়সা বেরিয়ে যাবে, ওষুধের টাকা রোজগার করুন, ব্যবসাকে বাড়ান, সৎ পথে চলুন, এই কথাই বলেছেন আমাদের বন্ধু দীনেশ সরকার বালির মধ্যে।
0: আবারও কিন্তু একটা টেলিফোন চলে এসেছে, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: অসৎ উপায়ে রোজগার করা হয় তাহলে তার ভিতরে মানে বাসা বাঁধে, তখনই সেটা অর্থ আসছে। যদি সেই টাকা যদি সৎ রোজগার করা যায়, কঠোর পরিশ্রম করে যদি মাথার ঘাম পায়ে ফেলে যদি রোজগার করা যায়, তখন সেই অর্থ তার জীবনে একটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়, সেই অর্থকে সম্মান জানায়। এবং অসহায় যারা দৃষ্টিহীন প্রতিবন্ধী চলতে পারে না তাদেরকে সাহায্য করে, কারণ সে নিজে জানে যে অর্থ ছাড়া মানুষের জীবন মূল্যহীন। আর কঠোর পরিশ্রম করতে হয়েছে, পরিশ্রম করেছে, আজকে সেই অর্থ দিয়ে গরিব দুঃখীদের যখন নিজেও যেরকম আনন্দ পাচ্ছে, ভগবান আশীর্বাদ, সেই অর্থ অবশ্যই মূল্যবান। কিন্তু যদি সেই অর্থ যদি চুরি করা অর্থ হয়, অসৎ উপায় যদি রোজগার করা অর্থ হয়, তখন তার ভিতরে একটা অহংকার দেখায় যে আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। সেই সময় সেই অর্থটা অন্যের করবে। নমস্কার।
1: ঠিকই তাই, সত্যি এরকম অহংকার বা এইরকম মানসিকতা কখনোই কোনো মানুষের হওয়া উচিত নয়। কারণ অর্থ অনর্থের মূল কথাটা থেকেও বোধ হয় আমাদের পরিস্থিতি বা মানসিকতা এবং চিন্তাধারা সেটাকে আরও বেশি করে অনর্থ ঘটাচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। পরের বন্ধুর পরের বন্ধুর কমেন্ট পড়ব। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন, আসলে সভ্য সমাজে প্রতিষ্ঠিত হতে অর্থের প্রয়োজন হয়, অর্থ না থাকলে শিক্ষা অর্জনে ব্যাহত হয়, তেমনি অর্থের অভাব অন্যের কাছে বঞ্চনা আর অসম্মানের পাত্র করে দেয়। সুতরাং সভ্য সমাজে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে অর্থের প্রয়োজন, তাই তো আমরা প্রতিদিন অর্থের পেছনে ছুটি, আয়ের লক্ষ্য বা রাস্তা খুঁজি। অতএব সৎ পথে উপার্জন করা অর্থ কখনোই অনর্থের কারণ নয়, কিন্তু অতিরিক্ত অর্থের লোভ অনর্থের কারণ তো বটেই, কারণ অর্থের লোভেই মানুষ চুরি দুর্নীতি করে, যাদের নৈতিকতা বিসর্জনের সমাজে অনর্থের কারণ মূল কারণ হয়ে দাঁড়ায়। কোড়াকাটি সন্দেশখালি থেকে লিখেছেন এস এন মণ্ডল বাপি। পরের বন্ধু লিখছেন প্রসাদপুর ভগবতীতলা থেকে গোলাপ ঘোষাল, তিনি লিখছেন অর্থ অনর্থের মূল কারণ সবসময় হয় না, অর্থের দরকার আছে, সংসারে দরকার আছে, কিন্তু অর্থ নেশায় পরিণত হয়ে গেলে মুশকিল, তখন মানুষ অর্থের লোভে অসৎ কাজ করে ফেলে। বেশি অর্থ থাকলে আপনার নিজেরই ঘুম হবে না রাতের বেলায় যেটুকু দরকার, সেটুকু রাখতে পারলেই ভালো। পরের বন্ধু আবারও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের আত্রাই থেকে লিখেছেন কাজী আবু জাফর, তিনি লিখেছেন এ যেন দুই রাজার গল্প, এসব শুনে আমি ভাবছি অল্প অল্প, রাজার মেয়ের বিয়ে হবে রাজার ছেলের সাথে, কি যায় তোমার তাতে, যাদের সুখে সীমানায় পায়ের উপর পা, সোনায় ভরা গা, তাদের কথা তুমি আমায় বলো না, নয়কে যারা ছয় করে, ছয়কে যারা নয়, তাদেরই দেখি জয়, তাই একটু বলে যাই যেথায় যা পাও অর্থটাকে আপন করে নাও। খুব সুন্দর লিখেছেন ছন্দে ছন্দে, এবং বলা যেতে পারে আমাদের জীবনের সার কথা। আবু জাফর, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন তার ছন্দময় অনুভূতি। বাঁশত্রণী কলকাতা সত্তর থেকে আমাদের বন্ধু শুভ্রা ভট্টাচার্য লিখছেন অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ, এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়, আসলে অর্থ হলো একটি শক্তিশালী মাধ্যম যা দিয়ে মানুষের কল্যাণ করা যায়, সমস্যাটি অর্থের পরিমাণে নয় বরং আমাদের দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের উপর নির্ভর করে। অর্থ যদি সৎ উদ্দেশ্যে পরিশ্রমের সাথে এবং সমাজের মঙ্গলের জন্য ব্যবহার করা হয় তবে তা অনর্থ নয়, বরং হয়ে ওঠে আশীর্বাদ। ধন্যবাদ সহ লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশত্রণী কলকাতা সত্তর থেকে। এবং এই মেসেজ পড়তে পড়তে যতদূর মনে হচ্ছে আমাদের ফেসবুক পেজে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিলেন সেগুলো ইতিমধ্যেই পড়া হয়ে গেছে, তাহলে চটপট আমরা বরং চলে যাই আমাদের যে SMS এবং হোয়াটসঅ্যাপ এসেছে সেখানে। আমাদের বন্ধু SMS করেছে শুভম দত্ত তারকেশ্বর থেকে, ছোট্ট কথায় লিখেছে টাকা মাটি মাটি টাকা। পরের বন্ধু লিখছেন শিপ্রা কাঁড়ার মলিকপাড়া লেন বিটোর হাওড়া চার থেকে, তিনি লিখছেন কি লিখব বুঝতে পারছি না, এক একজনের কাছে এক এক রকম ব্যাপার, তাই এই ব্যাপারে বলা খুব কঠিন, যার অনেক আছে সে কিভাবে তা ব্যবহার করবে তার উপর নির্ভর করে, শুধু কি

নিজে ব্যবহার করবে নাকি অন্যের জন্যেও ভালো কোনো কাজে ব্যবহার করবে। আমাদের দেশে ভালো অনেক কাজে অনেক মানুষ দান করেছেন, সবটাই প্রমাণ করে সুন্দর মানসিকতার। অ্যাট লাস্ট বলি, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। টাকা আমাদের খুব দরকার, এটা যেমন ঠিক, আর যাদের নেই তাদের কি হবে? অনেকে তো একবেলা খেতেও পায় না, এমনটাই লিখছেন আমাদের বন্ধু শিপ্রা কাড়ার, মলিকপাড়া লেন, বিটোর, হাওড়া 4 থেকে। পরের বন্ধু সুবীর বোধক, খালনা, হাওড়া থেকে লিখেছেন, অর্থ সবসময় অনর্থের কারণ নাও হতে পারে, কিন্তু যদি কোনো মানুষ হঠাৎ বড় লোক হয়ে যায় তখন সে যদি টাকার অপচয় করে তাহলে অর্থ অনর্থের কারণ। টাকা অসৎ পথে উপায় হলে তার বেশি দিন আয়ু থাকে না। সত্যের প্রদীপ ধীরে ধীরে জ্বলবে আর অসৎ প্রদীপ ধপ করে নিভে যায়। লক্ষ্মীর অপর নাম চঞ্চলা, এমনটাই লিখছেন সুবীর বোধক, খালনা, হাওড়া থেকে। পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ কমেন্ট করব। আমাদের বন্ধু লিখছেন অনিমেষ ভট্টাচার্য, বেহালা থেকে লিখছেন, অত্যধিক অর্থ সর্বদাই অনর্থের কারণ হয় না, অর্থের সঠিক ব্যবহার সর্বদাই অর্থ বৃদ্ধি করে, দানশীল হলে লোকে সুখ্যাতি করে, অর্থের সঠিক ব্যবহার অনর্থের কারণ না হয়ে তা দেশের দশের উপকার করে, বিদ্যাসাগর চিত্তরঞ্জন দাস তা দেখিয়ে দিয়েছেন। অর্থ অত্যধিক থাকলেও সুখ সমৃদ্ধি ও শান্তি আনে যদি আমরা তার দ্বারা অন্যের উপকার করতে পারি। বেহালা থেকে লিখেছেন আমাদের শ্রোতা অনিমেষ ভট্টাচার্য। পরের বন্ধুর মেসেজ পড়ব, রমা রায় ভিরোর, দাসনগর, হাওড়া থেকে লিখেছেন, অধিক অর্থ থাকলেই যে জীবনে অশান্তি বা অনর্থ নেমে আসে তা একেবারেই সত্যি নয়, বরং অতিরিক্ত অর্থ সঠিক হাতে পড়লে তা পরিবারের নিরাপত্তা, সুশিক্ষা, মানুষের সেবা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে। পর্যাপ্ত অর্থ থাকলে হঠাৎ কোনো বড় বিপদ বা অসুস্থতার সময় অন্যের কাছে হাত পাততে হয় না, এটি পরিবারের সুরক্ষার চাবিকাঠি। অতিরিক্ত অর্থের সাহায্যে ছেলেমেয়েদের উন্নত শিক্ষা এবং নিজের প্রতিভার সঠিক বিকাশ ঘটানো সম্ভব হয়। অধিক অর্থ থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা যায়, যা আত্মতৃপ্তি ও মানসিক শান্তি বাড়ায়। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। লিখেছেন রমা রায় ভিরোর, দাসনগর, হাওড়া 5 থেকে। আমরা আজকে আপনার কথার যে বিষয়টি রেখেছি, অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ নয়, এই বিষয়ে আপনারা কি মনে করেন? অনেকেই মনে করছেন অধিক অর্থ একটু হলেও অনর্থের কারণ, কারণ অধিক অর্থ এসে গেলে হঠাৎ করে আমরা অনেক সময় আমাদের যে মানসিকতা সেটার হয়তোবা পরিবর্তন করে ফেলি। আবার অধিকাংশ মানুষই লিখছেন যে সঠিক মানসিকতার জন্য সঠিক হাতে যদি অধিক পরিমাণে অর্থ থেকেও যায় তাহলেও তার দ্বারা কোনো রকম কোনো অনর্থ ঘটতে পারে না। দেখি পরের বন্ধু কি লিখছেন। আমাদের বন্ধু লিখছেন হাওড়া বালি থেকে, কিশোর, তিনি লিখেছেন, অর্থ অনর্থের কারণ সবসময় হয় না, অর্থ যদি সৎপথে রোজগার করা যায় তাহলে কোনো অসুবিধা নেই, অর্থ না থাকলে কেউ পাত্তা দেবে না, আপনাকে অর্থবান হতেই হবে, সৎপথে হলে ভয়ের কোনো কারণ নেই, সৎপথ হলে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি একটু গরিব মানুষকে দান করেন তাহলে তো আরও ভালো, আপনি নিজে বাঁচবেন, আপনার আশ্রয়ে অনেক মানুষ বাঁচবে। এক শ্রেণীর মানুষের পয়সার নেশা প্রচুর পরিমাণে আছে, তার কিন্তু কোনো অভাব নেই, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, পয়সা রোজগার করতে বেরোচ্ছে, পয়সা রোজগার করে খেতে হয় না, গায়ে মারতে হয় সেটা জানে না। এইরকম ব্যক্তিরা অধিক পয়সা থাকলেও কোনো কমজোরি লোককে বা মন্দিরে বা গরিব দুঃখীকে দান করে না, এইসব মানুষের কাছে পয়সা অনর্থ কারণ। বেশি পয়সা ভালো না, যাকে বলে বিষয় না বিষ। আমি একজনকে জানি, তার প্রচুর পয়সা, 5-6 জায়গায় বাড়ি আছে, জমি জায়গা প্রচুর, তার তো কোনো অভাব নেই। সেই ব্যক্তি মনের ডাক্তারের কাছে কাউন্সেলিং করাতে গেছে। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, উনি আবার এখানে কেন? বলছে কাউন্সেলিং করাতে এসেছে। ওনার এত টাকা এত সম্পত্তি, সবসময় তিনি নাকি স্বপ্ন দেখছেন যদি কেউ নিয়ে নেয়, কিভাবে রক্ষা করবো এই টাকা? খুব খুব ছোট মনের মানুষ, এক পয়সা দান করেন না কাউকে, এত টাকা তাই মানসিক রোগে ভুগছেন, এইসব জায়গায় অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। লিখছেন বালি থেকে, কিশোর। পরের বন্ধু সংঘমিত্রা ঘোষ, কাঁকিনাড়া, ভাটপাড়া থেকে লিখেছেন, পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখনই অনর্থের কারণ হয়, যেখানে আর্থিক, সামাজিক, পারিবারিক, মানসিক প্রেক্ষাপটের দায় থাকে। ভাটপাড়া থেকে, কাঁকিনাড়া, ভাটপাড়া থেকে সংঘমিত্রা ঘোষ লিখেছেন এই মেসেজ।

পরের বন্ধু লিখছেন আবারও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, দেখি কে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, রাজশ্রী দেবারতী শুভ সন্ধ্যা। আমরা কথায় কথায় বলে থাকি অর্থই অনর্থের কারণ, আবার অধিক অর্থ সর্বদা বিপদের কারণ হয়। এমন মন্তব্য করলেও তা সর্বৈব সত্য নয়, অর্থ সম্পদের সঠিক ব্যবহার করতে পারলে তা অনর্থের কারণ হয় না, আবার অধিক অর্থ বিপদের কারণ হয় না। আসল কথা হলো অর্থ সম্পদের পরিকল্পনা মাফিক যথাযথ ব্যবহারে অর্থ হয়ে ওঠে অর্থবহ। আহা, খুব সুন্দর লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর জে রাজর্ষী দাদাভাই ও আর জে দেবারতী দিদিভাই, নমস্কার সহ বৃষ্টি স্নাত শুভেচ্ছা জানাই। অধিক অর্থ কখনোই কোনো অমঙ্গলের কারণ নয়, আসলে অনর্থের উৎস হল অর্থের প্রতি মানুষের মাত্রাতিরিক্ত লোভ, আসক্তি এবং অর্থের অপব্যবহার। ঠিক তাই আমি মনে করি অধিক অর্থ মানুষের মনে অহংকার তৈরি করতে পারে এবং তা থেকে পতন আসতে পারে। কিন্তু অধিক অর্থ যদি বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি প্রতিষ্ঠানে দান করা হয় তাহলে এই অধিক অর্থ পতন না হয়ে জীবনের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন, লিখছেন কাঁথি জুখিয়াবাজার পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা। পরের বন্ধুর মেসেজ, যেহেতু সময় দ্রুত গতিতে এগোচ্ছে তাই আমাদের মেসেজ পড়ার ধরনটাও দ্রুত হয়ে গেছে, লিখছেন সাধনা মজুমদার বরানগর ডালব থেকে। তিনি লিখছেন, অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ নয়, এই ব্যতিক্রমী কথাটি ব্যতিক্রমী ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য মনে করি। অধিক অর্থের অধিকারী হয়েও যারা বিলাস বৈভব প্রাচুর্যের মধ্যে জীবন না কাটিয়ে জীবনে কৃচ্ছ সাধন করে সরল ও অনাড়ম্বর জীবনযাপনে বিশ্বাসী, তারা দান ধ্যান জনসেবামূলক পুণ্য কাজে সর্বদাই নিজেদেরকে নিয়োজিত রাখেন, মানুষের কল্যাণ সাধন তাদের ব্রত। এমন নির্লোভ ব্যক্তিরা জানেন অধিক অর্থের সদ্ব্যবহার কেমন করে করতে হয়। আজকের প্রসঙ্গে ঋষি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে ইচ্ছে করছে, এক জীবনে কত মঙ্গলময় কাজ তিনি করে গেছেন, সব সময় সাহিত্যকর্ম ছাড়াও তিনি দেশ এবং দেশের মানুষের সেবাও করেছেন। তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম স্থাপন করেন, তিনি তার সর্বস্ব দেওয়ার পরেও শান্তিনিকেতন বিদ্যালয়ের অর্থ সংগ্রহের জন্য দেশ থেকে বিদেশে গিয়েছিলেন। এমন মহামানবের মহাজীবন চর্চায় সুস্পষ্ট হয়ে ওঠে অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ নয়। ভালো থাকবেন, শ্রবণ সঙ্গীদের ধন্যবাদ, শুভেচ্ছান্তে সাধনা মজুমদার বরানগর ডানলপ। পরের বন্ধু লিখছেন কার্তিক মণ্ডল দাউদপুর গ্রাম থানা সন্দেশখালি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। অধিক অর্থ অনর্থের কারণ, এই প্রবাদ বাক্যটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে। অর্থ মানুষের মৌলিক চাহিদা পূরণে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত অর্থের লোভ অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বেশি অর্থের আকাঙ্ক্ষায় মানুষ অন্যায় ও অসৎ পথে পরিচালিত হতে পারে, এতে পারিবারিক শান্তি ও সামাজিক সম্পর্ক নষ্ট হয়, ধন সম্পদ নিয়ে অহংকার, হিংসা ও বিবাদ সৃষ্টি হতে পারে। অনেক সময় অর্থ রক্ষা করতে মানুষের উদ্বেগ ও দুশ্চিন্তায় ভোগে। পরের বন্ধু প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, অধিক অর্থ সর্বদা অনর্থের কারণ নয়, যে জন মূল্য বোঝে করে না অপচয়, অর্থের অভাবে যখন জীবন থমকে যায় সামান্য অর্থেও জীবন তত্ত্বরিয়ে বায়। সদা জাগ্রত রবে অনর্থ আটকাতে, অধিক কিংবা কম কি আসে যায় তাতে, বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্যের ছন্দময় কবিতা। পরের বন্ধু লিখছেন বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা রাজর্ষী দাও দেবারতী দি, অধিক অর্থকে অনেক সময় অনর্থের কারণ বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে অর্থ নিজে কখনো অনর্থের কারণ নয়, বরং অর্থের অপব্যবহারই অনর্থের জন্ম দেয়। অর্থ মানুষের জীবনযাত্রার মান উন্নত করে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ধনী ব্যক্তি তার অর্থের সঠিক ব্যবহার করে নিজের পাশাপাশি সমাজেরও কল্যাণ সাধন করতে পারেন। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, বিদ্যালয়, হাসপাতাল ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পেছনে অধিক অর্থেরই অবদান রয়েছে। এছাড়া অধিক অর্থ ব্যক্তিকে আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম করে তোলে। বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠান, নতুন ব্যবসার সূচনা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি অর্থের মাধ্যমেই সম্ভব হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অধিক অর্থ ইতিবাচক ভূমিকা পালন করে। তাই বলা যায় অধিক অর্থ অনর্থের কারণ নয়, বরং নৈতিকতা, বিচক্ষণতা ও মানব কল্যাণের উদ্দেশ্যে ব্যবহৃত হলে অধিক অর্থ ব্যক্তি ও সমাজের উভয়ের জন্যই আশীর্বাদ স্বরূপ। মামুদপুর আমতলা থেকে লিখেছেন স্বাগত পাল। পরের বন্ধু সুচেতা লিখছেন পশ্চিম বর্ধমান থেকে, লিখছেন অধিক অর্থ থাকলে অনর্থের কারণ হবে সেটা সব ক্ষেত্রে হয় না। সৎভাবে উপার্জনের অর্থ সৎভাবে ব্যবহার করলে, যেমন মানুষের মঙ্গলে, ভালো কাজে, সর্বোপরি দেশের উন্নতিতে, তাহলে সে তো সকলেরই মঙ্গল। কিন্তু এটাও ভুলে যাওয়া যায় না ইতিহাস সাক্ষী যে অধিক অর্থের সাথে সাথে অহংকারকে বয়ে নিয়ে আসে, অসৎ মনোভাবকে বাড়িয়ে দেয়, আর তখনই অধিক অর্থ অনর্থে পরিণত হয়। সবশেষে বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা, অর্থ মানুষের লোভ অহংকারকে

বাইরে রেখে উন্নতিতে সাহায্য করুক। পরের বন্ধুর মেসেজ লিখছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না, লিখছেন সবসময় আয় বুঝে ব্যয় করার প্রবণতা থাকলে সেই অর্জিত আয় অনেক সময় অসৎ পথে খরচ করার তীব্র ইচ্ছা জাগে, তাই সমাজে অকল্যাণময় মনে হয়। এবং এইরকম অনেক উদাহরণ বর্তমান সমাজে এখন দেখতে পাওয়া যাচ্ছে, জনগণ ভালো চোখে দেখে না তাদেরকে, লিখছেন গোপাল মান্না উলুবেড়িয়া থেকে। পরের বন্ধুর মেসেজ অর্থই অনর্থের মূল কারণ নিয়ে, লিখেছেন গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে, কিন্তু বর্তমানে সময়ের অভাবে আজ আপনার মেসেজটা পড়া হলো না, অবশ্যই পরে নিশ্চয়ই একদিন পড়ব। সেই সাথে তারক কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও এই বিষয়ে মেসেজ করেছিল, এবং সেই সাথে না এই মোটামুটি মেসেজ আমাদের এসেছে। আর একটি গান আপনারা শুনতে পাচ্ছেন, এই গানটি শুনতে শুনতে কিন্তু আজকের মতন এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, যাদের মেসেজ পড়ার সময় হলো না প্লিজ কিছু মনে করবেন না, পরের দিন আবারও আপনারা মেসেজ করবেন, অবশ্যই আপনাদের মেসেজ পড়ব। আজকের মতন আপনার কথা এখানেই শেষ করছি, ঠিক 9:30 রাজর্ষিয়ার দেবারতে আবারও ফিরে আসছে আপনাদের পছন্দের অনুষ্ঠান গানে গানে বাজিমাত নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো

0: এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 FM গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 FM গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজি মাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষী। গানে গানে বাজি মাত মানে গানের ওপর হরেক প্রশ্ন, আর থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: on FM Gold. FM Gold. Gaane gaane baaji baat. Gaane gaane baaji baat.
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে। চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: তাহলে চিনতে পারো কিনার প্রথম ক্লু, এবং সেই প্রথম ক্লু শুনে আপনাকে বলতে হবে কোন গান।
5: রঞ্জিত মল্লিক অভিনীত সাদা কালো সিনেমার গান, গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়।
4: ও, এটাই হচ্ছে ক্লু।
5: আবার কি, অনেক কিছু বলে দিয়েছি।
4: বেশ, ঠিক আছে, যখন অনেক কিছু বলে দিয়েছে তখন আপনি ভাবুন কোন গান, আর ভাবতে আপনার জন্য কি থাকছে।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: মোরাল অফ দ্য স্টোরি, আপনি চেনার চেষ্টা করেছেন
4: এবং চেনার চেষ্টা করে কোনো লাভ হয়নি।
3: হ্যাঁ, ও
4: প্রথম ক্লু দিয়েছিলাম রঞ্জিত মল্লিক অভিনীত সাদা কালো সিনেমার গান, গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ক্লু, সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন রঞ্জিত মহুয়া রায় চৌধুরী, রঞ্জিত মল্লিক মহুয়া রায় চৌধুরী, সত্য বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যারানী, কাজল গুপ্ত প্রমুখ শিল্পীরা। এই সিনেমায় অতিথি

0: শিল্পী হিসেবে ছিলেন রবি ঘোষ। এই সিনেমাটি মহুয়ার অকাল প্রয়াণের পর মুক্তি পেয়েছিল।
1: বেশ, এটা তুমি রঞ্জিত মল্লিক কে রঞ্জিত বললে কেন?
0: কারণ রঞ্জিত মানেই মল্লিক। হ্যাঁ, এবং সেটা দিয়ে তিনি চাপকে সিধা করে দেন, তাই তো?
1: যাই হোক, আপাতত তোমার শোনাতে গান, তাই তো?

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: একটু একটু করে বন্ধুরা চেনার চেষ্টা করছেন, কিন্তু সেই চেনাগুলো সব ভুল চেনা হয়ে যাচ্ছে।
4: এ মা,
3: অচেনা অজানা এরকম হয়ে যাচ্ছে। প্রথম ক্লুটা বরং আরো একবার দিই। এটি রঞ্জিত মল্লিক অভিনীত সাদা কালো সিনেমার গান। গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সিনেমায় মুখ্য চরিত্র ছিলেন রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী, সত্য বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা রানী, কাজল গুপ্ত প্রমুখ শিল্পীরা। সিনেমায় অতিথি শিল্পী হিসেবে ছিলেন রবি ঘোষ। সিনেমাটি মহুয়ার অকাল প্রয়াণের পর মুক্তি পেয়েছিল। তিন নম্বর ক্লু, লাস্ট এন্ড ফাইনাল ক্লু, এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন অঞ্জন চৌধুরী। এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন অজয় দাস। গানের সিচুয়েশনটা মোটামুটি এরকম ছিল, রঞ্জিত মহুয়ার কোলের সন্তান নিয়ে আসছেন এবং অভিনেতা সুখেন দাস মনের আনন্দে গান করছেন, নাচ করছেন, আর সেই গানের শিল্পী ছিলেন অমিত কুমার। এবার কিন্তু
4: তাহলে আপনি বুঝতে পারলেন রঞ্জিত মল্লিক আর মহুয়া রায় চৌধুরীর সিনেমাতে তার যে একটি সন্তান, সেই ছোট সন্তানকে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, আর সুখেন দাস মনের আনন্দে গান করছেন মানে লিপ দিচ্ছেন, এবং সেই গানের শিল্পী হচ্ছেন অমিত কুমার। এটাই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। সিনেমায় অতিথি শিল্পী ছিলেন রবি ঘোষ। আচ্ছা, তোমাকে আমাকে কেউ অতিথি হিসেবে কেউ অনেকদিন ডাক
3: বলছি, আপাতত আমরা গানটা শুনি, তারপরে অতিথি সৎকার ব্যবহার সবকিছু করলে হবে।
4: আচ্ছা চলো শোনাতে গান।

রাতে। পরের গানের অনুরোধ এসেছে দমদম ক্যান্টনমেন্ট থেকে, সোমনাথ ঘোষের কাছ থেকে। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান রইল সবার জন্য।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পেরেছেন বেশ কিছু বন্ধু।
3: একদমই তাই, তাহলে তাদের নামগুলো ঝটপট বরং আপনাদেরকে জানিয়ে দিই। বরুণায়ন দাস বেলঘুরিয়া থেকে, বিজুলি চক্রবর্তী মহাশতলা থেকে, দীপঙ্কর দত্ত নিউটাউন থেকে, শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে, শোভা বসু যাদবপুর থেকে দিয়েছেন সঠিক উত্তর।
2: কিন্তু কি সঠিক উত্তর, কোন গান সেটাও বলবো, কিন্তু যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবার জন্য রইল এটা।
4: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ছন ছন ছন ছন্দের শিল্পী,
2: ছন্দের শিল্পী রাউন্ডে আমরা কোন এক প্রখ্যাত শিল্পীকে নিয়ে চার লাইনের স্বরচিত কবিতা বা ছড়া আপনাদের শোনাবো। সেটি শুনে আপনাকে বলতে হবে সেই শিল্পী কে। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903059992 এই নম্বরে, উত্তরের সাথে নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: ঘুমিয়েছিলাম মায়ের কোলে আমি দিশাহারা রাতে, দরদিহারা মন আমার জীবনের এই কঠি দিনটিতে, তুমি এখন অনেক দূরে বসে কখন যে মন হলো প্রজাপতি, মন ছুটেছে আজ তোমারই পানে, কি বলছো কি করছো ওগো লজ্জাবতী।
2: ঘুমিয়েছিলাম মায়ের কোলে আমি দিশাহারা রাতে, দরদিহারা মন আমার জীবনের এই কটি দিনটিতে, তুমি এখন অনেক দূরে বসে কখন যে মন হলো প্রজাপতি, মন ছুটেছে আজ তোমারই পানে, কি বলছো কি করছো ওগো লজ্জাবতী।
4: ছন ছন ছন ছন্দের শিল্পী, গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
5: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি, মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায় কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি, সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

चिंते पारो की ना, শুনবেন চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গান, অভিমান সিনেমার গান অমিত কুমারের কণ্ঠে।

0: অমিত কুমারের কণ্ঠে এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে, আর তারপর রাজর্ষি দেবারতি গানে গানে বাজিমাত নিয়ে আবারও ফিরছে ঠিক 10:10।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে।

0: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশতম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিউফিওর রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের উপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে 20,000 ডোজ হোমের টিকা এবং প্রায় 3 চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবে। ইউপিআই ও এনপিআইর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কাটিসার সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। বিধানসভায় সই জালকাণ্ডে কলকাতার ভবনী ভবনী সিআইডির সদর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে 6 নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবনী ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবনী ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবনী ভবন ফোনে যান তিনি। এর আগে তিনবার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি দু সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগের ভিডিও লিঙ্ক সংগ্রহ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনের ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7তম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলোতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে প্রধান কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আজ রাতেই ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল নেবে। তেল টার্মিনাল সহ সমগ্র ইরানের তেল ও গ্যাসের বাজার মার্কিন নিয়ন্ত্রণে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে বন্দী করে দেশটির তেল ক্ষেত্র আমেরিকা দখল করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। একটি প্রতিবেদন।
2: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3টি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। 3 দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারাণী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসুদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান এর জুটি নিউজিল্যান্ডের মিখাইল আউয়েন ও ডাইলান সুয়েজাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এজবাস্টনের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রার দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সঙ্গে আছি দেবারতী আর রাজর্ষী। নিউজের আগে ছিল ছন্দে শিল্পী রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরমিলা আন্তিতে।
3: এখন শুনবেন সলিল চৌধুরীর কথায় ও সুরে বাংলা আধুনিক গান। এই সুরে একটি হিন্দি সিনেমার গানও আছে। আজকের সুরমিলান্তির প্রশ্ন ওই হিন্দি গানটিকে নিয়েই। থাকছে তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিন্দি সিনেমার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, হিন্দি গানের শিল্পী কে ছিলেন? আর তৃতীয় প্রশ্ন, সিনেমায় হিন্দি গানে কে লিপ দিয়েছিলেন? এই তিনটে প্রশ্নের উত্তর পাঠাবেন এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নম্বর 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের নাম আর লোকেশন। এখন শুনবেন প্রশ্নের গান, শিল্পী সবিতা চৌধুরী।

0: এবার ছন্দে শিল্পী রাউন্ডের উত্তর জানার পালা। শুনেছিলেন এই ছড়াটি।
1: ঘুমিয়েছিলাম মায়ের কোলে আমি দিশাহারা রাতে, দরদিহারা মন আমার জীবনের এই কটি দিনটিতে, তুমি এখন অনেক দূরে বসে কখন যে মন হলো প্রজাপতি, মন ছুটেছে আজ তোমার।

মন আমার জীবনের এই কটি দিনটিতে তুমি এখন অনেক দূরে বসে, কখন যে মন হলো প্রজাপতি, মন ছুটেছে আজ তোমারই পানে, কি বলছো কি করছো ওগো লজ্জাবতী। প্রখ্যাত গীতিকার সুরকার প্রবীর মজুমদারকে নিয়েই এই ছড়া। বেশ কিছু বন্ধু সঠিক উত্তর দিয়েছেন, তাদের নাম বলবো, তবে তার আগে থাকলো প্রবীর মজুমদারের কথায় সুরে গান, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: এই গান শুনতে শুনতেই চলে যাব যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামে। অদিতি মিত্র বজবজ থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, রুমা দত্ত নিউটাউন থেকে, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, দীপঙ্কর দত্ত নিউটাউন থেকে, শঙ্করচন্দ্রতে বারাসাত থেকে এবং শোভা বসু যাদবপুর থেকে দিয়েছেন আমাদের ছন্দে শিল্পী রাউন্ডের সঠিক উত্তর। আর তাদের সকলের জন্য রইল এটা।
1: पता है दुनिया के कई विकसित देश ऐसे भी हैं जहां मुफ्त इलाज एक सपना है और हमारे यहां वो आम नागरिक का अधिकार। आयुष्मान भारत से 60 करोड़ से अधिक लोगों को मिल रहा है 5 लाख तक का मुफ्त इलाज और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयां।
2: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
3: किछु किछु स्टेशन आछे जेखाने दिनेर मध्धे मानुषेर आनागोना कम किन्तु अपेक्षा बेशी। मने हय दु मिनिट नेमे बसे जाई सबुज छायाय किन्तु गंतव्यर व्यस्तता আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR।

0: radio@fmgoldkolkata@gmail.com এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: শুনছেন 100.1 FM Gold, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট শোনাতে গান।

শোনাতে এ গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন এস এ জি, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: এই সুরে হিন্দি গানটি ছিল বিআর চোপড়া প্রযোজিত, কমল মজুমদার পরিচালিত 1981-এর অগ্নি পরীক্ষা সিনেমার। হিন্দি গানটিতে লিপ দিয়েছিলেন আমল পালেকার আর গানের শিল্পী ছিলেন কিশোর কুমার। চলুন শোনা যাক সেই গান।
1: মিল গই অচানক মুঝে।

এই গান সঠিকভাবে আমাদের যে সমস্ত বন্ধুরা চিনে নিয়েছেন তাদের নামগুলো এবার চটপট আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের এই গান সঠিকভাবে চিনে নিয়েছেন কমলেশ পাত্র কল্যাণী থেকে, শোভা বসু যাদবপুর থেকে, সেই সাথে শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এবং রুমা দত্ত নিউ টাউন থেকে দিয়েছেন সঠিক উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবার জন্য রইল এটা।

পরের গানের অনুরোধ এসেছে তন্ময় ঘোষের কাছ থেকে, ভবানীপুর থেকে। তিনি লিখে জানিয়েছেন এই গানটি শোনার অনুরোধ। যদিও গানটির দুটি ভার্সন আছে, কিন্তু আমি বেছে নিয়েছি মান্নাদের ভার্সনটি।

এই পর্বে আপনারা করছিলেন বাংলা ছায়াছবির গানের অনুরোধ, আর সেইখানে আজকের শেষ অনুরোধের গান মান্নাদের কণ্ঠে অনুরোধ জানিয়েছেন আমাদের বন্ধু ইন্দ্রাণী নাথ, ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে ছিল চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন।
3: চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি
2: শুনেছিলেন এই সংলাপ।
5: আপনি তো জানেন চারটের পর থাকবার আমার কোন উপায় নেই। আপনার সময়ের জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই।
6: কি করবো বলুন, বেরোতে যাচ্ছি, ঠিক সেই সময় দাদা এসে উপস্থিত।
5: দাদা, দাদা, দাদা, আপনার সব ব্যাপারে দাদা। আপনি এখানে এসছেন বলেছেন দাদাকে?
6: কি আপনি চলে যাচ্ছেন কেন? দেখুন, আপনি যদি চলে যান না, আমি এক্ষুনি ভীষণ রকম।

0: যে সমস্ত বন্ধুরা চিত্রধ্বনি রাউন্ডের এই সঠিক গানটিকে, উত্তরের গানটিকে চিনে নিয়েছেন, তারা হচ্ছেন কমলেশ পাত্র কল্যাণী থেকে, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, শোভা বসু যাদবপুর থেকে, এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। আর তাঁদের সকলের জন্য রইল এটা।
1: पता है, दुनिया के कई विकसित देश ऐसे भी हैं जहां मुफ्त इलाज एक सपना है, और हमारे यहां वो आम नागरिक का अधिकार। आयुष्मान भारत से 60 करोड़ से अधिक लोगों को मिल रहा है 5 लाख तक का मुफ्त इलाज, और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयां।
2: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
3: किछु किछु स्टेशन आछे जेखाने दिनेर मध्धे मानुषेर आनागोना कम किन्तु अपेक्षा बेशी। मने हय 2 मिनिट नेमे बसे जाई सबुज छायाय, किन्तु गंतव्यर व्यस्तता আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিং এর কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর

এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM Gold-এ। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: আপনি শুনছেন 100.1 FM Gold, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
2: হ্যালো বন্ধুরা, আমি মনামি, আবার চলে এলাম নতুন গল্প নিয়ে। আগের পোস্টে বলেছিলাম কত্তা আর তোজোকে নিয়ে দিল্লি ঘুরতে যাব। যেমন ভাবা তেমন কাজ। শিয়ালদা থেকে বিকেল 4:50 এর রাজধানী এক্সপ্রেসে উঠে পড়লাম। দিল্লি স্টেশনে নেমে ক্যাব নিলাম পাঞ্জাবি ড্রাইভার যোগিন্দর, হাসি খুশি বেশ মিশুকে। যোগিন্দরের সাথেই কথা হলো, ওই পুরো ট্যুরটা কভার করবে। হোটেলে চেক ইন করে চটপট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দির। ওয়াও, অসাধারণ সব স্থাপত্য। এর পরের গন্তব্য পার্লামেন্ট হাউস আর ইন্ডিয়া গেট। পার্লামেন্ট হাউস বাইরে থেকে, ফ্র্যাঙ্কলি বলা ভালো, অনেকটাই দূর থেকে দেখতে হলো, কারণ অবভিয়াসলি সিকিউরিটি রিজন। পার্লামেন্ট হাউস থেকে সোজা যে রাস্তা ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছে সেটাই হলো কর্তব্য পথ। 26 জানুয়ারি, 15 আগস্ট এই কর্তব্য পথেই প্যারেড হয়। বিভিন্ন রাজ্যের ট্যাবলো নিয়ে র্যালি বেরোয়। বিভিন্ন প্রদেশের নিজস্ব সংস্কৃতির কথা থাকে। এছাড়া ভারতীয় সেনার নানান ধরনের কলা কৌশল আমরা দেখতে পাই। সেই রাস্তায় কিছুটা পথ হাঁটতে পেরে এক অদ্ভুত রোমাঞ্চ হচ্ছিল শরীরে মনে। হাঁটতে হাঁটতে এসে থমকে দাঁড়ালাম সামনে যুগনায়ক সুভাষচন্দ্র বসুর মূর্তি। ইন্ডিয়া গেটের সামনে এসে আমাদের মতো অনেক পর্যটক নেতাজিকে স্যালুট করলেন। পথ থেকে কত পথ শুরু হয়, দুটি মন এক হয়ে কথা কয়। আমার ডায়েরি লেখার অভ্যাস তোমরা অনেকেই জানো। আজ এই কটা লাইন লিখে রাখলাম। এখন আমরা হোটেলে ফিরেছি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। ডিনার করিনি, অর্ডার করেছি, রুমেই নেব।
3: মাম্মা
2: আসছি। বেটু, তুজু ডাকছি, আবারও কথা হবে পরের গল্পে।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলা রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

0: গল্পের মধ্যে লুকিয়ে থাকা গানের লাইন যারা সঠিকভাবে খুঁজে নিয়ে চিনে নিয়েছেন গানটি, তারা হলেন দেবপ্রিয় দত্তবণিক বালি হাওড়া থেকে, শোভা বসু যাদবপুর থেকে, মৌমিতা মান্না ক্যানিং ঝড়খালি থেকে, এবং শেখ আজহার বারাসাত থেকে দিয়েছেন সঠিক উত্তর। সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প শোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
3: হ্যালো বন্ধুরা, আমি মোনামি, আবার চলে এলাম দিল্লি ফাইলস নিয়ে, না না আমাদের দিল্লি ঘোরার গল্প নিয়ে। সকাল সকাল যোগিন্দার হাজির, গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। প্রথমে এলাম মুঘল সম্রাট বাবর পুত্র হুমায়ুনের সমাধি দেখতে। এন্ট্রি টিকিট কাটার সময় মনে মনে ঝালিয়ে নিচ্ছিলাম ছোটবেলায় পড়া সেই ছড়াটা, বাবার হইল আবার জ্বর সারিল।

প্রাচীন মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই হুমায়ুনের সমাধি ক্ষেত্র। মার্বেলের কাজ, ফোয়ারা, জাফরি কাটা, ইটের কারুকার্যময় মিনার, কি নেই সেখানে! দূর থেকে দেখলে তাজমহল বলে ভুল হতেও পারে, তবে তাজমহল শ্বেত পাথরের আর হুমায়ুনের সমাধি ক্ষেত্রের উপর যে স্থাপত্য কীর্তি আমরা দেখতে পাই সেটা লালচে বর্ণের। যোগিন্দারে বলছিল রাতে নাকি এর সৌন্দর্য আলাদাই। সূর্য যখন একটু একটু করে পশ্চিমের পানে ঢলে পড়ে, তখন আস্তে আস্তে আলোর মালায় সেজে ওঠে এই জায়গাটা। বেরিয়ে আসার পথে শুনতে পেলাম ময়ূরের ডাক।

এর পরের গন্তব্য লোটাস টেম্পল। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির এক মহামিলন ক্ষেত্র এই লোটাস টেম্পল। মন্দিরের উপর দিকটা পদ্মফুলের পাপড়ি মেলে দেওয়ার মতো দেখতে, হয়তোবা সেজন্যই এই নামকরণ। বেশ অনেকখানি পথ হেঁটে পৌঁছতে হয় লোটাস টেম্পলে। চারপাশে আছে বেশ কয়েকটা ছোট ছোট জলাশয়। লোটাস টেম্পলে একটি নির্দিষ্ট জায়গায় জুতো খুলে ব্যাগে রাখার ব্যবস্থা আছে। তারপর লাইন করে উঠে যেতে হয় উপরের তলায়। সেখানে দেখলাম একটি শো, সর্বধর্ম সমন্বয়ের ওপর। ওইখানে কতবার যেতে চেয়েছি, ও আলোর স্বপ্নে চোখ চেয়েছি, বারবার হাতছানি দিয়ে গেছে সে।

0: সুর হয়ে বেজে গেছে মনটা জুড়ে। আবার বৃষ্টি নামলো। এই দুদিনেই যোগিন্দার আর তোজোর হেব্বিদস্তি হয়েছে। লাঞ্চের জন্য একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলতেই যোগিন্দার বলল ওর বাড়িতেই যেতে, কাছেই ওর বাড়ি। আমরা কিছু বলার আগেই তোজো বলল ওর নতুন ফ্রেন্ডের বাড়িতেই যাবে। যোগিন্দারের জয়েন্ট ফ্যামিলি, কাকা জ্যাঠা সব এক ছাদের নিচে। আন্তরিকতা শব্দটার অর্থ অনেক দিন পর মনে এল। অচেনা অজানা তিনটে মানুষকে মুহূর্তেই ওরা আপন করে নিলেন। যোগিন্দারের বউ লাভলি, কি মিষ্টি দেখতে, তেমনি মিষ্টি ব্যবহার। 5 বছর বিয়ে হয়েছে। বছর চারেক আগে একটা বেবি এসেছিল। প্রেগন্যান্সির 6 মাসের মাথায়
1: কি হলো রে?
2: মামা পাপা লাস্টে ভেঙে ফেলেছে।
0: উফ, তোজো আর তোজোর বাবা ঘুরতে এসেও শান্তি নেই। বন্ধুরা, ফিরছি পরের গল্পে, আবারও কথা হবে তোমাদের সাথে।

0: গানের ভিতর দিয়ে কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
2: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলা রেট্রো গানের থিমের ওপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

আবারও অনুগল্প শুনতে শুনতে মান্নাদের কণ্ঠে সঠিক উত্তরের এই গানটি যে সমস্ত বন্ধুরা চিনে নিয়েছেন তাদের নামগুলো জানিয়ে দিই। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, শহীদুল ইসলাম নদিয়া থেকে, এবং সেই সাথে তিনি লিখেছেন যে তিনি প্রথমবার আমাদের এখানে মেসেজ করছেন। পরের বন্ধু লিখেছেন যাদবপুর থেকে শোভা বসু, ক্যানিং ঝড়খালি থেকে মৌমিতা মান্না, এবং সেই সাথে কমলেশ পাত্র কল্যাণী থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সব্বার জন্য।

0: বিভিন্ন গল্পের মধ্যে থেকে গানের সূত্র বা গানের লাইন খুঁজে খুঁজে নেওয়ার একটা খেলা বলতে পারেন, আর সে খেলা আপনাদের সঙ্গে আমাদের খেলতে খুবই ভালো লাগে। আপনারা বিভিন্ন অনুগল্পের ধরন এবং অনুগল্পের মধ্যে লুকিয়ে থাকা কোনো গানের কথাকে খুব সঠিকভাবে খুঁজে নেওয়ার চেষ্টা করেন, আর সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এই রাউন্ড, অর্থাৎ গানের ভিতর দিয়ে রাউন্ড। অনেক বন্ধুদের অনুরোধের গান আমরা আজ বাজিয়েছি, এবং সেই প্রসঙ্গে বলি, অনেকেই তো বিভিন্ন সময় অনুরোধ করেন কিন্তু সবটা হয়তো সবসময় রাখা সম্ভব হয় না। সেজন্যই আমাদের এই প্রচেষ্টা যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পুরনো দিনের বাংলা গান, বাংলা ছায়াছবির গান, বাংলা আধুনিক গান, সেই সাথে কিছু কিছু দিন অবশ্যই হিন্দি ছায়াছবির গানও থাকে, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, সব ধরনের গান নিয়েই আমরা আপনাদের সঙ্গে পথ চলি। প্রত্যেক বৃহস্পতিবার রাত 9:30 শুরু হয় গানে গানে বাজিমা, তার এই অনুষ্ঠানে বলাই বাহুল্য আমরা সকলে আপনাদের পছন্দের, আপনাদের ভালো লাগার গানগুলিকে যথাসম্ভব নিয়ে আসার চেষ্টা করি। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে একটা বিষয় বলার, অনেক সময় অনেক বন্ধুরা হয়তোবা একটু মনকষ্ট পান যে কেন আমার গানের কথা বাজানো হলো না বা কিছু। সেক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা বলি যে এবার হয়তোবা হলো না, পরের দিন নিশ্চয়ই হবে। তাই আপনাদের কাছে আমাদেরও অনুরোধ, অবশ্যই আমরা আপনাদের পছন্দের গান বাজাবো, আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসবো এরকম নানান ধরনের প্রশ্নমালা। কিন্তু সেই সাথে আমাদেরও তো ছোট্ট একটা দাবি থাকে, সেটা হলো যে কোন ধরনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে, বা আমাদের এই গানের ভিতর দিয়ে রাউন্ডের পাশাপাশি অন্যান্য কোন প্রোগ্রামগুলো বা কোন রাউন্ডগুলো আপনাদের ভালো লাগে, সেগুলো একটু ছোট্ট করে আমাদের জানানো। আগের দিনও আমরা এই অনুরোধ জানিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে মেসেজও পেয়েছিলাম যে অনুষ্ঠান সত্যিই খুব ভালো লাগছে, আর সেই ভালো লাগার ফিডব্যাক আপনারা আমাদের জানাতে থাকুন। আমরা বরং চলে যাই পরের অনুগল্পে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার 3 নম্বর গল্প শুনে

0: বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
2: হ্যালো ফ্রেন্ডস, আমি মনামি। আবার এলাম আমাদের দিল্লি ঘোরার গল্প নিয়ে। এবারের ডেস্টিনেশন যন্তর মন্তর। যন্তর মন্তরটা যে কি সেটা আমার মতো মোটা মাথার মানুষদের বোঝার ক্ষমতা নেই। বেশ খানিকটা জায়গা জুড়ে লাল রঙের এক অদ্ভুত স্থাপত্য। আমাদের মনে হলো সম্ভবত এটি কোনো ঘড়ি হবে, অনেকটা ওই সূর্য ঘড়ি ধরনের, তবে কনফার্ম নই। যন্তর মন্তর দেখে ভালো তো লাগলোই, তবে সব থেকে বেশি এনজয় করেছে আমাদের তোজো। যেতে যেতে বেশ কিছু জায়গা দেখতে থাকলাম। দিল্লি আকাশবাণী ভবন, নৌসেনা ও বায়ুসেনার সদর কার্যালয়, নির্বাচন কমিশনের সদর দপ্তর, ন্যাশনাল স্কুল অফ ড্রামা,

ফেরার টিকিট ফ্লাইটে। চেক আউট করে দেখি হোটেলের বাইরে গাড়ি নিয়ে যোগিন্দার দাঁড়িয়ে, পাশে লাভলি, ওর চোখে জল। আমি গিয়ে জড়িয়ে ধরলাম, মায়া হয়তো একেই বলে। দিল্লি সফর চিরদিন মনে থাকবে, মনে থাকবে যোগিন্দার আর লাভলিকে। বাঁশি বলে সোনরাই, রজনী তো আর নাই, যেতে হবে শুনে কেন আঁখি ছলো ছলো।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি তিন নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: আমাদেরও আঁখি অনেক কিছু বলছে।
1: যেটা বলছে সেটা হলো সঠিক উত্তরদাতাদের নামটা সবার আগে বলতে হবে। শোভা বসু যাদবপুর থেকে এবং মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে দিয়েছেন সঠিক উত্তর।
0: আমাদের বন্ধুদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা আমাদের পাশে থাকার জন্য এইভাবে, আর আপনাদের সাথেই কিন্তু আমাদের পথ চলা, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সাথে ছিলাম দেবারতী আর রাজশ্রী, আবার ফিরবো আমরা পরের বৃহস্পতিবারে। ভালো থাকবেন, ভালো রাখবেন,
1: শুভরাত্রি।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

ফুট বোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিস সিট, তাক করে উদাসীন আকাশ কুসুম টিক টিক।

চিত্রাঙ্গদ আর শ্যামসাপ মুছুনের অশ্রু মুছুন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন।

লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্যে মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই বৃষ্টি এসেছে, দারুণ প্রাণের টানে দুকুল ভেসেছে, মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু, আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু, সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে, শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া জীবন।

আমির তুমির ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর ফিরেও আসবো আমি তোমার সুবাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজে এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের।

শুনছেন বাংলা আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আজ সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন আধুনিক গান।

সুমন চট্টোপাধ্যায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আজকে যে বেপরোয়া বিচ্ছু, আজকে যে বেপরোয়া বিচ্ছু, শান্ত সুবোধ হবে কাল সে, চোখের সঙ্গী হবে চশমা, চল্লিশ পেরোলেই চাল সে। আজকে যে আড্ডায় মশগুল, আজকে যে আড্ডায় মশগুল, নির্বান্ধব হবে কাল সে, হরিহরাত্মা শুধু চশমা, চল্লিশ পেরোলেই চাল সে।

ভুলে যাবে চোখে আছে চলসে চলসে আজকে যে দল বেঁধে দীঘা যায় আজকে যে দল বেঁধে দীঘা যায় নিরালা সফরে যাবে কাল সে সফর সঙ্গী শুধু চশমা চল্লিশ পেরোলেই চাল সে আজকে যে প্রেমে পড়ে উন্মাদ আজকে যে প্রেমে পড়ে উন্মাদ ঘোর সংসারী হবে কাল সে শয্যা সঙ্গী

আজ গেজে চুল রাখে বাবরি, লুকোবে চাঁদির টাক কাল সে। আজ গেজে চুল রাখে বাবরি, লুকোবে চাঁদির টাক কাল সে। কি করে লুকোবে তার চশমা, চল্লিশ পেরোলেই চালছে। আজ গেজে সারাদিন টই টই, ঘর কোনো হয়ে যাবে কাল সে। কাগজ পড়ে

আজকে যে খুব জল জ্যান্ত, আজকে যে খুব জল জ্যান্ত, অ্যালবামে ঠাঁই পাবে কাল সে ফটোগ্রাফের চোখে চশমা, চল্লিশ পেরোলেই চাল সে। আজকে যে মুখে মারে বিশ্ব, আজকে যে মুখে মারে বিশ্ব, চুপচাপ হয়ে যাবে কাল সে বাক্যহীনের চোখে চশমা, চল্লিশ পেরোলেই চাল সে।

মাঝে গেজে প্রতিবাদী কণ্ঠ সর্বং সহাবে কাল সে, আজ গেজে প্রতিবাদী কণ্ঠ সর্বং সহাবে কাল সে, সয়ে যাবে অসহ্য চশমা চল্লিশ পেরোলেই চাল সে, অথবা যে আজ নিঃশব্দ সশব্দে ফেটে যাবে কাল সে, অথবা যে আজ নিঃশব্দ সশব্দে ফেটে যাবে কাল সে, ভুলে যাবে চোখে আছে চশমা।

সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

তার সুরটা, তার সুরটা চেনা চেনা বলেই ছোঁয়াচ লাগে। কলকাতাতে সন্ধে হবার এক

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপে। সুমন চট্টোপাধ্যায়ের পরে সুমন কল্যাণপুর।

আমার মনের কথা যত না।

গানটি শুনলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে, কথা মুকুল দত্ত, সুর কানু ঘোষ। শুনছেন আধুনিক গান, শিল্পী সুমন কল্যাণপুর। এবারের গানটির কথা মুকুল দত্ত, সুর রবীন বন্দ্যোপাধ্যায়।

সুমন কল্যাণপুরের পরে এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনছেন আধুনিক গান, প্রথমে সুমন চট্টোপাধ্যায়, তারপর সুমন কল্যাণপুর, সবশেষে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন বাংলা আধুনিক গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন 2:01 হয়ে 22 সেকেন্ড। এখন বাংলা ছবির গান। প্রথমে ছবির নাম সমান্তরাল, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ছবির নাম সমান্তরাল, কিন্তু এবার আর 1970 সাল নয়, 2018 সালের ছবি। শিল্পী দীপ অরিজিৎ।

গানটি শুনলেন দ্বৈত কণ্ঠে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ছবির নাম সমান্তরাল, 2018 সাল। এবারের ছবির নাম কাটাকুটি, শিল্পী নচিকেতা চক্রবর্তী।

সমান্তরাল কাটাকুটি, এরপর মায়াবিনী। প্রথমে দ্বৈতকণ্ঠে আশা ভোঁসলে এবং তন্ময় চট্টোপাধ্যায়।

এবারের শিল্পী আশা ভোঁসলে, শুনছেন মায়াবিনী ছবি থেকে গান, কথা এবং সুর তন্ময় চট্টোপাধ্যায়।

0: শহরে হাজার হাজার কদর আছে,
1: আসলের দাম নাই।
0: শহরে হাজার হাজার কদর আছে, আসলের দাম নাই। ও ঝুট করে হয়।

넣고 가요 가득한 내 팬 번에를 타고 주는 내 팬 넣고 가요 가득한 내 팬

আমার সাথে বাবা আমার সাথে কি আছে জানবে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পাইকে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পাইবে।

0: চাইব চাইব হো চাইব আর গাইব যোগ বিয়োগে সব যোগ বিয়োগের অঙ্ক কত ওই অঙ্ক কত এই দিন দরিয়ায় ডুবে যায় রে তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পায় কে তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পায় কে
1: বাংলা ছবির গান আজ এই পর্যন্তই। স্টুডিওর খড়িতে 3:56। এখন নানা রঙের গান অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। নানা রঙের গানে প্রথমে লোকগীতি, শিল্পী অমূল্য কুমার।

শুনছেন লোকগীতি অমূল্য কুমারের পর এবার আরতি বিশ্বাস।

শুনলেন লোকগীতি শিল্পী অর্জুন খেপা। এবারে নানা রঙের গানের অনুষ্ঠানে নজরুলগীতি, শিল্পী তন্দ্রা রায়।

শুনলেন নজরুল গীতি নানা রঙের গান। আজ এই পর্যন্তই, অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

ঘড়ি বলে দিল সময় হয়ে গিয়েছে প্রভাতীর। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাঁশি, শিল্পী সুব্রত গগৈ, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন বাঁশি, শিল্পী সুব্রত গগৈ, রাগ আহির ভৈরব, তবলায় ছিলেন প্রশান্ত দে রায়। এবার শুনবেন তবলা, শিল্পী সত্যব্রত চ্যাটার্জি, তাল ঝাঁপতাল রূপক।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন তবলা, শিল্পী সত্যব্রত চ্যাটার্জি, তাল ঝাঁপতাল রূপক। হারমোনিয়ামে ছিলেন হিরণময় মিত্র। আর কিছুটা সময় তারপরেই শুরু হবে চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107

0: FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 12 জুন শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে।

অনেকগুলো দিনই বিশেষ দিন, আজকের দিনটাও তেমনই। আজ ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার, অর্থাৎ শিশু শ্রম বিরোধী দিবস। যদিও প্রত্যেক দিন আমরা চাই শিশুরা তাদের শৈশব নিয়ে আনন্দে থাকুক, কিন্তু বাস্তবে সবার পক্ষে সেটা সম্ভব হয় না পাওয়া। আর তাই এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকের এই দিনটি শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে পালিত হয়। আর আমাদের আজকের গল্প এই বিষয়কে কেন্দ্র করেই। গল্পটি শেষে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন 9903653992 এই নম্বরে। কেমন অনেক কথা গল্প হয়ে আসে, মতামত হয়ে আসে, আর আজ তো ছোট্টদের জন্য বিশেষ দিন, তাদের কথা গল্পের মাঝে মাঝেই সুরে সুরে আসুক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের গলায় গানটি। আমরা যে শিশু অতি, আমাদের সকলের মধ্যেই রয়েছে ছোট্ট একটা শিশু, কিন্তু আমাদের এই বড়দের শিশুদের চেয়েও আজ বলবো সেই শিশুদের কথা। আজকের গল্পের নাম দিয়েছি ছোট্ট হাতের বড় স্বপ্ন। শিশু শ্রমের বিরুদ্ধে এক হৃদয় ছোঁয়া গল্প এই ছোট্ট হাতের বড় স্বপ্ন। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি, চারিদিকে আধো আলো আধো অন্ধকার। শহরের বড় বড় ফ্ল্যাট বাড়িগুলোতে সবাই তখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু 12 বছরের ছোট্ট রাহুলের ঘুম ভেঙে গেছে অনেক আগেই। চোখ খুলেই সে মাটির মেঝেতে বসে পড়ে, পাশে তার অসুস্থ মা খুব কাশছেন। রাহুল বলে, মা জল দেব। মা কষ্ট করে মাথা নাড়লেন। রাহুল কলসি থেকে এক গ্লাস জল এনে মায়ের হাতে দিল, তারপর চুপচাপ একটা পুরনো শার্ট গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ল ঘরের বাইরে। আজও তাকে যেতে হবে সেই চায়ের দোকানে যেখানে সে গত 3 বছর ধরে কাজ করছে, আর সামান্য কিছু যা প্রাপ্তি তাতেই চলে

আরো অনেকের মতোই দারিদ্রের অভিশাপে রাহুলদের পরিবারও ছিল অভিশপ্ত। কেন বলছি সে কথা গল্পেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ক্যালকাটি উৎকয়ের পরিবেশনায় শুনছিলাম ছোট শিশু মোরা। বলছিলাম আজকে রাহুলের গল্প, ছোট্ট শিশু আর তার যে দুঃখের জীবন, তার যে সংগ্রামের জীবন, তাই নিয়েই বলছি আজকের গল্প। কারণ আজ শিশু শ্রম বিরোধী দিবস, আর তাই যত ছোট শিশুরা আছে তাদের নিয়ে আরও একবার ভাববার দিন আজকের এই বিশেষ দিন। রাহুলের বাবা ছিলেন একজন রিকশা চালক, সৎ পরিশ্রমী মানুষ। একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি ট্র্যাকের ধাক্কায় তিনি মারা যান। আর সেই মুহূর্তেই যেন রাহুলের শৈশবটাও শেষ হয়ে গেল। বাড়িতে ছিল মা আর ছোট্ট বোন রিমি। ক্রমে তিনজনের খাবার জোটানোই কঠিন হয়ে উঠল। তখন স্কুলের বই খাতা বিলাসিতা, সব বিলাসিতা। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় রাহুলকে স্কুল ছাড়তে হয়েছিল। যেদিন শেষবারও স্কুলে

দিয়েছিল সেদিন ও তার বাংলা বইটা বুকের সঙ্গে চেপে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল। শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন, কিরে রাহুল, কাঁদছিস কেন? সে উত্তর দিতে পারেনি, সে বলতে পারেনি যে তার স্কুল থেকে এই বিদায় নেওয়া হয়তো চিরদিনের। এরপর সংসার চালাতে, তিনটে পেট চালাতে শুরু হলো রাহুলের চায়ের দোকানের জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি মহেশ রঞ্জন সোমের কণ্ঠে। আর আজ আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবসে আমরা শুনছি রাহুলের জীবনের গল্প। এরকম অসংখ্য রাহুল আমাদের চারদিকে ছড়িয়ে আছে, প্রতিদিন তাদের কথা ভাবা উচিত, কিন্তু আজকের দিনটি বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশু শ্রমিকদের নিয়ে ভাববার দিন। তাদের যেন এই জীবনটার বদলে একটা সুন্দর জীবন পাওয়া হয়, সে কথাই ভাবার এবং আমাদের যার পক্ষে যতটুকুনি সম্ভব করবার দিন। চলে যাই গল্পে, ঘড়ি এগোচ্ছে। সকাল 5টা থেকে রাত 10টা, এই ছিল রাহুলের কাজের সময়। কখনো কাপ ধোয়া, কখনো টেবিল পরিষ্কার করা, কখনো গ্রাহকদের চা পৌঁছে দেওয়া, এইভাবেই কেটে যেত রাহুলের সারাটা দিন। দোকানের মালিক মদনবাবু খুব খারাপ মানুষ ছিলেন না, কিন্তু ব্যবসার চাপে তিনি কখনো ভাবেননি যে এই ছোট্ট ছেলেটারও এখন খেলাধুলা করার বয়স। একদিন একজন গ্রাহক মজা করে ওকে বললেন, কিরে বড় হয়ে কি হবি? রাহুল একটু হেসে বলে, স্কুলে পড়তে চাই। লোকটি হো হো করে হেসে উঠল, তুই স্কুলে? বললেন, কেন রে, ওটা আবার আরেকটা পেশা নাকি? সবাই হাসল তার কথা শুনে। না, রাহুল হাসল না, কারণ সে জানত পড়াশুনো তার কাছে স্বপ্ন নয়, প্রয়োজন। আসলে রাহুলের মনের ওই যে স্বপ্ন পড়াশুনো করবে, এটা আরোই বাঁচিয়ে রেখেছিল তার দোকানের পাশেই একটা ছোট্ট স্কুল ছিল। সেই স্কুলের ঘণ্টা প্রতিদিন রাহুলকে স্বপ্ন দেখাতো সে নিশ্চয়ই একদিন পড়াশুনো শিখতে পারবে। আসলে দোকানের পাশেই ছিল একটা প্রাথমিক বিদ্যালয়, প্রতিদিন সকালে ঘণ্টা বাজলেই রাহুল কাজ থামিয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকত। বাচ্চারা ইউনিফর্ম পরে স্কুলে ঢুকছে, তাদের কাঁধে ব্যাগ, হাতে বই, মুখে হাসি। রাহুলের মনে হতো ওদের জায়গায় যদি ও থাকত। একদিন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ক্লাস চলছে। হঠাৎ একজন শিক্ষিকা তাকে ডাকলেন, কাছে ডেকে বললেন, তুমি কি এখানে পড়ো? ও বলল, না ম্যাডাম। তাহলে দাঁড়িয়ে আছো কেন? রাহুল মাথা নিচু করে বলল, আমার খুব ভালো লাগে ম্যাডাম। শিক্ষিকা

হয়ে তাকিয়ে রইলেন ওর দিকে। শিক্ষিকার নাম মেঘনা সেন। সেদিনের পর থেকে প্রায়ই তিনি রাহুলকে ডেকে ওর সঙ্গে কথা বলতেন। জানলেন ওর জীবনের গল্প, জানলেন কিভাবে দারিদ্র ওকে স্কুল থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আর এই মেঘনা ম্যাডামের উদ্যোগেই রাহুলের জীবনটা একদম বদলে গেল। কিভাবে বলছি একটু পরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের গলায় হীরে মানিক এই ছবির গান। সত্যি তাই, কবিকারের সিনেমা কিন্তু আজও যেন মনে হয় একই রকম আমাদের কাছে ভালো লাগার